বুঝলাম গানটি সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে, থাকিস নে বসে তোরা সুদিন আসবে বলে। একেবারে যেন এই সময়কার কথাগুলো বলা আছে না গানটার মধ্যে। একদম দেখুন, আজকে আমরা বলি আমরা সবাই সবসময় সমাধান চাই, যে কোনো সমস্যার একেবারে সহজ সমাধান রেডি হয়ে থাকবে সব কিছু, আমি শুধু সেই সুবিধেটুকুনি নেব, কিন্তু সমস্যার মুখোমুখি হতে চাই না। এ বড় অদ্ভুত একটা ব্যাপার। এবং এই গানটির মধ্যে দিয়ে যেন সে কথাই বলা ছিল যে না, সুদিন আসবে সব সমাধান পেয়ে যাব, এই বলে যেন আমরা বসে না থাকি। অতুলপ্রসাদ সেনের প্রতিটি গানের কথার মধ্যে বোধহয় এইভাবে একটা জাগরণের কথা আছে। প্রত্যেকেরই কিছু করার আছে, প্রত্যেকেরই নিজস্ব ভাবনা চিন্তা আছে, তার প্রকাশের মধ্যে দিয়েই এমন কিছু রয়ে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতি প্রয়োজনীয়। ঠিক যেমন আমরাও দেখছি এই মানুষগুলি অত আগে এইসব কাজ করে গিয়েছেন বলে আমাদের কাছে আমাদের ঐতিহ্যকে জানা কত সহজ হয়েছে, মাতৃভাষার মাধ্যমে তো জানতে পারছি, তাই না? কিন্তু কাজ তো করে যেতে হবে, এই জন্য এরা মহামানব, এই জন্য এরা মনীষী। কাশিরামের মহাভারতের প্রথম চার পর্বে দেখা যায় কবি সংক্ষেপে মূল কাহিনী অনুসরণ করেছেন, অবশ্য দু এক জায়গায় তিনি নিজেও গল্প বানিয়ে বলেছেন, কিন্তু রচনার গুণে বানানো গল্প পাঠকের রসাস্বাদনে কোথাও কোনো বাধা সৃষ্টি করে না। মধ্যযুগের সমস্ত অনুবাদকদের মতো কাশিরামের মহাভারত মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ। তিনি খুব সুন্দরভাবে গল্প বলে গিয়েছেন, তবে কোথাও কোথাও যেখানে উপদেশ বা নীতিকথা রয়েছে সেগুলি প্রায় হুবহু অনুবাদ করে আমাদের জানিয়েছেন। তার বর্ণনার মধ্যে যথেষ্ট সরসতা আর গতি রয়েছে। বাল্মীকি রামায়ণ অবলম্বন অন্যান্য ভাষাতেও রামায়ণ রচনা হয়েছে, হিন্দি ভক্ত কবি তুলসীদাস গোস্বামী রামচরিত মানস রচনা করেছেন, হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, কিন্তু ব্যাসদেবের মহাভারত অবলম্বনে অন্য কোনো ভাষায় মহাভারত রচিত হয়েছে কিনা সেটা খুব জানা যায় না। সেদিক থেকে আমরা বাঙালিরা ভাগ্যবান, কারণ মহাভারতের মতো বিশাল মহাকাব্য কবি কাশিরাম বাঙালির উপযোগী করে নতুন রূপ দিয়েছেন।

এমন করে রয়ে গিয়েছেন কাশীরাম দাস। তার রচনার মধ্যে, তার সৃষ্টির মধ্যে দিয়ে রেখে গিয়েছেন আমাদের কাছে এক অমূল্য সম্পদের ভাণ্ডার, যেখানে চোখ মেললেই আমরা দেখি কি আছে। আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ, আমাদের ইতিহাস কত সমৃদ্ধশালী। আসলে কি জানেন, কখনো কখনো মনে হয় আমাদের প্রাচ্য দর্শনে পরম্পরাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা সবসময় বোধহয় ভেবেছেন আমার ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে নিজেকে উন্নত করে তুলবে, যেখানে আমি তাকে যা দিয়ে গেলাম তা রয়ে যাবে চিরকালীন হয়ে। কিন্তু পরবর্তীকালে যখন পাশ্চাত্য দর্শনের সংমিশ্রণ ঘটেছে আমাদের মধ্যে, আমাদের প্রাচ্য দর্শনে, তখন দেখা গিয়েছে পাশ্চাত্য দর্শনে অনেক বেশি ডকুমেন্টেশন, তারা সমস্ত কিছু একেবারে পুঁথিবদ্ধ করে রেখে গিয়েছেন, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে ইত্যাদি প্রভৃতি যাবতীয় কিছু। এবং তার সঙ্গে রয়েছে প্রচার। সেই জন্যই বোধহয় আজ প্রাচ্য সংস্কৃতি, ভারতীয় দর্শন কোথাও কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক লিংক পাওয়া যাচ্ছে না। প্রচুর মানুষ আবার এর উপরে কাজ শুরু করেছেন। কি ছিল আমাদের রুট, কি আমাদের শিকড়, কি সেখানে কি কি আছে। শিকড় না জানলে যে জলের তোড়ে, বন্যার তোড়ে গাছ যেমন ভেসে যায়, আমরা এই জাতিটাও তো

ভেসে যাব, কিন্তু সত্যি কি আমরা ভাসমান জাতি? না, কখনো না। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সাহিত্য বারবার বুঝিয়ে দেয় আমাদের শিকড় ছড়িয়ে আছে এক বিরাট বিপুল স্থান নিয়ে। শুধু আজকের প্রজন্মের ফিরে ফিরে দেখার অপেক্ষা সব আছে, সব সব কিছু একটু খুঁজে দেখলেই দেখব অতীত নয়, চিরবর্তমান হয়ে আছে আমাদের সমস্ত সম্পদ এই চিরন্তনীর মতো। হ্যাঁ, কাশিরাম দাসের গল্প আপাতত আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত, আপনার বক্তব্য হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653922 তে। এবং নতুন বন্ধুদেরও বলি সুস্বাগতম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় গানটি শোনানোর চেষ্টা করছিলাম, কিন্তু রেকর্ডিংটা খুব খারাপ, আমি বুঝতে পারিনি, একদম প্রায় কিছু শোনাই যাচ্ছে না। আমার পরে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আসবে মৌমিতা, ওকেও জিজ্ঞেস করলাম গানটা কেমন শোনা যাচ্ছে গো, বললো না গানটা একদমই ভালো শোনা যাচ্ছে না, তাই আপনাদেরও আমি আর কষ্ট দিলাম না। পরবর্তীকালে কখনো ভালো করে আবার শোনাবো এই গানটি। আচ্ছা, এবার আপনাদের বার্তা চলে এসেছে। প্রথমেই সুপ্রভাত চিরন্তনী, শুনতে বসলাম মনের ভোরকে। সুপ্রভাত চিরন্তনী, শুনতে বসলাম ভোর ভোর, গল্প শুনতে এলাম খুললাম মনের দোর। লিখেছে সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, সুন্দর বলেছেন। এরপর লিখছেন শ্রবণ সাথেন্দ্রাণী, সুপ্রভাত, গান আছে, গল্প আছে, আর আছে শাশ্বত বাণী, তাই সাত সকালে সবার সাথে শুনতে বসি চিরন্তনী। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। আচ্ছা, এরপরে কে লিখছেন, আপনাকেও জানাই সুপ্রভাত। সুপ্রভাত দিদিভাই, চিরন্তনী শুরুর পাঁচালিতে ভক্তিময় হয়ে উঠেছে, চেষ্টা করলাম, পয়ের ছন্দে লেখা তো তাই। আজকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন অত্যন্ত বিখ্যাত গুরুত্বপূর্ণ কবি কাশীরাম দাস, তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেন। তার অনুদিত এই মহাভারত ভারত পাঁচালী বা কাশীদাসী মহাভারত নামে পরিচিত, যা বাংলা ভাষায় সর্বাধিক জনপ্রিয়। অপূর্ব উপস্থাপনায় অনুষ্ঠান মন ছুঁয়ে গেল। অর্জুন সিং এখন ট্রেনে আছে গন্তব্য চেন্নাই, বাহ, সাবধানে যান, আবার ওখানে গিয়ে লিখবেন, খুব ভালো লাগে জানেন, আপনি এখানে থাকুন বা আপনার কর্মস্থলে সবসময় চিরন্তনীর সঙ্গে থাকেন, অনেক ধন্যবাদ। এরপর কি লিখছেন দেখি, শুভ সকাল দিদিভাই, কৃষ্ণ বন্দনা ভালো লাগলো, সাথে আছি শুনছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন শুভ সকাল। এরপর কে লিখেছেন, নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আজ কাশীরাম দাসের নানান অজানা কথা শুনছি, পুরাণের কথাই বেশি শুনতে খুব ভালো লাগে। সত্যি জানেন, বলতে গিয়ে প্রথমে যখন মনে হচ্ছিল একজন মানুষ কেন এত বেশি উদ্গ্রীব হয়ে উঠেছেন, কেন না তিনি একটা রচনা শুরু করেছেন, মহাভারতের মতন রচনা তার অনুবাদ এবং

তিনি শারীরিকভাবে অসুস্থ এবং একই সঙ্গে তিনি মানসিকভাবে ভীষণ উৎকণ্ঠিত। কেন না তার শরীর খারাপ বলে তার লেখাটা তিনি শেষ করে যেতে পারবেন কি না, এটাই তার সবথেকে বড় দুশ্চিন্তা। ভাবা যায় সত্যি কত বড় মনের মানুষ হলে এমন দুশ্চিন্তা হওয়া সম্ভব। আমরা আজ সকলেই ছোট বড় নানান রকম দুশ্চিন্তার শিকার। আমাদের এই দুশ্চিন্তাগুলো বড় হোক, নিজেকে ছাড়িয়ে আরও অনেককে জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতার দুশ্চিন্তা হোক, তবে দেখা যাবে আজকের এই দিনেরও বদল ঘটছে। এরপর কি লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি কাশিরামের কথা। তাঁর সৃষ্টি মহাভারত রচনার গল্প ও সাথে গান খুব ভালো লাগছে, অপূর্ব এই কাহিনী। দিদিভাইয়ের সংযোজনায় আরও ভালো লাগছে শুনতে, সবাই ভালো থাকবেন। একদম অবশ্যই, তপতি বর্মন লিখেছেন। আপনিও দিদি খুব ভালো থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, আমি ইদানিং বেশ কিছু এরকম আর কি, একটু যে মানুষগুলোর কথা আমরা প্রায় বিস্মরণে চলে গিয়েছে, ভুলতে বসেছি, তাদের রচনা, তাদের সৃষ্টি, কেন তারা বিশেষ, এই নিয়ে আমি কিছু অতীত ইতিহাস বা বলা যায় বাঙালির ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস ইত্যাদি নিয়েই চিরন্তনীতে বেশ কিছুদিন ধরে অনুষ্ঠান করছি। আপনাদের অনুরোধ করব এই বইগুলো যদি একটু পড়তে পারেন তাহলে দেখবেন যে কি সাংঘাতিক, কি ভালো, কি অসাধারণ সম্পদ লুকিয়ে রয়েছে আমাদের সাহিত্যের মধ্যে। যাই হোক, টিকটিক করে ঘড়িতে সময় এগোচ্ছে, তাই জন্য এরপরে কি লিখছেন, পরে অনঙ্গমোহন রায় বর্গদাগোদর পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ মাসের শেষের চিরন্তনীতে, না না শেষ নয়, এই মাসের চিরন্তনী এখনও রয়েছে বেশ কিছু, আজ তো সবই শুক্রবার, শেষে চিরন্তনীতে তুমি ইন্দ্রাণী সুমধুর কণ্ঠে কাশিরাম দাসের মহাভারত রচনার কথা তুলে ধরেছ, অনেক অজানা তথ্যও জানা হলো। সপ্তাহে তিন দিনই শুনি চিরন্তনী, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই অনঙ্গমোহন রায়। অবশ্যই আপনিও আমাদের শুভেচ্ছা জানবেন, শুভ সকাল আপনাকেও জানাই, সঙ্গে তো অবশ্যই প্রতিদিন থাকেন বলে ধন্যবাদ এবং প্রত্যেক দিন সঙ্গে থাকবেন। কেমন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে কাশিরাম দাসের গল্প, তার রচনা, তার সৃষ্টির কথা শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গল্প, সুরে ছন্দে অতুলনীয়, আজ বেশ কিছুদিন পর লিখলাম, আপনার কণ্ঠে চিরন্তনী শুনতে খুবই ভালো লাগে। ইতি, আহা হা হা, ইতি তার মানে এটা একদম চিঠি লিখেছেন, বলুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র, অনেক ধন্যবাদ, গুড মর্নিং আপনাকে। এরপর লিখছেন মহাভারতের বাংলা লেখক কাশিরাম দাসের শেষ জীবনের কাহিনী, এই প্রথম শুনলাম দিদিভাই, করুণ কথা, আমার চোখে জল এসে গেল। এইরকম আমাদের রাজবংশী ভাষায় রামায়ণ লেখক পদ্মশ্রী পেয়েছেন মহাকবি নগেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, পাশের বাড়ি চৈতন্যপুর নেংটি ছাড়া শিলিগুড়ি। হ্যাঁ, উনি মহাভারত রাজবংশী ভাষায় লেখা শুরু করেছেন 18 অধ্যায় প্রায় শেষের দিকে, এইটুকু তথ্য দিলাম। দণ্ডবত বন্দেগী প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ্যোত রাঙ্গাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং, অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সারাদিন আজকে মহাভারত কথা, সুরে গানে তথ্যদানে তুমি আলোকদাতা, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী, সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, কাশিদাস গদাধর ভাই ভাইয়ের সাথে মহাভারত রচন কথন শুক্রবারের প্রাতে, গদাধর পুত্র যদিও, কেমন মহাকাব্যে মহাভারত জাগরণের বিন, ভনিতাসহ নানান কিছু আজকে জানার দিন, যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বে অসুকৃতি, আজকের অনুষ্ঠানে থাকবে মননের স্মৃতি, প্রীতিপ্রেমের মধ্যে মোরা বেঁধে বেঁধে থাকি, ভারতের মহাসত্যে হাতেতে হাত রাখি, অনুবাদে সেরা সাহিত্য ভক্তিরসের জ্যোতি, আজকের অনন্য নিবেদনে।

সুধাকণ্ঠী মহামতি। গর্বিত অতীত, আগামীর আলো, অতীত জানা দরকার, শিকড়ের ঠিকানা জানা চাই যে সবাকার। দূরে কেন, সবাই আসুন চিরন্তনীর ভেলাতে, সপ্তাহে তিনটি দিন অভিনব মিলন মেলাতে। বাহ, প্রত্যেক দিনই আপনি খুব সুন্দর করে বলেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এরপর লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত দিদিভাই, গতকাল বৃষ্টি ও আজ মেঘলা আকাশ নিয়ে কবি কাশিরাম নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম আর নিজেকে সমৃদ্ধ করলাম, আর আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো গান ও গল্পে। সবাইকে সুপ্রভাত। আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকবেন। নমস্কার দিদিভাই, সুপ্রভাত। আজ অনেকদিন পর আবার লিখছি, নিয়মিত চিরন্তনী শুনলেও লেখা হয় না, অনেকদিন হলো। হ্যাঁ, তাই তো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের ন্যায় এবারও গল্প খুব দারুণ ভালো লেগেছে। সামনে পুজো, তাই মনে সবারই আনন্দ, আর এই আনন্দই বজায় থাকুক সকলের জীবনে, এটাই কাম্য। হীরক ভট্টাচার্য বামনগাছি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ, নমস্কার, সুপ্রভাত জানাই আপনাকেও। এরপরে লিখছেন, শুভ সকাল, আপনার থেকে কাশিরাম দাসের কথা শুনে সমৃদ্ধ হলাম। অনিতা মল্লিক, মানিকতলা। এই তো নতুন বন্ধু, তাই না? আর কিন্তু ওরকম দূরে দূরে থাকবেন না, হ্যাঁ, প্রত্যেক দিন চিরন্তনী শুনবেন এবং চিরন্তনীতে নিজের বক্তব্য অবশ্যই জানাবেন। সুস্বাগতম আপনাকে অনিতা মল্লিক। এরপরে লিখছেন, ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। আজ কাশিরাম দাসের মহাভারত খুব ভালো লাগলো, সাথে আমি একটি ছোট্ট কবিতা পাঠালাম, শিরোনাম খেয়াঘাট। আজ সকাল থেকে বৃষ্টি ঝরছে অঝরে, বন্ধ হলো হাট বাজার, দোকানপাট, মাঠঘাট, বন্ধ হলো মদন দাদুর তাসের আড্ডা, পাখিদেরও হাঁক ডাক, তবুও বন্ধ হলো না একটিবারও গোবিন্দ জেঠুর খেয়াঘাট। বাহ, শশাপোতা খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল এই ছড়াসহ লেখাটি পাঠিয়েছেন, ধন্যবাদ। সুপ্রভাত, সুপ্রভাত মিষ্টি দিদিমণি, অসাধারণ উপস্থাপনায় আজ অনন্য চিরন্তনী। রামায়ণ ও মহাভারত ভারতবর্ষের অন্তকরণের ইতিহাস, যা ভারতীয় জীবনের জীবন্ত প্রেরণা। শিপ্রা সাঁত, সুপ্রভাত আপনাকে জানাই শিপ্রাদি। আজ অন্যরকম একটা সকাল, লিখছেন বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। সুধাময়ী ইন্দ্রাণী কাশিরাম দাসের মহাভারতের অমৃত কথা লিখবার প্রেক্ষিত সুন্দরভাবে তুলে ধরলেন, শুনতে শুনতে লিখতে ভুলে গেছি। সবাই পুরাতনী ভাবধারায় থাকুন, তাই তো, না হলে কি করে জানবো কি আছে আমাদের সম্পদ। আচ্ছা, এবার কি লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণীদি, সকাল থেকে কাশিরাম দাসের কথা শুনছি আমার প্রিয় দিদির কাছে চিরন্তনী অনুষ্ঠানে। অনেক দিন পর লিখছি, ভালো থেকো, সকলের দিনটা ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দিঘি, দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন। হ্যাঁ, অনেকদিন পরে পরে লিখছেন কেন, রোজ লিখবেন, মানে শুক্র শনি রবি চিরন্তনী শুনবেন, সঙ্গে থাকবেন আর লিখবেন, কেমন? এরপরে লিখছেন ফলতা বকুলতলা থেকে শম্ভু, কাশিরাম দাসের গল্প শুনলাম, খুব ভালো লাগলো দিদি, দারুণ উপস্থাপনা, ভালো থাকবেন। হ্যাঁ, একদম। আর আপনাকেও বলি সুপ্রভাত, প্রত্যেক দিন সঙ্গে থাকবেন চিরন্তনীর, কেমন? আচ্ছা, 5:51 বেশ, একটু দেখে নিই এদিকে মেসেজ কারা কারা পাঠিয়েছেন। কোথায়, গুড মর্নিং ইন্দ্রাণীদি, অলসো আই এম হিয়ার টুডে, অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ কাশিরাম দাস বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্ষনা, গুড মর্নিং। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই। ইস, উজ্জ্বল ভাই মনে হলো না, আমি ভুল পড়েছিলাম, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম। মন দিয়ে গল্প গান শুনছি, ভীষণ ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। গতকাল অগ্নিকন্যা প্রীতিলতা বদেদারের আত্ম বলিদান দিবস পেরিয়ে এলাম, অন্তরে শ্রদ্ধা ও প্রণাম, আগামী দিনে আবার কথা হবে নিশ্চয়ই, প্রত্যেক দিন লিখবেন, সঙ্গে থাকবেন, কেমন? গুড মর্নিং ইন্দ্রাণীদি, কাশিরাম দাসের কথা ভালো হচ্ছে, সেই দিনগুলো কেন হারিয়ে যাচ্ছে, আবার হয়তো সুদিন আসবে যখন আবার সবাই সবাইকে ভালোবাসবে, ভুলু সাহা মধ্যমগ্রাম, ওই পড়াগুলো আবার আমাদের শুরু করতে হবে। সত্যি বই যে আমাদের কত বড় বন্ধু, তা যারা আমরা বই ভালোবাসি পড়তে, তারা প্রতিদিন বুঝতে পারি যে ওই কালো কালো অক্ষরে সব লেখা আছে, আমার অতীত, আমার বর্তমানের কি

বলবো, পায়ের তলার জমি সমস্ত কিছুর জায়গা একেবারে সুন্দরভাবে আছে ওই অতীতের মধ্যে, ওই কথাগুলোর মধ্যে, সৃষ্টির মধ্যে। আচ্ছা, বলতে বলতে দেখি হোয়াটসঅ্যাপে আরেকজন পাঠিয়েছেন, চিরন্তনী নামকরণ সার্থক, সুন্দর সকালের শুভেচ্ছা। ও সংযুক্তা দি, সংযুক্তা ভাদুরী দিদি, আজকে আপনার গান শুনিয়েছি আর আপনার আপনি অনুষ্ঠানটাও শোনেন, এই জন্য খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আর সত্যি সত্যি এইরকমভাবে যখন আমরা দেখি আমরা সবাই মিলে একটা অসাধারণ সুন্দর অতীতের কথা জানতে পারি, যে অতীত বুঝিয়ে দেয় একেবারে সে অতীত নয়, সে চিরবর্তমান, এই চিরন্তনীর মতোই সে চিরন্তন, তখনই কিন্তু আমাদের মনে হয় সত্যি সত্যি আমাদের ভাণ্ডার একেবারে পরিপূর্ণ, উপচে পড়ছে নানান সম্পদে। তবে আজকে ঘড়ি বলছে কিন্তু সময় একেবারেই শেষের দিকে। আচ্ছা, বলতে বলতেই একজন কেউ লিখেছেন, আমার অভিনন্দন জানবেন, অনেক অজানা তথ্য জানলাম, দুলাল মণ্ডল বিজয়গড়। আচ্ছা, আজকে আপনাকে প্রথম পেলাম, সুস্বাগতম, সঙ্গে থাকবেন, প্রত্যেক দিন লিখবেন, কেমন? আপনি শোনেন, শুনে ভালো লেগেছে, জেনে আরও ভালো লাগলো, আর আপনার এই বক্তব্য জানতে পেরে সত্যি সত্যি ভীষণ খুশি হলাম, সঙ্গে থাকবেন প্রত্যেক দিন। বেশ, আজকে ঘড়ি যা বলছে মনে হচ্ছে আর কিন্তু 54, বেশ ঠিক আছে, তবুও এর মধ্যে এই কথা বলতে বলতে যদি আরও কেউ এসে যান চটপট করে আমি পড়ে ফেলব। গুড মর্নিং ইন্দ্রানিধি, খুব ভালো অনুষ্ঠান উপস্থাপনা, সোমেন যাদবপুর থেকে লিখেছেন আমাদের আরেকজন নিয়মিত বন্ধু, অনেক ধন্যবাদ। আর আগামীকাল চিরন্তনীতে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, নতুন কিছু গল্প নিয়ে আবার আমরা অজানা কিছু জানতে পারবো। আর রবিবার আপনাদের কাছে আমি ইন্দ্রাণী আবার ফিরে আসছি চিরন্তনীতে আবার নতুন কোনো গল্প নিয়ে, কেমন? আজকে কিন্তু ঘড়ি যা বলছে সময় একেবারেই প্রায় শেষ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এ বাবা, বলতে বলতে একজন কেউ আর কেউ লিখবেন না, কেমন? বৃষ্টি ভেজা সুপ্রভাত ইন্দ্রাণী দি, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আজ একটু দেরি করে ফেলেছি। হ্যাঁ, কে লিখেছেন? বাবাই। আচ্ছা, নতুন বন্ধু, বেশ, একদম চটপট করে লিখে ফেলতে হবে যাতে আমি এই 56তে আমাদের 5টা 56 তাতে আমাদের কিন্তু একদম বন্দে মাতরম শোনাতে হয় গান, তাতে আমরা প্রত্যেকে জাগ্রত হই এবং চিরন্তনীর গল্প সবাইকে সমৃদ্ধ করে জানি। আজ কিন্তু আমি বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই লিখবেন, এই আশা নিয়ে, কেমন?

0: আকাশবাণী FM গোল খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত। ঘড়িতে সময় এখন 6:12 হয়ে 12 সেকেন্ড। এখন থেকে একেবারে 7টা পর্যন্ত আপনার সঙ্গে আজ গোপা আছি প্রভাত বীণা নিয়ে। প্রভাত বীণায় প্রত্যেক দিনের মতোই আমরা গান শুনব নানান শিল্পীর কণ্ঠে, আর তার সঙ্গে থাকবে আমাদের জীবনে এগিয়ে চলবার জন্য কিছু কথা। গান শুনতে শুনতে শুরু করব প্রত্যেক দিনের মতোই আজকের প্রভাত বীণা।

চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানটি। আজ আমরা আমাদের প্রভাত বীণাতে আমাদের প্রত্যেক দিনের এগিয়ে চলবার জন্য এমন কিছু কিছু কথা শুনি যে কথা আমাদের এগিয়ে নিয়ে যায় বেশ কিছুটা। সেরকমই আজকে যে কথা শুনবো তা হচ্ছে, জীবন তো সুন্দর, নিশ্চয় সুন্দর, কিন্তু জীবনকে সুন্দর করতে জানতেও হয়। আর এইটা

যদি আমরা একটুখানি ভেতর থেকে ভাবি তাহলেই এটা বোঝা যাবে। আমাদের প্রত্যেক দিনের জীবন যে সুন্দর হবে, চাঁদ তারা ফুল সুগন্ধ সমস্ত কিছু নিয়ে জীবন যেমন সুন্দর, তেমন ঠিক উল্টো দিকটাও যেটা আছে, যে প্রত্যেক দিনের জীবন যে সুন্দর হবে এমন কিন্তু কোথাও কোনো গ্যারেন্টি দেওয়া নেই। কখনো খুব ভালো দিন আসে, কখনো এমন দিন আসে যেদিন মনে হয় কিছুই ভালো লাগছে না, জীবন আর কিছুই হবার নেই। ওই একই মানুষের ক্ষেত্রে কিন্তু এমনটা হতেই পারে এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা হয়। আর ঠিক সেই সময় মনে রাখতে হয় যে জীবন সুন্দর, কিন্তু জীবনকে যদি সুন্দর করতে আমরা জানি তাহলে জীবনের যে কোনো মুহূর্ত যে কোনো সময় আমাদের কাছে সুন্দর হয়ে উঠতে পারে, অথবা যে সময়টার মধ্যে দাঁড়িয়ে আছি সেই সময়টা যদি আমার এগিয়ে চলার পরিপন্থী হয় তাহলে এমনভাবে সেই সময়টাকে আমরা এগিয়ে নিয়ে চলতে পারি যে পরবর্তী সময়ে সুন্দর জায়গায় যাওয়ার বা সুন্দর জীবনের দিকে যাওয়ার একটা পথ হতে পারে সেই চড়াই উতরাই ঘেরা জীবনটাও বা সেই জীবনের যাত্রাটাও। আজকে জীবনকে সুন্দর করতে জানতে হয় এই জায়গাটা নিয়ে বা এই বিষয়টা নিয়েই আমরা একটু একটু করে মনে করতে থাকব আমাদের প্রত্যেক দিনের জীবনের নানান মুহূর্তগুলোকে ধরে ধরে, আর তার সঙ্গে সঙ্গে আমরা গান শুনব। তাহলে পরের গানটা একটু শুনি, পরের গান শুনে তারপর আবার ফিরে আসছি বাকি কথাতে। শুনছেন প্রভাত বীণা 100.1 FM গোল্ডে, গোপা আছি আপনার সঙ্গে। ঠিক এই মুহূর্তে ভোর 6টা বেজে 20 মিনিট হয়ে 48 সেকেন্ড।

0: শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা আবারও চলে আসি আমাদের কথাতে, যে কথা হচ্ছিল জীবনকে সুন্দর করতে জানতে হয়। জীবনটা অনেকটা কীরকম যেন রান্নার মতন, মানে এটা কিন্তু দিদা বলতেন, জীবনটা রান্নার মতন। সবসময় দেখবেন রান্না করতে গেলে সব উপকরণ যে আমাদের পছন্দের মতো থাকে এমন নয়, সব উপকরণ যে আমাদের সঙ্গে থাকে এমনটা নয়। কখনো নুনটা একটুখানি হয়তো কম থাকে, কখনো ঝালটা একটুখানি বেশি থাকে, কখনো আবার রান্নায় মিষ্টিটা একটু বেশি হয়ে যায়, কখনো পাকটা একটুখানি কম হয়ে গিয়ে একটু জলসা জলসা হয়ে গেল, কিন্তু তবুও সেই রান্নাটাকে সামলে তুলে নিয়ে আমাদের পেট ভরাতে হয় এবং সেই রান্নাটাকেই সুন্দর মুখ করে, সোনাহেন মুখ করে খেয়ে নিতে হয়। তো জীবনটাও ঠিক সেরকম। আমাদের প্রত্যেক দিনের জীবন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠবার পর আবার রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের এই যে জীবনযাত্রা, সেটা যে আমাদের মনের মতন হবে, আমাদের মতনই হবে, এইটা কিন্তু সবসময় একেবারেই হয় না। বরং আমরা যদি সেই অপেক্ষায় থাকি যে সমস্ত কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের চোখের সামনে দিয়ে চলে যাবে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা সবসময় ফিল করতে পারবো, আমাদের সামনে সবসময় জীবন সুন্দর মুহূর্তগুলোকে সাজিয়ে দেবে, এইটা যদি আমরা ভাবি বা এইটা যদি আমাদের ইচ্ছে থাকে, তাহলে কিন্তু সেই ইচ্ছে কোথাও না কোথাও একটা দাঁড়ি পড়বে। কারণ জীবন সবসময় চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগোয়। জীবন সবসময়তেই কিন্তু কখনো উঠছে কখনো নামছে, কখনো উঠছে কখনো নামছে, এবং এই জীবনের সঙ্গে আমাদের বেঁচে থাকার এখানেই কোথাও একটা মিল। আমরা যখন বেঁচে থাকি তখন আমাদের হার্ট রেটটাও কিন্তু ওরকমভাবে ওঠে, কখনো নাবে কখনো ওঠে, নাবে এবং উঠছে, নাবছে এবং উঠছে, এইভাবে আমাদের হার্ট রেট আসে। এবং জীবনও কিন্তু প্রত্যেক দিনের যে আমাদের চলার পথ, প্রত্যেক মুহূর্তের আমাদের যে চলার পথ, সেখানেও কিন্তু জীবনেও ওরকম ওঠা এবং নামা, ওঠা এবং নামা, ওঠা এবং নামা, এভাবেই চলে। যদি আমাদের আমরা যে বেঁচে থাকি যখন, তখন ওরকমভাবে চলতে চলতে যদি ওই আমাদের হার্ট রেটটা একেবারে লম্বা একটা লাইন হয়ে যায়, সোজা সমতল হয়ে যায়, তখন কিন্তু আমরা আর বেঁচে থাকি না। আমাদের জীবনও ঠিক সেরকম, কখনো আমাদের জীবন এক রকম সোজা লাইনে চলতেই পারে না, চলে না। জীবন ওঠানামা করতে করতে, ওঠানামা করতে করতে, অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে, অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে জীবনযাত্রার পথে ক্রমশ ক্রমশ এগিয়ে চলে। আর সে এগিয়ে চলতে চলতে অনেক কিছু আমাদের কাছে আসে যা আমাদের ভালো লাগে না, যা আমাদের কষ্ট দেয়, যা আমাদের কাঁদায়, কিন্তু তবুও জীবনের অভিজ্ঞতা, মানুষের ভাবনা, তাদের তারা যে সমৃদ্ধ হয়েছে জীবন চলতে চলতে, সমস্ত কিছুকে নিয়ে জীবনটাকে সুন্দর করে নিতে জানতে হয়। যারা জানে তারা খুব অল্পেতেই জীবনকে সুন্দর করে নিতে পারে, আর যারা জানি না তাদের ক্ষেত্রে এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই করতে করতেই জীবনটা ক্রমশ এগিয়ে চলে যায়। আবারও কিন্তু কথা হবে জীবন যে সুন্দর করে নিতে হয় সেই বিষয় নিয়ে। আপাতত আমরা আরও একটা গান শুনব, শুনে তারপর আবার ফিরে আসব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। ওই যে কথা হচ্ছে, জীবনকে সুন্দর করতে জানতে হয়। আজকে সকালবেলাই আমি যখন সকালবেলা বলাটা ভুল, ভোরবেলা যখন আসছি, আমাদের আমি যেখানে থাকি সেই জায়গায় বেশ খানিকটা জল জমেছে। এবারে সেই জলটা পেরিয়ে আমাকে আসতে হবে। গাড়ি বেশ অনেকখানি গেছে, গিয়ে ড্রাইভার দাদা ফোন করেছেন। দুটো বাইক এমনভাবে রাখা আছে রাস্তার ওপরে যেখান দিয়ে আর গাড়িটা ঢুকছে না। একে তো জল, উনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না রাস্তার আর কী অবস্থা। তার মধ্যে দুদিকে দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে। এবার সেই বাড়িকে বাইকের মালিককে কোথায় ভোরবেলা তিনটের সময় সাড়ে তিনটের সময় হর্ন দিয়ে কাকে জাগানো হবে? তো উনি ফোন করে বলছেন যে, দিদি আমি তো এগোতে পারছি না, কী করবো? এইবারে আমি বেরিয়ে দেখছি রাস্তার মধ্যে যতটা জল রয়েছে মোটামুটি এক গোড়ালির ওপর জল রয়েছে। একে ওই ভোরবেলার অন্ধকার অন্ধকার অবস্থা। বেরিয়েই আমার মেজাজটা কেমন যেন একটা হলো। এবার তখন আমি ভাবলাম, আমি যদি এখন মেজাজটাকে গরম করি তাহলে আমি এত দূর, আমি দেখতে পাচ্ছি গাড়ি, কিন্তু আমাকে যেতে হবে সেখানে গিয়ে, আমাকে গাড়িতে উঠতে হবে আলটিমেটলি, কারণ গাড়িটা তো আসতে পারবে না দুটো বাইকের জন্য। আমি তখন একটা লম্বা নিঃশ্বাস নিলাম, লম্বা নিঃশ্বাস নিয়ে ব্যাগটাকে নিলাম হাতে, নিয়ে এবার আস্তে করে ওই জলটার মধ্যে পাটা দিলাম। দিয়েই ছোটোবেলার কথা মনে পড়লো,

মনে পড়ল যে এই রকম বৃষ্টিতে যখন জল জমতো তখন স্কুলের ওই শু মোজা সমস্ত কিছু ভিজিয়ে স্কুলে যেতাম এবং ফেরবার পথেও সমস্ত কিছু ভিজিয়ে নিয়ে বাড়িতে ফিরতাম এবং তখন মা কি বকুনিটাই দিত। তখন কিন্তু ওই জলটার মধ্যে ওই ছপাত ছপাত করে চলার মধ্যে একটা আনন্দ ছিল। বিশ্বাস করুন, হঠাৎ এই মানে ভোরবেলায় ওই 3:30-4টার সময় চলে গিয়েছিলাম সেই স্কুলের দিনটায়, যখন ওরকমভাবে বৃষ্টির মধ্যে ছপাত ছপাত করে যাওয়াটা একটা আনন্দ পেতাম এবং কাগজের নৌকো জলে ছেড়ে আনন্দ পেতাম। তো তারপর আমি গিয়ে যখন গাড়িতে বসলাম তখন ড্রাইভার দাদা বলছেন, কি করব দিদি, এত যাওয়া যাচ্ছে না বাইকে। যেন না না ঠিক আছে, আপনি যেতে পারেননি বলে ভালো কথা, কারণ আমি অনেক ছোটোবেলাটা পেরিয়ে পেরিয়ে মানে ছোটোবেলার থেকে এসে এই আপনার গাড়িতে উঠলাম আবার। একটা এই ভোরবেলায় যে অত আগে চলে গিয়েছিলাম, সেই ছোটোবেলায় পৌঁছে গিয়েছিলাম এই বৃষ্টির জল দিয়ে হাঁটতে হাঁটতে, এটার জন্য তো থ্যাংক ইউ। মানে এই গোটা ঘটনাটা না ঘটলে ওটা হতো না। খুব স্বাভাবিকভাবে মাথাটা গরম হয়ে যাওয়ারই কথা, কারণ এই একটা কাজে আসছি, তখন ওই জল পেরিয়ে পেরিয়ে আসা এবং অত দূর এ আসা, এই যে একটা বিরক্তিকর পরিস্থিতি, সেই পরিস্থিতিটার মধ্যে যদি যেতাম তাহলে কি হতো, আমার মাথাটা গরম হতো, আমার ব্লাড প্রেশারটারও বেড়ে যেত, বলা যায় না হয়তো সুগারের পরিমাণও বেড়ে যেতে পারতো। আর তার সঙ্গে সঙ্গে যেটা হতো, যে এই যে আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে গপ্প করছি ভোরবেলা, এই ব্যাপারটাও কোথাও না কোথাও হতো না, মেজাজটা আমার কেমন যেন একটা খিচড়ে থাকতো। তো প্রত্যেক সময় আমাদের জীবনে যখন আমরা হাঁটি, আমরা যখন চলি, তখন ছোট্ট ছোট্ট বিভিন্ন জিনিস থেকে যদি আমরা সুন্দরকে খুঁজে পেতে চাই, তাহলে বোধহয় জীবনটা সত্যি সুন্দর হয়। এই সকালবেলা আমি জানি না এখন বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, আমি তো যখন আসছিলাম তখন মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিটা কনস্ট্যান্ট হচ্ছে, বহু দিন ধরে এই বৃষ্টিটা হচ্ছে। তো জানলা খুলে সকালবেলা যদি একটুখানি বৃষ্টির ফোঁটা মুখে লাগে, সেখান থেকে যদি আনন্দ খুঁজে নেওয়া যায়, এক কাপ চায়ে যদি আনন্দ খুঁজে নেওয়া যায়, এই যেই মুহূর্তে এখন রেডিওতে গান বাজছে আমার কথার পরে পরেই, সেই গান যদি আপনার পছন্দের হয়, তাহলে সেই গানের মধ্যে থেকে যদি সুন্দরকে খুঁজে পাওয়া যায়, ঠিক আপনার বাড়িতে যদি এই মুহূর্তে কোনো পোষা প্রাণী থাকে, সে যদি আপনার কাছে এসে বসে, বা আপনার বাড়ির অ্যাকোরিয়ামের মাছগুলো এই ভোরবেলা যদি আপনাকে দেখে জলের এদিক ওদিক এদিক ওদিক সাঁতরে বেড়ায়, তাদের সঙ্গে সঙ্গে আপনার মনটাও যদি সাঁতরে বেড়ায়, তাহলে জীবনটা সত্যি সুন্দর। এক কাপ চা, গরম চা যদি এই মুহূর্তে আপনার হাতে আসে, বা র কফি যদি আপনার হাতে আসে ঠিক এই মুহূর্তে, তাহলেও জীবনটা সুন্দর। আর এই মুহূর্তে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টিতে যদি খিচুড়ির চিন্তা আপনার মাথাতে আসে, তাহলেও কিন্তু জীবনটা সুন্দর। ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট প্রত্যেক মুহূর্তে, জীবনের প্রত্যেক মুহূর্ত থেকে যদি সুন্দরকে আমরা খুঁজে পাই, তাহলে সত্যি আমাদের জীবনটা সুন্দর। আর আমাদের জীবনে সব কিছুর মধ্যে থেকেই যে সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায় বা সুন্দরকে খুঁজে পাওয়া যায়, সত্যি এমনটা নয়। বাস্তব পরিস্থিতিটা সত্যি এমনটা নয়, কিন্তু যদি খুঁজে পাওয়া যেত বা যদি আমরা খুঁজে পাই, তাহলে সত্যিই আমাদের জীবনটা আমরা সুন্দর করে তুলতে পারি। আর সেই সুন্দর করে তোলার যে জায়গা, সেটাই হচ্ছে মানে যারা যত বেশি সেই সুন্দর করে তুলতে পারে, তাদের জীবনে সাফল্য কিন্তু ততটাই। আমি কতটা টাকা রোজগার করলাম, কটা ফ্ল্যাট করলাম, কটা গাড়ি করলাম, কটা বাড়ি করলাম, এই সাফল্যে আমরা অনেক বেশি ডুবে থাকি বলেই আমাদের জীবনটা বোধহয় আরও অনেক বেশি ভার হয়ে যাচ্ছে। কিন্তু ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো থেকে কে কতটা জীবনকে সুন্দর করে তুলতে পারছি, বা সেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মধ্যে থেকে কতটা জীবন সুন্দর হয়ে উঠছে, এটাই বোধহয় জীবনের আসল সাফল্য।

অনুপ ঘোষালের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন প্রভাত বীণা, গোপা আছি আজ আপনার সঙ্গে। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনটা তখন সুন্দর হবে যখন এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এই সমস্যাটা মিটে যাবে। তারপর একটা সময় সমস্যা মিটে যায়, তারপরে দেখা যায় আরও একটা সমস্যা চলে আসে, এবং সেই সময় আবার মনে হয় এই সমস্যাটা চলে গেলেই জীবন সুন্দর হবে। এইভাবে করতে করতে করতে করতে জীবনের বছরগুলো একটা একটা একটা একটা করে এগোতে থাকে। জীবনে কখনো সমস্যা শেষ হয় না, আর জীবন সুন্দর করে ভাবাও যায় না। জীবনে একটা সমস্যা শুরু হয় এবং আর একটা সমস্যা শেষ হয়, এইভাবেই কিন্তু জীবন। কখনো সমস্যাহীন অসুখহীন জীবন পৃথিবীতে কোথাও কারুর হয় না। একথা আমি বলছি না, গৌতম বুদ্ধ বলেছিলেন যে এমন কোনো বাড়ি নেই যেখানে, মানে এমন বাড়ি থেকে তুমি একটি শস্যের দানা নিয়ে এসো যে বাড়িতে কোনো দুঃখ নেই, কান্না নেই, মৃত্যু নেই। তো সেরকম কোনো বাড়ি তো খুঁজে পাওয়া যায়নি, গোটা বিশ্ব সংসারে তেমনটা হয় না। তাই জীবন সুন্দর হওয়ার জন্য সমস্যাহীন হওয়াটা জরুরি নয়, বরং সমস্যার মধ্যে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলোকে খোঁজার অভ্যেসটাই হচ্ছে জীবন, জীবনের সাফল্য। কেউ যদি কাউকে ভালোবাসে, সেটা অবশ্যই মনে রাখা। একটা আমাদের হাজারো সমস্যার মাঝে অমুকে আমাকে ভালোবাসে, এই কথাটাই আমাদের কাছে সমস্যা সমাধানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকখানি। কেউ আমাদের জন্য অপেক্ষা করে, তার কথা নিশ্চয়ই মনে রাখা। নিজের শরীরের একটু যত্ন নেওয়া, আর এই যে কারণে অকারণে আমাদের মন খারাপ হয়ে যায়, এই জায়গাটা থেকে যদি কোথাও আমরা বেরিয়ে আসতে পারি, মন খারাপ হলে নিজেকে আরও বেশি সময় দেওয়া নিজের মনটাকে ভালো করবার জন্য। ফলে এরকমভাবে নানানভাবে আমরা কিন্তু জীবনে যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কাটিয়ে আমরা এগিয়ে চাই। আমাদের মনে হয় যে বাবা এটা এত বড় সমস্যা, কিভাবে আমরা কাটিয়ে উঠব, বা এই ঝামেলা হয়েছে কিভাবে সেটা কাটিয়ে উঠব। কিন্তু সময় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধি, আমাদের চলা, সমস্ত কিছু নিয়েই কিন্তু সমস্যা যেমন থাকে তার সমাধানও তেমন হয়। হ্যাঁ, জীবনে ওই যে বলেছিলাম এক লাইনে কখনো জীবন চলবে না, তাই সমস্যা এবং সমাধান এইভাবেই একটু একটু একটু একটু করে আমাদের এগিয়ে চলতে হয়। কিন্তু সমস্যা থাকতে থাকতে সমাধান হয়, আবার সমাধান হতে হতেই আবার একটা সমস্যা তৈরি হয়। তাই সমস্ত কিছুর মধ্যেই সুন্দরকে যদি একটুখানি খুঁজে ফেরা যায়, তাহলেই বোধ হয় জীবন সুন্দর হয়। সুন্দর ফুল ফোটা দেখে যদি ভালো লাগে, তাহলে জীবন সুন্দর। আকাশের বৃষ্টির ছোঁয়ায় যদি মনটা একটুখানি কেমন হয়ে ওঠে, তাহলে জীবন সুন্দর। আর ঠিক এই ভিজে ভিজে ভোরবেলায় যদি রাস্তায় আপনি হাঁটতে যেতে নাও পারেন, ব্যালকানি, বারান্দা, ছাদ, যেখানেই যান না কেন, একটু যদি বাতাস নেওয়া যায়, নিঃশ্বাস নেওয়া যায়, তাহলেও কিন্তু জীবন সুন্দর। জীবনের পথে চলতে গেলে হাজারো সমস্যা প্রত্যেক মানুষের থাকে, প্রত্যেক প্রাণীর থাকে। তো সেই সমস্যাগুলোকে নিয়ে মন খারাপ করলে বা জীবন সুন্দর নয় এমন ভাবনা ভাবলে, তাহলে তো জীবন কখনোই সুন্দর হবে না। ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে জীবনের সৌন্দর্যকে খুঁড়ে পেরা, এটাই হচ্ছে জীবনের এগিয়ে চলা এবং জীবনকে সুন্দর করে নেবার এক অন্যতম পথ, অন্যতম রাস্তা।

প্রমিতা মল্লিকের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে যে কথা মনে হচ্ছিল, আমরা যদি জীবনে অতিরিক্ত ভাবাকে বন্ধ করি তাহলেই কিন্তু জীবন বেশ কিছুটা সুন্দর হতে পারে। আমরা অনেক বেশি ভাবনা চিন্তা করি, কে আমাকে কি বলল, কে আমার ব্যাপারে কি ভাবলো, কে আমাকে পছন্দ করলো কি না, সমস্ত কিছুর হিসেব যদি আমরা রাখতে চাই তাহলে এত হিসেব রাখতে কি না, হিসেবে হিসেবে কেমন যেন গড়বড় হয়ে যায়, কেমন যেন গণ্ডগোল হয়ে যায়। তাই প্রত্যেকটা কথাই যদি আমি ভাবতে থাকি, কে আমাকে কি ভাবলো না ভাবলো সেটা তো তার ব্যাপার, কে আমাকে পছন্দ করলো কি না করলো সেটাও তার ব্যাপার, মানে আমাকে যেমন ভালো লাগাবার কোনো দায়িত্ব, মানে অন্যকে ভালো লাগাবার কোনো দায়িত্ব যেমন নেই, ঠিক তেমনই সে আমাকে ভালোবাসলো কি তার ভালো লাগলো কি না লাগলো সেটা তো একদম তার ব্যাপার, সেটা নিয়ে আমারও ভাবনার কিছু নেই। আমার কাজটুকু কেবলমাত্র আমাকে করে যেতে হবে, সেটুকু যদি অন্য কারোর ক্ষতি না করে সেটাই হচ্ছে আমাদের জীবনে দেখতে হয়। কিছু কিছু কথা আমাদের জীবনের পথে এগিয়ে যেতে গেলে ভুলে যেতে হয়, আবার কিছু কিছু কথাকে সঙ্গে নিয়ে শিক্ষার মতন করে সঙ্গে নিয়ে তাকে এগিয়ে যেতে হয়। কিছু মানুষকে খুব কাছে রেখে খুব যত্নে রেখে তাদের নিয়ে এগোতে হয়, আবার কিছু মানুষকে দূর থেকে ভালো থাকতে দিতে হয়। জীবনকে সুন্দর করার জন্য আমি যদি সব কিছু বদলাতে চাই তাহলেই সেটা গণ্ডগোল হয়ে যাবে। তাই ছোট্ট ছোট্ট ছোট্ট ছোট্ট করে যদি জীবন সম্পর্কে, অন্য মানুষ সম্পর্কে আমরা একটু দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলাই, আমাদের দেখাটা বদলাই, তাহলেই জীবন কিন্তু অনেকটা সুন্দর হতে পারে। অন্যে আমার ব্যাপারে কে কী ভাবলো সেটা নিয়েও যদি আমি ভাবি তাহলে অন্যে আর ভাববে কি, তাই সেই ভাবনা তাদেরই থাকুক, আমার জীবন একটু হলেও সুন্দর করি এগিয়ে যেতে যেতে।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ এক কাপ চায় খুঁজে পাওয়া যায়, আমাদের বাড়ির পোষ্যদের মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে, মায়ের সঙ্গে দুটো কথায় খুঁজে পাওয়া যেতে পারে, প্রিয় গানে খুঁজে পাওয়া যেতে পারে, সকালবেলায় ফুল ফোটায় খুঁজে পাওয়া যেতে পারে। আর বড় বড় সুখের জন্য অপেক্ষা না করে এই ছোট্ট ছোট্ট সুখগুলোর মধ্যে দিয়ে যদি আমরা খুঁজে নিই সুন্দরকে, তাহলে সত্যি জীবন সুন্দর হতে পারে। জীবনের সব কিছু সবসময় আমাদের হাতে পুরোপুরি থাকে না, কিন্তু জীবন কিভাবে দেখব, কিভাবে কাটাবো, তার অনেকটাই আমাদের হাতে থাকে। তাই জীবনকে সুন্দর করে নিতে জানতে হয়, সহজ করে নিতে জানতে হয় একটু হাসি, একটু গান, একটু ভালোবাসা, আর সকলের মধ্যে নিজের ভালো কাজটুকুকে ছড়িয়ে দেওয়ায়। জীবনকে সুন্দর করে উপভোগ করার নামও কিন্তু জীবনের সাফল্য। সবাই আমরা ভালো থাকি। গোপা ছিলাম আপনার সঙ্গে। লোপামুদ্রা মিত্রের এই গান শুনতে শুনতে চলে যাই আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে। ফিরে আসবো আবার মনের মেলোডি নিয়ে 8:30 মিনিটে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

0: तारीख को रेखांकित करता है। तो दोस्तों ये थी आज की खास कुछ अखबारों की सुर्खियां जो हमने की आपके साथ साझा, और एक छोटे से ब्रेक के बाद आपको सुनवाएंगे एक गीत।
1: पर्सनल लोन ऑफर सर
2: आबार एक्खुनी ब्लॉक करछी
1: दुबई ए फ्री ट्रिप
2: इटाकेओ ब्लॉक करछी আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: ঘড়িতে এখন সময় ঠিক সকাল 8:31 হয়ে 43 সেকেন্ড। এখন থেকে 10টা পর্যন্ত আমরা শুনব মনের মেলোডি, মন থেকে মনে, যেখানে সুর তাল লয় ছন্দ আর কথা ছড়িয়ে পড়ে। মাঝখানে ছোট্ট করে খবরের একটু বিরতি নিয়ে নেব, চারপাশের খবরাখবর সব জেনে নেব, কিন্তু তাছাড়া আমরা থাকব গানে আর কথায় আর অবশ্যই হোয়াটসঅ্যাপে। কি বিষয় নিয়ে আজকে কথা হবে নিশ্চয়ই বলবো, তবে একটা গান শুনতে শুনতে আজকের এই মনের মেলোডি আমরা শুরু করি। গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

গান শুনতে শুনতে সুমনের গান শুনতে শুনতে আমরা বেশ কিছুটা এগিয়ে এলাম আমাদের এই মনের মেলোডিতে। মনের মেলোডিতে সুর থেকে সুর, গান, তাল, ছন্দ, লয়, কথা এবং আমাদের মনের কথা ছড়িয়ে পড়ে এক মন থেকে আরেক মনে। প্রত্যেক দিন আমরা গান শুনি আর গান শুনতে শুনতে আমাদের মনের কথা চলে আসে আমাদের হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সবাই জানি 9903052992। আজকে গান যখন আমি কী কী গান বাজাবো সেটা যখন ভাবছিলাম, একটু আগে আমি একটু বেরিয়েছিলাম, বাবুঘাটের দিকে গিয়েছিলাম গঙ্গার পাড়ে, তো তখন একটা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এবং উথাল পাথাল গঙ্গা সমস্ত কিছু মিলেমিশে, তখনই ভাবছিলাম আজকে বৃষ্টির গান ছাড়া আর কিছুই সেরকমভাবে মানে মনটা টানছে না, হয় না এক একদিন এক একটা গান শুনবার ইচ্ছে হয়, তো আজকে মনে হচ্ছিল বৃষ্টির গান ছাড়া মনটা টানছে না। এখনও বোধ হয় বাইরে মেঘলা করে রয়েছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, কেউ হয়তো খুব রাগ করছেন আমার ওপর যে বৃষ্টির গান শুনছো, এদিকে কাদা প্যাচপ্যাচে চারদিক, কোথাও জল জমেছে, জামা কাপড় মেলা যাচ্ছে না, কিন্তু কী আর করা যাবে, বৃষ্টির সঙ্গে তো আর ঝগড়া করা যাবে না। তো সেই জন্য ওয়েদারটা যখন বৃষ্টি বৃষ্টি মনে হলো বৃষ্টির গান আজকে শুনবো, আর বৃষ্টির গান শুনতে শুনতে আজকে কথা হবে তো নিশ্চয়ই আপনার সঙ্গে, যে বিষয় নিয়ে কথা হতে পারে সেটা হচ্ছে ওই যে ছোটোবেলা থেকে শুনে আসছি সবুরে মেওয়া ফলে। সত্যি সত্যি কি সবুরে মেওয়া ফলে, বা আপনার জীবনে সত্যি সত্যি কি সবুরে মেওয়া ফলেছে, নাকি এখনও অপেক্ষায় আছেন সবুরে মেওয়া ফলবে? তো সবুরে মেওয়া ফলে এই কথাটা কতটা সত্যি আপনার জীবনে, ছোট্ট করে অবশ্যই বলে যেতে পারেন 9903052992 এই নাম্বারে। তাহলে আজকে ওই কথাই রইল, সবুরে কি মেওয়া ফলছে বা মেওয়া ফলেছে আপনার জীবনে, নাকি এখনও মেওয়া ফলতে বাকি রয়েছে? সব কিছু নিয়েই আজকে মনের মেলোডি এফএম গোল্ডে গোপা আছি আজ, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের।

শুভমিতার গান আমরা শুনছিলাম। শুভমিতার গান শুনতে শুনতে চলে আসবো আবার আমাদের কথাতে, ওই যে সবুরে মেওয়া ফলে। কথাটা কারুর কাছে খুব জ্ঞানগম্ভীর, আবার কারুর কাছে খুব মজার, কিন্তু আসল বিষয়টা হচ্ছে জীবনে আমরা কত কিছু চাই। কেউ আমরা টাকা চাই, কেউ ভালোবাসা চাই, কেউ বাড়ি চাই, কেউ গাড়ি চাই, কেউ মনে মানে কারুর কাছে মনে হয় যে প্রত্যেক দিন যেন মন্না মিঠাই খেতে পাই, প্রত্যেক দিন যেন মিষ্টি রাজভোগ আমাদের কাছে আসে, প্রত্যেক দিন আমাদের কাছে মানে অন্যান্য দিনগুলো আমাদের কাছে একটু ছোট ছোট হয়, রবিবার দিনটা যেন অনেক লম্বা হয়, এরকম কত কিছু চাওয়া আমাদের। এবং তার মধ্যে বেশিরভাগটাই হয়তো পূরণ হয় না, বেশিরভাগটাই হয়তো আমাদের কল্পনায় থেকে যায়। আমাদের মনের ভেতর তখন চলতে থাকে সবুরে মেওয়া ফলে। এবং এই যে অপেক্ষার ফল মিষ্টি হয়, এই বিষয়টা সত্যি সত্যি কি আপনার জীবনেও ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে জানাতে পারেন 9903055992 এই নাম্বারে। আর এখনও যদি অপেক্ষা করতে থাকেন যে সবুরে মেওয়া ফলবে, সে বিষয়টা নিয়েও কিন্তু আমাদের কাছে জানাতে পারেন, কারণ দুটোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে অপেক্ষা আমাদের করতেই হবে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখতে শিখতে শিখতে শিখতে অপেক্ষা করা। আবার এটা যদি সত্যি হয় যে অপেক্ষা করতে করতে একটা না একটা সময় ঠিক মানে আমার আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা পাবো, সেটাও কিন্তু আমাদের অনেকের জীবনে অনেক কিছু অনেক বড় জায়গা আমাদের নিয়ে আসবে। আমরা গান শুনছি আজকে বৃষ্টির, আর তার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে মেসেজের অপেক্ষায় রয়েছি যে সত্যি সত্যি অপেক্ষার ফল কি মিষ্টি হয় বা সবুরে কি মেওয়া ফলে, সেই রকম কথা জানবার জন্য যেরকম কল্যাণ বসু হরিশ মুখার্জির ওর থেকে বলেছেন, সবুরে মেওয়া ফলে একথা সত্যি, কিন্তু বিষয়টা হচ্ছে একটা জিনিসের জন্য সবুর করতে করতে যখন মেওয়াটা পাওয়া গেল, তারপরে আবার আরেকটা জিনিসের জন্য সবুর করা শুরু হয়ে যায়। সুতরাং সারা জীবন ধরে এটাই চলতে থাকে, মানে এই ভাবনাটাই আমাদের মধ্যে থাকে, সবুরে মেওয়া ফলবে বা সবুরে মেওয়া ফলে। কিন্তু হ্যাঁ, অপেক্ষা করলে নিশ্চয়ই তার ফল তো একটা পাওয়াই যায়। আর এরপর রীতা বসাক বেহালা থেকে, আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে খুব শান্তিতে থাকব, নিজের মতন থাকব, কিন্তু এখন বুঝছি শান্তি শুধু বইয়ের পাতায় থাকে, বাড়িতে নয়। এরকমভাবেই আপনিও কিন্তু বলতে পারেন যে সবুরে সত্যি কি মেওয়া ফলেছে বা সবুরে কি মেওয়া ফলে, সে কথা নিয়ে আজকে আমাদের এই একটা বৃষ্টি ভেজা সকালবেলায় মনের মেলোডিতে আমাদের গপ্প আড্ডা। আপনি হয়তো ঠিক এই মুহূর্তে চায়ের সঙ্গে টা খেতে পাচ্ছেন, কিন্তু আমার গপ্প আড্ডাটা শুধু মুখেই এই মুহূর্তে করতে হচ্ছে, যদিও 10টার পরে নিশ্চয়ই আমিও কফি বা চা বা কিছু একটা নিশ্চয়ই খেতে পাবো, কিন্তু ওই আড্ডা মারতে মারতে কিছু একটা খাওয়ার মজাটাই তো আলাদা। কিন্তু কি করা যাবে, স্টুডিওতে বসে তো আর সেটা খাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি খান, সেটা দেখে বা সেটা শুনেই আমার ভালো থাকা বা ভালো রাখা। আর ঠিক চটপট একটা জিনিস একটু আপনাকে জানিয়ে রাখবো এই সময়, সেটা হচ্ছে মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012-তে বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg/wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট এর মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে।
যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সঙ্গে টেলিফোন নাম্বার 0332212 0250 অথবা 0332212 0612 অথবা 0332212 0500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও আমরা কতগুলো মেসেজ একটু টুক করে পড়ে নিতে পারি, কারণ সময় তো ক্রমশ আমাদের এগিয়েই চলে যায়, আমরা তো সময়কে ধরে রাখতে পারি না। যেরকম রজত বলছে, রজত বিশ্বাস বনপুর নদিয়া থেকে বলছে, আমার মনে হয় সবুরে মেওয়া ফলে, কারণ অপেক্ষা করলে আর লক্ষ্য স্থির থাকলে ঠিক সম্ভব, কিন্তু শুধু অপেক্ষা করলে হবে না, সেই সময় প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া, সবুরে মেওয়া ফলে, আমি যখন প্রেম করছি তখন অনেক বাধা বিপত্তি এসেছিল, প্রেমে যেমন হয় আর কি, কিন্তু আমি হাল ছাড়িনি, দীর্ঘ 10 বছর পর তাকে আমি আমার ঘরণী করতে পেরেছি। এরপর হচ্ছে সৌভিক কসবাহালতু থেকে, তিনি বলছেন, সবুরে মেওয়া ফলে আমি একটা পেয়েছি, চাকরির দরজায় ঘুরে ঘুরে চাকরি পাওয়া, আর অপেক্ষায় আছি, এখনো পাইনি কিন্তু আশা রাখছি সেটা পেয়ে যাব, অফিস থেকে প্রমোশন নিশ্চয়ই। জীবনে চলার পথে প্রত্যেকেই সফলতার সঙ্গে এগোক, এটাই আমাদের সকলের চাওয়া এবং সেটাই আমরা সবাই চাই। এই রকমভাবে চাইতে চাইতেই আমরা ক্রমশ এগোতে থাকি। আর এরপরে আরও একটা মেসেজ যদি পড়ে নিতে পারি আমি, তাহলে কার মেসেজ পড়ব, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, ধৈর্য ধরে থাকো যদি পৃথিবী বদলাবে আবার, মেঘের ফাঁকে রোদ্দুর উকি দেবে আবার, অপরাধ শুধরে গিয়ে আসবে আবার সুখ, সবুজে উঠবে ভোরে এই প্রকৃতির বুক, সকল মানুষ হাসবে আবার, খাবার উঠবে মুখে, ধৈর্য ধরে থাকো যদি মানুষ হাসবে আবার সুখে। ধৈর্যের একটা বিশেষ জায়গা রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে, ওই যে সে শ্রী শ্রী মা বলতেন না, যে সয় সে রয়, আর সত্যি যে সয় সেই রয়, কিন্তু সেই সওয়াটা কতখানি সওয়া এবং কতদূর সওয়া, কতটা সইলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু জীবনে সাফল্যের ক্ষেত্রে বা জীবনে কিছু পাওয়ার ক্ষেত্রে, অনেক বড় জিনিস পাওয়ার ক্ষেত্রে অপেক্ষা কিন্তু করতেই হয়। কাউকে কাউকে একটু বেশি অপেক্ষা করতে হয়, কাউকে কাউকে একটু কম অপেক্ষা করতে হয়, কিন্তু অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। অপেক্ষাটা হয়তো কারোর একটু বেশি থাকে, তখন হয়তো মনে হয় যে বাবা আমি তো সারা জীবন অপেক্ষাই করে গেলাম, কিন্তু তবুও অপেক্ষা করতে করতে যখন সেই জিনিসটা পাওয়া যায়, আমার চাওয়া জিনিসটা যখন পাওয়া যায়, তখন সেটার একটা অন্যরকম আলাদা ব্যাপার থাকে। আর আমরা একটা গান শুনবো, গান শুনতে শুনতে একটু পরেই 9টা বাজবে, 9টা বাজলে আমরা শুনবো খবর, বিভিন্ন জায়গার খবরাখবর শুনে তারপর আবার ফিরে আসবো আপনার মেসেজে এবং আমাদের কথায়। মনের মেলোডি শুনছেন 100.1 FM গোল্ডে, আপনি লিখছেন আমাদের কাছে আপনার মনের কথা 9903055992 এই নাম্বারে। গোপা আছি আজ আপনার সঙ্গে। আরতি মুখোপাধ্যায়ের এই গান শুনতে শুনতে আমরা চলে যাই খবরে, তারপর ফিরে আসছি আবার, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন

হীরালাল সরকারের গান শুনতে শুনতে আমরা একটুখানি আপনাকে জানিয়ে রাখি, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। September 9 থেকে অনুষ্ঠান চলবে 25 August 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আরও একটা কথা, বৃষ্টির গান আমরা শুনছি বটে এবং সেই গান নিয়ে আমরা সকালবেলাটায় বেশ একটুখানি গানে গানে ভিজছি, কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে। শ্রাবন্তী মজুমদারের গান শুনে এক্ষুনি ফিরে

কথা ছিল আপনার মেসেজ নিয়েই ফিরবো, তো সেখানে ফিরে আসি। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, তিনি বলছেন, আমার মনে হয় সবুরে মেওয়া ফলে সেটা সঠিক। বড়শি ফেলে বসলে একদিন বড় মাছ ধরা পড়বেই, আর নিজে যদি ভুল করো তাহলে তো গোল্লা, সে তো বটেই। এই যে ধৈর্য ধরে বসে থাকার মধ্যে তার সঙ্গে একটা প্রচেষ্টা এবং তার সঙ্গে সঠিক পথে এগোনো, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার মেওয়া ফলবার ক্ষেত্রে। পরের মেসেজ যায়, সবুরে মানে তো অপেক্ষা করা, কিন্তু মেওয়াটা কি কোনো ফুল না সবজি না অন্য কিছু? আশিস দত্ত সল্টলেক থেকে। দেখুন, সবুরে মেওয়া ফলে এটা তো আমাদের একটা প্রবাদ বাক্য, আমরা ছোটোবেলা থেকে একদম শুনে আসছি। তবে এইখানে যে মেওয়ার কথা বলা হচ্ছে সেটা না, সেরকম কোনো ফুল বা সবজি নয়, মূলত যেটা আমরা বলতে পারি ড্রাই ফ্রুটের কথা। বিভিন্ন ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা, আখরোট, খেজুর, এই ধরনের যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে, আমরা বরং তার কথা এখানে বেশি করে বলতে পারি। তবে মানে এই যে সবুরে মেওয়া ফলে, এই প্রবাদটার যদি পুরোপুরি একটা সহজ বাংলা করতে হয় তাহলে ওই ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা একটা মূল জায়গা হতে পারে। এবার সবুর করলে মেওয়া ফলবে, সেই মেওয়া কাজু, পেস্তা, আখরোট, বাদাম হবে, নাকি সেটা জীবনে সুখের ফল হবে, সেটা তো সময়ই বলবে। তবে মেওয়া অর্থে আমি যতটুকু বুঝি সেটা কিন্তু ওই ধরনের, ওই কাজু, আখরোট, বাদাম, এই ধরনের খেজুর, এই ধরনের যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে মূলত সেটাকেই বলা হয়। এরপরে আমি চলে যাব পরের মেসেজে। পরের মেসেজটা কার রয়েছে দেখি, শিপ্রা কারার মালিক পাড়ালেন বেতর হাওড়া। তিনি বলছেন যে আমি মন প্রাণ দিয়ে এই কথাটা বিশ্বাস করি, ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই হয় না, তিনি সব ঠিক করে রেখেছেন কাকে কখন কোন সময় কোনটা দেবেন, এবং এই অপেক্ষার মধ্যে, এবং সেজন্য যে আমাদের যে অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার মধ্যে মঙ্গলময় ঈশ্বরের একটা আশীর্বাদও রয়েছে। আর উনি এক বছর ধরে একটা ইচ্ছে পূরণ করবার চেষ্টা করছিলেন, 2025 সালের অগস্ট মাস থেকে সেই ইচ্ছে মানে পূরণের জন্য তিনি চেষ্টা করছেন, কিন্তু সেটা 2026 সেপ্টেম্বরে পূরণ হয়েছে, সেটাও 4/3, এখনও 1/2 বাকি রয়েছে, এবং উনি বিশ্বাস করেন যে ধৈর্য ধরে থাকলে আরও 1/2 নিশ্চয়ই পূরণ হয়ে যাবে। তো ফলে ওই বিশ্বাসে মিলায় বস্তুর মতন, আমরা যদি ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে ধীরে ধীরে এগোতে থাকি তাহলে কিন্তু নিশ্চয়ই কিছু একটা সুফল তো পাওয়াই যায়। ধৈর্যটা কারুর ক্ষেত্রে একটু বেশি হয়, কারুর ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু আসলে সকলকেই তার গোল পর্যন্ত পৌঁছতে গেলে একটা ধৈর্য তো ধরতেই হয়। প্রত্যেক মানুষের ক্ষেত্রে সেটা যে কোনো কিছু, খাবার জিনিসের জন্য ধৈর্য ধরতে হয়, যদিও এখন টুক করে একটা ফোন করে দিলেই বা একটা ফোনে অর্ডার করে দিলেই জিনিস চলে আসে সেটা ঠিক কথাই, কিন্তু ধৈর্য ধরবার পর, অনেক অপেক্ষার পর যদি কোনো জিনিস আমরা পাই, তার যে আনন্দ, সেই পাওয়ার যে একটা মজা, সেইটা কিন্তু আমাদের মানতেই হবে, তার একটা বিশেষ জায়গা রয়েছে। আর আপাতত এই মুহূর্তে আরও একটা গান আমরা শুনি, গান শুনে ফিরে আসছি। আজকে মোটামুটি যেহেতু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, সেই মেঘলা মেঘলা আকাশের জন্যই বা বৃষ্টি ভেজে একটা সকালবেলা, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে আজকে মনে হলো একটু বৃষ্টির গান শুনি। অনেকেই হয়তো ভাবছেন অনেক কিছু গণ্ডগোল হচ্ছে বৃষ্টির জন্য, কিন্তু তবুও বৃষ্টির জন্য গণ্ডগোল হলো, বৃষ্টির গান শুনতে আর বাধা কোথায় বলুন? একটা বেশ ভেজা ভেজা ওয়েদার, তার সঙ্গে যদি বৃষ্টির গান আসে তখন আপনার মনে হবে একটু চা খাই, চায়ের সঙ্গে একটুখানি গরম গরম কিছু মানে ভাজা ধরনের খাই, যদিও ভাজাটা একেবারেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু একাধ দিন স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে যদি একটুখানি স্বাদের কথা ভাবি তাহলে বোধহয় খুব ভুল করা হবে না বা খুব অন্যায় করা হবে না। যদিও আমি বলছি না যে এটা আবার রোজ করে ফেলুন, কিন্তু আজকে যেন মনে হচ্ছে সকালবেলাটায় বেশ একটু অন্যরকম, অন্যরকম একটা ব্যাপার, একটা অন্যরকম মজা, একটা অন্যরকম বৃষ্টির আমেজ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই
বৃষ্টির গান তাই জন্য শুনছি আজকে 100.1 FM গোল্ডেন মনের মেলোডিতে। গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ঠিক এই মুহূর্তে আরও একটা বৃষ্টির গান শুনে, মেঘের গান শুনে আবার ফিরে আসছি।

0: মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গান শুনতে শুনতে জানিয়ে রাখি, কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার ওপর দিয়ে আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং ছাতা তো এখন আমাদের ব্যাগে থাকছেই, ব্যাগ থেকে সেটা হাতেই চলে এসছে, সবসময় হাতে করে ছাতা নিয়েই আমরা বেরোচ্ছি। আর ঠিক এই মুহূর্তে আবারও চলে যাব আপনার মেসেজে, যেখানে আপনি বলছেন সত্যি সত্যি সবুরে মেওয়া ফলছে কি না তার কথা। আমি লটারির টিকিট কাটছি এটাই চিন্তা করে যে একদিন না একদিন মোটা অঙ্কের টাকা পাবো, সবুরে মেওয়া ফলবে। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। এরপর হচ্ছে শুভ্রা ভট্টাচার্য, বাসদ্রোণী, কলকাতা 70 থেকে, তিনি লিখছেন, ছোটবেলায় ভাবতাম মেওয়া মানে গাছের ফল, এখন বুঝি মেওয়া মানে প্রাপ্তি। মেওয়া মানে কিন্তু ওই মানে শুকনো ড্রাই ফ্রুটও হয় অবশ্যই, কিন্তু আমাদের যে কথা সেই কথার ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তি। 92 বছরের মায়ের একটা হারিয়ে যাওয়া সাদা কালো ছবি আজ খুঁজে পেয়ে রঙিন করলাম, এই যে মাকে আজও কাছে পাওয়া এটাই আমার সবুরের সবচেয়ে বড় মেওয়া। আর এরপর কে লিখছেন, নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া। উনি বলছেন যে তিনতলার ওপরে একটা কামরার ঘর ছিল, সেখানে তিনি তার পরিবারের মানুষজনকে নিয়ে থাকতেন, গ্রীষ্ম, বর্ষা, শীত সমস্ত কিছুতেই খুব কষ্টের মধ্যেই সেখানে তিনি থাকতেন। পরবর্তী সময়ে তিনি নিজে জায়গা কিনে দু কামরার ঘর করে সেখানে তার পরিবার পরিজন নিয়ে রয়েছেন এবং এখন মনে হচ্ছে যে যেখানে একতলা বাড়ি সেটা গরম হচ্ছে, এবার ওপরে ঘর করলে তাহলে নিচের তলাটা ঠান্ডা থাকবে, সেজন্য তিনি এখন ওপরের ঘর যাতে করা যায় সেরকম তোড়জোড় করছেন। তো ফলে তিনি বিশ্বাস করেন যে তার জীবনে অন্তত এটা ঘটেছে, সবুরে মেওয়া ফলেছে। এরপর হচ্ছে, সবুরে মেওয়া ফলে ঠিকই, কিন্তু যখন মেওয়া ফলে তখন অনেকটা সময় চলে যায়। সুজয় দাস, সন্ধ্যা বাজার, হাওড়া। এ কথা ঠিক, ওই যে বলেছিলাম শুরুতেই যে কারুর কারুর ক্ষেত্রে একটু কম অপেক্ষা করতে হয় এবং কারুর কারুর ক্ষেত্রে একটু বেশি অপেক্ষা করতে হয়। যাদের ক্ষেত্রে বেশি অপেক্ষা করতে হয় অবশ্যই তাদের এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক যে যখন মেওয়াটা ফলছে তখন সেই সময়টা ক্রমশ মানে অনেকটা সময় চলে যায়। কিন্তু আপাতত একটা ছোট্ট করে বিরতি আমি নেব, বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড, শুনছেন গোপা আছি আজ আপনার সঙ্গে, মনের মেলোডি শুনছেন। একটা ছোট্ট করে বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসব। বাইরেও বৃষ্টি, বাইরে বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা আকাশ, আর আমাদের স্টুডিওতেও আজকে গান আমরা শুনছি বৃষ্টির গান, মেঘের গান। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

ইন্দ্রাণী সেনের গান শুনতে শুনতে চলে আসি আবার আপনার মেসেজ নিয়ে। সবুরে মেওয়া ফলে এই প্রবাদটি আমার জীবনের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক, কারণ অস্থির না হয়ে শুধুমাত্র লক্ষ্য স্থির রেখে আমি আমার বাড়ি তৈরি করবার স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি, তাই বাড়ির নাম দিয়েছি স্বপ্ননীর। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। এরপর হচ্ছে কার কথা পড়ব, সবুর মানে চেষ্টা, মায়া মেওয়া অর্থে সফলতা, অবশ্যই সবুরে মেওয়া ফলে, পার্থিব মোদক, তালপুর, হুগলি। এরপর হচ্ছে ছোটবেলায় যখন সুযোগ সুবিধা পেয়েছিলাম তখন যা কিছু ভালো শিখতে গিয়েছি হয় মাঝপথে ছেড়ে দিয়েছি কিংবা ভালো করে শিখিনি। আমি এখন প্রবীণা নাগরিক, অনেক কিছু আবার নতুন করে শিখতে শুরু করেছি, যেমন ফ্রেঞ্চ ভাষা, গান ইত্যাদি। এবারে ধৈর্যের পরীক্ষা দিয়ে ভাবছি সেগুলো আগের থেকে ভালো করে শিখতে পারবো, সেটাই হবে আমার পরিতৃপ্তি। আর অপেক্ষায় আছি সবুরে মেওয়া ফলবার। অনিরিনা ঘোষ, বেহালা থেকে। এরপর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, সবুরে মেওয়া ফলে এই কথা প্রসঙ্গে বলি, আমার মা চলে যাবার পর আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এভাবে চলতে চলতে একদিন চোখে পড়ে যায় গীতার সারাংশের মূল্যবান কথাগুলো। সেই মূল্যবান কথাগুলো আমাকে নতুন করে বাঁচতে শেখায়, তাই বলবো সবুরে অবশ্যই মেওয়া ফলে। এরপর হচ্ছে সবুর করলেই মিলবে মেওয়া, ধরো যদি ধৈর্য, শান্ত মনে পথ চললে বাড়ে মনের ঐশ্বর্য, তাড়াহুড়োতে যায় যে ভেস্তে কাজের আসল দিশা, সুদিন আসবেই কেটে যাবে সব আঁধার কালো নিশা। যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। এইভাবেই আপনার মেসেজ সঙ্গে করে করে ক্রমশ এগোবো। আর একটা গান শুনবো, গান শুনে তারপর আবার ফিরব। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মনের মেলোডি, শুনছেন গোপার সঙ্গে 100.1 FM গোল্ডে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে চটপট কতগুলো মেসেজ পড়ে নি, তারপরে জানতে হবে একটা খবর। শুভ রোদ আলো ভরা সকাল, এই কারণে উনি বলছেন, কারণ উনি পুনেতে আছেন, উৎপল মুখার্জি। আর জীবনে আমার জীবনের অভিজ্ঞতা বলে, যদি ধৈর্য রাখতে হবে এবং সময় অপচয় না করে ঠিক করে কাজ করলে সুফল আসবেই। উনি বলছেন সে কথা। নন্দা রায় পড়েল, সবুরে নাকি মেওয়া ফলে শুনেছি অনেক কথা, হেঁটে হেঁটে শুকতলা ছিঁড়ে পেয়েছি পায়ে ব্যথা, কচিকাঁচাদের নিয়েছিল একটা ছোট্ট দল, হাওড়ায় তো অনেক হলো ইচ্ছে কলকাতার হল, অজ্ঞ আমি জানতাম না চাই রেজিস্ট্রেশন, নইলে পরে হবে না তো হল রিজার্ভেশন, একটি বছর ঘুরে ঘুরে হাল ছাড়িনি আমি, প্রতি মাসে দেখা পেতাম ব্যক্তিত্ব এক নামি, সাহস করে নত হয়ে চরণ করলাম স্পর্শ, সব শুনে অভয়বাণী দিতে জাগলো মনে হর্ষ, পেলাম আমি বিখ্যাত সেই কলকাতারই হল, তখন আমি টের পেলাম সবুরের মেওয়ার ফল। নন্দা রায়পোড়েল, হাওড়া বিলগাছিয়া এল রোড থেকে। আর ঘুরি নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম মনের মেলোডি, সেটা ওনার ভালো লেগেছে, সে কথা উনি জানিয়েছেন। এরপরে হচ্ছে তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি জোড়া মন্দির। সবুরে মেওয়া ফলে এই বাক্যটি লোকের মুখে মুখে পেরে, কিন্তু আমার জীবনে কোনোদিন সবুরে মেওয়া ফলেনি, ফলবে কিনা জানি না, জীবনের শেষ প্রান্তে এসে এখন পৌঁছেছি। এরপর হচ্ছে আমার জীবনে সবুরে মেওয়া ফলেনি কখনো, তাই অপেক্ষা করা উচিত বলে নিজের মনকে বোঝাই, কবে মেওয়া ফলবে অপেক্ষা করে দেখা যাক, মনিকা মাইতি নামখানা। এরপর হচ্ছে ছোটবেলায় একটা আম্রপালি আম গাছ লাগিয়েছিলাম, গাছটা অনেক বড় হতে হতে একসময় প্রকাণ্ড হয়ে গেল, ফল আর কিছুতেই হয় না, আমি ভাবলাম বোধহয় আর গাছ ফল দেবে না, মা বললে একটু সবুর কন্যা দেখবি ফল ঠিক দেবে, শেষ পর্যন্ত মায়ের কথাটা সত্যি হলো, ঠিক পরের বছরই গাছ ফল দিল, আর আজও সেই আম্রপালি আম গাছ ফল দিয়ে চলেছে, বুঝি সবুরে মেওয়া ফলে। সোমেন যাদবপুর থেকে। এরপর হচ্ছে সবুরে মেওয়া ফলে কথাটি প্রচলিত, কিন্তু মানুষের ধৈর্য এখন কমে যাওয়াতে মানুষ কোনো ব্যাপারেই সবুর করতে চায় না, সময় নেই, প্রতিযোগিতার যুগ, তাই নিজের জন্য সবুর করা বা অন্যের জন্য সবুর করা অনেক কমে গেছে, সবুর করলে হয়তো কখনো কখনো মেওয়া বা ভালো ফল পাওয়া যায়, তবে এই মেওয়া জিনিসটা কি সেটা আমরা অনেকেই দেখিনি, কিন্তু কাবুলিওয়ালা সিনেমায় শুনেছিলাম, অমিতাভ হোর কল গার্ডেন কলকাতা 33, ওই যে ড্রাই ফুডগুলোকেই মূলত মেওয়া বলে, আর যদি প্রবাদ বাক্য ধরা যায় তাহলে হচ্ছে সফলতা বা অপেক্ষা করলে বা অপেক্ষা করে যদি নিজের গোলের দিকে এগোনো যায় তাহলে সাফল্য পাওয়া যায়, এটাই মূলত এই মেওয়া বিষয়টার জায়গা। একটা আর একটা ছোট্ট বিরতি নেব, নিয়ে গান শুনবো, শুনে আবার আপনার মেসেজ নিয়েই ফিরবো, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা,

0: মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

বাণী ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে এবার চটপট চলে যাই আপনার মেসেজে। যেরকম বৃষ্টির প্রয়োজনীয়তা অবশ্যই আছে, তবু সারাদিন ধরে ঝিরঝির বৃষ্টি আমার একদম পছন্দ নয়। ছোটবেলায় কে যেন শিখিয়েছিল, যা বৃষ্টি থেমে যা লেবুর পাতার করমচা, এই কথা বারবার বললেই নাকি বৃষ্টি থেমে যায়। ছোট্ট মন সে কথা বিশ্বাসও করেছিল। স্কুলে যেতে যেতে, মাঠে খেলতে খেলতে যখনই বৃষ্টি হতো, মনে মনে এটা বলা শুরু করতাম। কিন্তু বৃষ্টি থামতো না, তবু ধৈর্য ধরে মনকে বোঝাতাম, বারবার বললে নিশ্চয়ই বৃষ্টি থামবে। মেওয়াজে ফলেনি এমন নয়, হয়তো স্বাভাবিক নিয়মে বৃষ্টি থেমে গেছে, আমি ধরে নিয়েছি এই তো মেওয়া ফলেছে। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে তিনি পাঠিয়েছেন তার মনের কথা। এরপর চলে যাব সবুর অর্থাৎ ধৈর্য, মেওয়া অর্থাৎ ফল। যে কোনো কাজের সফলতার জন্য ধৈর্য থাকাটা অতি আবশ্যক। পরিশ্রম করলে পরে সফলতার সঙ্গে খুব ভালো ফলাফল পাওয়া যায়। কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো। আর জামশেদপুরে গত 3 দিন ধরে অনবরত বৃষ্টি পড়ছে, সে কথা উনি বলেছেন। কলকাতা শহরেরও একই অবস্থা, মানে বৃষ্টি পড়ছে, জল জমছে, জল কোথাও কোথাও শুকোচ্ছে, আবারও বৃষ্টি পড়ছে, এরকমভাবেই চলছে। কিশোর বালি হাওড়া থেকে তিনি বলছেন, সবুরে মেওয়া ফলে কথাটা একদম সত্যি, একটু ধৈর্য রাখতে হয়। এখনকার বাচ্চারা তো সব জিনিস সঙ্গে সঙ্গে চায়, না পেলেই একেবারে অধৈর্য হয়ে ঝামেলা শুরু করে। অনেক অপেক্ষার পর যখন জিনিসটা পাওয়া যায়, তখন তার আনন্দ হয় আলাদা। এরপর চলে যাব, সবুরে কিছু পাওয়া যায় না, প্রত্যেকটা মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করা হয়েছে। মানুষের দুটি হাত দেওয়া হয়েছে কাজের জন্য, বসে থাকার জন্য নয়। কাজী আবু জাফর আত্রাই, বাংলাদেশ। একদম ঠিক কথা, কাজ করতে হবে, কাজ করতে করতে ধৈর্যটাও রাখতে হবে, সবুরটাও করতে হবে। তার কারণ, কাজ করলেই যে সঙ্গে সঙ্গে তার সাফল্য পাওয়া যাবে এমনটা নয়। কাজ করতে করতে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমাদের এগিয়ে চলতে হয়, সেই জন্য ধৈর্যকে সঙ্গে নিয়ে কাজ করতে করতে এগিয়ে যেতে হয়। আগে মনে করতাম সবুরে মেওয়া ফলে, কিন্তু এখন তা মনে করি না। কারণ আমার জীবনে যখন মেওয়া পেলাম, তখন তার কোনো মানে রইল না, জীবনে ততদিনে অনেকটা সময় পেরিয়ে গেছে। কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। এরপর হচ্ছে, সবুরে মেওয়া ফলে কথাটা ঠিক। প্রতিদিন আমরা স্কুলে অফিসে যাওয়ার সময় যে সমস্ত খাবার খাই, তাড়াহুড়ো করে সেগুলো রান্না করি, তাই জন্য সেগুলোর স্বাদ ঠিকঠাক হয় না। কিন্তু ছুটির দিনে সুন্দর করে পরিমাপ মেপে অনেক সময় নিয়ে খাবার দাবার রান্না করা হয়, সেজন্য তার স্বাদ এবং সেটা খাবার ব্যাপারটাও হয় অন্যরকম। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। আবার অনেক সময় দেখবেন খুব তাড়াহুড়ো করে কোনো রান্নার স্বাদ এবং সেই রান্নার ব্যাপারটা কিন্তু ভালো হয়ে যায়। বারবাড়িতলা থেকে পূর্ণা ঘোষ, তিনি বলছেন, বিশ্বাস করি সবুরে মেওয়া ফলে, কিন্তু ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের ওপর। হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু তার আনন্দ হবে অপরিসীম। আমি মনে করি সবুরে মেওয়া ফলবার জন্য আত্মবিশ্বাস, ধৈর্য এবং সময়ের প্রয়োজন। এগুলো না থাকলে সেই গল্পের মতন হবে, যেখানে অতি লোভে সেই যে একটা হাঁস, রাজহাঁস, সোনার ডিম দিত প্রত্যেক দিন, তখন সেই অতি লোভে যার হাঁস ছিল, সে ভাবলো যে পেট কেটে সব কটা ডিম একসঙ্গে বের করে নেব। তখন সে হাঁসের পেট কেটে ফেললো এবং হাঁসও মরে গেল। প্রত্যেক দিন করে সে একটা সোনার ডিম পেত, সে আর পেল না। জয় মহলানবিশ, যোধপুর পার্ক থেকে তিনি পাঠিয়েছেন তার কথা। আর এই কথা কে বলেছেন, যে

নীলাঞ্জন দেব মান্না এস এন ব্যানার্জি রোড কলকাতা 13 থেকে তিনি অনুষ্ঠানের কথা জানিয়েছেন। এরপর হচ্ছে, একটা সময় ছিল যখন কাঁচা বাড়িতে থাকতাম, ভাবতাম কবে পাকা বাড়ি হবে, এখন হয়েছে পাকা বাড়ি, মাথার ওপর ছাদ রয়েছে, তাই অপেক্ষার ফল মিষ্টি হয়, এ কথা মানি। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি। আর আমি জানি শহুরে মেওয়া ফলে কথাটা, কিন্তু আমি বেশি ধৈর্য রাখতে পারি না। পূর্ণিমা দত্ত, গঙ্গাসাগর শ্রীধাম থেকে তিনি।

পাঠিয়েছেন। আসলে আমাদের প্রত্যেককেই কাজ করতে হবে, কাজের সঙ্গে সঙ্গে ধৈর্য এবং নিজের ওপর বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের যে গোল রয়েছে, আমাদের যে লক্ষ্য রয়েছে সেই দিকে আমরা পৌঁছতে পারবো না। তো আমরা আমাদের লক্ষ্যে স্থির থেকে ক্রমশ সেই দিকে পৌঁছে দিতে চেষ্টা করি, পৌঁছে যাই। সকলের জীবনে সাফল্য আসুক, সবাই আমরা ভালো থাকি। আর তার সঙ্গে সঙ্গে এই যে একটা বৃষ্টি চলছে, পুজো খুব কাছে এসে গেল, সেই সময়টা যদি বৃষ্টি পড়ে তাহলে ছোটদের খুব অসুবিধা, তারা নতুন জামা কাপড় পরবে, দৌড়বে, খেলবে, বড়োরাও বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাবে। তো ভালো, সব কিছু নিয়ে ধৈর্য ধরে বসে থাকি আমরা, সেই সময়টা অন্তত একটু শুকনো হবে। তবে আমাদের প্রকৃতি, আমাদের চারপাশের যে অবস্থা হয়েছে, কখন যে বৃষ্টি হবে আর কখন যে রোদ উঠবে বোঝা খুব মুশকিল। তাই প্রকৃতির জন্য আমরা একটু একটু করে যদি ভাবি, আপাতত মানে না ভেবে অনেক ক্ষতি আমরা করে ফেলেছি, কিন্তু তবুও যদি একটু ভাবতে এখন থেকে শুরু করি তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্ম মেওয়াটা পাবে। তো সেইটার জন্য আমাদের প্রকৃতির দিকেও একটু নজর দেওয়া উচিত। সব কিছু দেখতে দেখতে আপাতত বৃষ্টি যদি থামে আর একটু রোদ্দুর ওঠে তাহলে খুব একটা মন্দ হবে না। মনে মনে তো ভালো লাগবেই রৌদ্রোজ্জ্বল একটা দিন দেখতে, তার সঙ্গে জামা কাপড়গুলো শুকিয়ে নেওয়া যাবে চটপট। আপাতত আশা ভোসলের কণ্ঠে এই গান শুনতে শুনতে সবাইকে বলি, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের। গোপা ছিলাম আপনার সঙ্গে আপাতত আশা ভোসলের গানে গানে। সবাই ভালো থাকি আমরা, ভালো থাকুন আপনিও।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার আওতায় আগামী মাস থেকে 70,000 গ্রামীণ তরুণ সম্প্রদায়কে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে ভারত দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সিকিমের গ্যালসিং জেলায় লাগাতার বর্ষণে বড় মাপের ধস নেমেছে, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভীর নিম্নচাপের কারণে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সোনা জয়ের পর ভারত কাবাডিতে মহিলা ও পুরুষ দুই বিভাগেই ফাইনালে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাদনগরগামী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য তিনি করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও তিনি অনুরোধ করেন।
1: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है, तो कितना संतोष मिलता है ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना, इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुँचती है तो उसके लिए तो एक नया जीवन शुरू हो जाता है और उसका जो संतोष है वो बड़ा अद्भुत होता है।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন।
1: पंडित दीनदयाल जी ने हमें समाज जीवन में अपने कर्तव्यों को निभाने के लिए 7 सूत्र दिए हैं और आज के पुण्य दिन उन 7 सूत्रों का स्मरण हर भाजपा कार्यकर्ता को नई ऊर्जा से भर देता है। ये 7 सूत्र हैं: सेवा भाव, संतुलन, संयम, समन्वय, सकारात्मकता, संवेदना और संवाद। आप विचार करेंगे तो पाएंगे कि यही 7 सूत्रों तो आपकी इस सेवा यात्रा की आत्मा है।
0: দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা DDU JKY GKY দুয়ের আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ তরুণ তরুণীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তার অন্তোদয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি বিষয় ও প্রকল্পের কর্মশালার সূচনা করেছেন। তিনি বলেন, কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পে বনভূমিতে আগুন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে প্রযুক্তিগত ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রী যাদব প্রকল্পটির গুরুত্বপূর্ণ উপাদানগুলিও তুলে ধরেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা, একটি প্রতিবেদন।
2: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
3: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা, জমি, রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গা যেতে পারি।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান

0: বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি সিবি জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। সিকিমের গ্যালসিং জেলায় রামবি গ্রামে লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে বেশ কিছু সরকারি দপ্তরও রয়েছে, তবে প্রাণহানির কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর অ্যান্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন। সংবাদমাধ্যমে এক পোস্টে ডঃ জয়শঙ্কর জানান, উন্নয়নমূলক অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা এগিয়ে চলেছে। টাঙ্গানিকা হ্রদে গতকাল তানজানিয়া থেকে কঙ্গোগামী একটি নৌকো ডুবিতে অন্তত 41 জন নিহত হয়েছেন। টাঙ্গানিকা প্রদেশের প্রাদেশিক পরিবহন মন্ত্রী বলেছেন, নৌকাটিতে প্রায় 100 জন যাত্রী এবং পণ্য ছিল। অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের উপর অবস্থান করছে। এটি আগামী 12 ঘণ্টায় ক্রমশ আরও দুর্বল হয়ে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে। তবে এর ফলে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে আজ ভারতের কমলজিৎ ও সুরুচি সিং এর জুটি 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছে। ফাইনালে এই জুটি 484.6 স্কোর করে। তারা দক্ষিণ কোরিয়ার সুহান হং ও গাংচুর চেয়ে 6.6 পয়েন্ট এগিয়ে থেকে জয়ী হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমস 2026-এ 10 মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে সোনা জয়ের জন্য ভারতীয় শুটার কমলজিৎ এবং সুচি ইন্দার সিংকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া বার্তায় রাষ্ট্রপতি বলেন, এটি নিখুঁত লক্ষ্যভেদ এবং পারস্পরিক সহযোগিতার এক অসাধারণ প্রদর্শন। ভারতের মহিলা ও পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে। ভারতের মেয়েরা নেপালকে 48-24 এবং পুরুষরা থাইল্যান্ডকে 66-28 হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তার স্মৃতির প্রতি
1: নমস্কার। আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सबके योगदान और भागीदारी से ही विकसित भारत का संकल्प साकार हो सकता है। श्री मोदी ने सेवा संकल्प अभियान के अंतर्गत उत्तर प्रदेश के वाराणसी से गुजरात के वडनगर जा रहे सेवा यात्रियों से वीडियो कॉन्फ्रेंस के माध्यम से संवाद किया। श्री मोदी ने कहा कि पिछले 12 वर्ष में देश में शहरों और गांवों के बीच का अंतर काफी कम हुआ है। गांवों में बुनियादी ढांचे में सुधार हुआ है और देश की महिलाओं में आत्मनिर्भरता भी बढ़ी है। प्रधानमंत्री ने आज पंडित दीनदयाल उपाध्याय की जयंती पर उनके बताए 7 सूत्रों का उल्लेख किया।
2: पंडित दीनदयाल जी ने हमें समाज जीवन में अपने कर्तव्यों को निभाने के लिए 7 सूत्र दिए हैं और आज के पुण्य दिन उन 7 सूत्रों का स्मरण हर भाजपा कार्यकर्ता को नई ऊर्जा से भर देता है। ये 7 सूत्र हैं: सेवा भाव, संतुलन, संयम, समन्वय, सकारात्मकता, संवेदना और संवाद। आप विचार करेंगे तो पाएंगे कि यही 7 सूत्रों तो आपकी इस सेवा यात्रा की आत्मा है।
1: उत्तर प्रदेश अंतर्राष्ट्रीय व्यापार प्रदर्शनी का 4th संस्करण आज से उत्तर प्रदेश के ग्रेटर नोएडा स्थित इंडिया एक्सपो सेंटर एंड मार्ट में शुरू हो गया है। गृह मंत्री अमित शाह और उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ ने 5 दिन चलने वाले इस आयोजन का उद्घाटन किया। इस समय गृह मंत्री उपस्थित लोगों को संबोधित कर रहे हैं। आइए सुनते हैं उनका संबोधन।
3: शामिल हो रहा हूं। ये 4th संस्करण आते आते पहले संस्करण में यूपी में जो परिवर्तन हुआ है उसका दुनिया ने परिचय किया। दूसरे में यूपी में आना है ऐसा इरादा जताया। तीसरे में यूपी में आए और 4th में यूपी के विकास में सहयोगी बनकर $1 ट्रिलियन की इकोनॉमी को आगे बढ़ाने का काम करेंगे।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি? হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগ্রহ।

0: গল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়িতে এখন সময় 1:13 হয়ে 26 সেকেন্ড। আর যথারীতি প্রত্যেক দিনের মতো স্টুডিও প্রান্তে হাজির আমরা। আমরা মানে কারা? আমি সুদীপ্ত।
2: আর আমি কোয়েল। আপনাদের পছন্দের গান নিয়ে আমরা দুজনে আজকে থাকবো ঠিক দুটো পর্যন্ত। আর প্রথমেই তাহলে একটা অনুরোধে চলে যাই।
1: অবশ্যই,
2: একদম। আমরা চলে যাব লতা মঙ্গেশকরের গানে। প্রথমেই গানটি শুনতে চেয়েছেন নিতাই পাল, তপতি পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে।

0: আমরা শুনছিলাম শৈলেন্দ্র সিং এর কণ্ঠে গান, যেমনটা সুদীপ্ত দা আপনাদের বলেছিল। এরপরে চলে যাব আমরা মান্না দে এবং লতা মঙ্গেশকর, তাই তো?
1: একদম,
0: হ্যাঁ, মান্না দে লতা মঙ্গেশকরের গান আমরা শুনবো। নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমা ধর, আমতা, জগদ্ধাত্রী তলা, হাওড়া থেকে। এবং এই গানটি আমরা শুনবো মাদার ছবি থেকে, বীরেশ্বর সরকারের কথায় এবং সুরে। শুনে নিই।

চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গানটি আমরা শুনব সন্ধ্যা প্রদীপ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মৃণাল বন্দ্যোপাধ্যায়। আর এই গানটির জন্য অনুরোধ করেছেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ এবং প্রিয়া লোধ।

কিশোর কুমারের পরে সবিতা চৌধুরীর গান শুনবো আমরা। শুনতে চেয়েছেন খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত, সলিল চৌধুরীর কথা এবং সুরে শুনবো এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গানটি আমরা শুনছিলাম কুমার শানুর কণ্ঠে। যাদবপুর থেকে সোমেন শুনতে চেয়েছিলে এই গানটি, গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অরূপ প্রণয়। চলে যাব পরের গানে।
1: পরের গান শুনবো আমরা আশা ভোসলের কণ্ঠে। শুনতে চেয়েছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমন ধারা, রাজস্থান জয়পুর থেকে আশা ভোসলের কণ্ঠে এই গান আমরা শুনবো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে।

চলে যাচ্ছি পরের গানে। পরের গানটি শিল্পী মান্না দে, আর মান্নাদের এই গানটির জন্য অনুরোধ করেছেন কে? অনুরোধ করেছেন সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.
1: সময়টা একটু একটু করে শেষ হয়ে এলো, আমরা এরপরে যে গানটা শুনবো সেটা সাধনা সরগমের কণ্ঠে। সাধনা সরগমের কণ্ঠে গান শুনতে চেয়েছেন পুষ্পিতা বাগ রাজবলহাট থেকে, শুনে নেব সাধনা সরগম।

0: শুনছেন তোমায় গান শোনাবো, সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত আর
1: আমি কোয়েল। আমাদের এই তোমায় গান শোনাবোর আমার ধারণা আমরা হয়তো এরপরে শেষ গানটাই শুনবো,
0: সম্ভবত শেষ গানটাই শুনবো, কারণ ঘড়ির কাঁটা তাই বলছে,
1: ঘড়ির কাঁটা সেটাই বলছে। আমাদের ফিরে আসবো আমরা 2:30 আবারও কোয়েল সুদীপ্ত। আজকে আমাদের সুরেলার সফরটা একটু অন্যরকমের সফর হবে, মেলোডি মেকার্স শুক্রবার সবাই জানি আমরা, কিন্তু আজকের সফরটা একদম অন্যরকম। অন্যান্য দিন আমরা কি করি সুদীপ্ত দা, কাউকে নিয়ে কথা বলি, কারোর একজনের মিউজিক নিয়ে কথা বলি বা কারোর একজনের গান নিয়ে কথা বলি, লিরিক্স নিয়ে কথা বলি, কিন্তু আজকে ব্যাপারটা বেশ একটু ছড়িয়ে থাকবে,
0: কিন্তু রহস্য থাক, আপাতত আমরা কিন্তু কিছু আপনাদের জানাচ্ছি না,
1: একদমই।
0: আপাতত আমরা চলে যাব,
1: চলে যাব আমাদের
0: পরের বা শেষ গানে,
1: শেষ গানে
0: একবারে। শেষ গানটি আমরা শুনবো চিরদিনের ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে, গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ। আর কে শুনতে চেয়েছেন, কে শুনতে চেয়েছেন, বাবলু মুদি, ধুলাগুড়ি, হাওড়া থেকে। তাহলে শুনে নি সেই গান।
1: এই গান শুনতে শুনতে বিদায় দিন সুদীপ্ত কোয়েলকে, ফিরে আসছি 2:30 সুরেলা সফর নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
5: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
6: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স। মেলোডি মেকার্স,
7: স্টুডিও ঘড়িতে 2:33 হয়ে 39 সেকেন্ড।

0: সুরেলা সফর। আর আজকের সুরেলা সফরে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত,
1: আর আমি কোয়েল।
0: আর আজকের সুরেলা সফর আমরা একটু অন্যভাবে ভাবনা চিন্তা করেছি। দেখুন, গান আমরা শুনি, শিল্পীর কণ্ঠে আমরা মুগ্ধ হই, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কণ্ঠ আমাদের এতটা ছুঁয়ে যায় সেই শিল্পী যদি হয়ে ওঠেন গানের স্রষ্টা?
1: নিজের কণ্ঠের জন্য নিজেই যদি সুর তৈরি করেন, কিংবা নিজের অনুভূতিকে শব্দে সাজিয়ে লেখেন গান।
0: একজন শিল্পী তখন শুধু গায়ক বা গায়িকা থাকেন না, তিনি হয়ে ওঠেন সুরের কারিগর, কথার জাদুকর। তার গলায় যখন নিজের লেখা কথা, নিজের তৈরি সুর, তখন সেই গান যেন আরও একটু ব্যক্তিগত, আরও একটু অন্তরঙ্গ হয়ে ওঠে। আবার কখনো কখনো তিনি সুর দেন অন্য কোনো শিল্পীর গানে, তিনি কখনো লেখনী ধরেন, কলম ধরেন অন্য কোনো শিল্পীর জন্য।
1: বাংলা গানের জগতে এরকম বহু শিল্পী রয়েছেন যারা গান গেয়েছেন, নিজেরা সুর দিয়েছেন, আবার কেউ লিখেছেন নিজের গান, কেউ বা অন্য শিল্পীর কণ্ঠে তুলে দিয়েছেন নিজের সৃষ্টি। কখনো কখনো সেই গানই হয়ে উঠেছে প্রেমের, কখনো বিরহের, কখনো জীবনের কথা বলা একান্ত নিজস্ব স্বীকারোক্তি।
0: আজকের সুরেলা সফরে তাই আমরা শুনব সেই সব শিল্পীদের গান যারা শুধু কণ্ঠ দিয়েই গানকে প্রাণ দেননি, নিজের সৃষ্টিশীলতায় গানটির জন্ম দিয়েছেন।
1: শিল্পীর যখন সুরকার, শিল্পী যখন গীতিকার, তখন তার গান হয়ে ওঠে আরও একটু নিজের কথা। সেই নিজের কথার সুরে, সেই সৃষ্টির গানে আজকের এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন করেছি।
0: একেবারে শুরুতে যার কণ্ঠে গান আমরা শুনব তিনি বাণী ঘোষাল, একটা সময়ের একজন জনপ্রিয় শিল্পী। আর তার সেই গানে সুরারোপ করেছিলেন অনল চট্টোপাধ্যায়, আর সঙ্গীতটি রচনা করেছিলেন কে জানেন? শ্যামল মিত্র। শুনব আমরা সেই গান।

0: মানিক ঘোষালের কণ্ঠে ভীষণ মিষ্টি একটা গান আমরা শুনছিলাম এতক্ষণ। এরপরে চলে যাব একটা লোকগীতিতে। লোকগীতি কেন শুনবো, কারণ যার কণ্ঠে শুনবো তিনি এই এই বিষয়টাতে স্পেশালিস্ট, মানে নির্মলেন্দু চৌধুরীর কথা বলছি। নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে লোকগান এ তো ভীষণ জনপ্রিয়, কিন্তু তার মধ্যে কটা গান নির্মলেন্দু চৌধুরীর নিজের লেখা, সেই হিসেব কি আমরা কখনো করেছি?
1: একদমই তাই,
0: সেটা আমরা কখনো করিনি। তো আজকে এখন এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা কিন্তু নির্মলেন্দু চৌধুরীর নিজের লেখা গান, সেই কারণেই।
1: হ্যাঁ, সেই কারণেই সেই গানটি আমরা আজকে অনুষ্ঠানের জন্য বেছেছি। আর এই গানটি রেকর্ড হয়েছিল 1977 সালে, তাই না?
0: একদম,
1: শুনিনি। একটু অপ্রচলিত গান,
0: একদমই খুব চট করে শোনা যায় না।

সম্ভবত 1960-তে একটা সিনেমা রিলিজ করেছিল, মনে পড়ছে নিশ্চয়ই, নামটা বললেই আপনাদের মনে পড়ে যাবে, হসপিটাল। তো সেই ফিল্মে একটা গান ছিল গীতা দত্তের কণ্ঠে, ঘুম মাঝি ওই হাল ধরেছে। আমাদের মনে হয় আমাদের জেনারেশনের যারা, তারা কিন্তু ছোটবেলায় আমাদের মায়েরা এই গানটি গেয়ে আমাদের ঘুম পাড়াতেন। আমার এখনও আমি মনে করতে পারি, রিলেট করতে পারি, আমার ছোটবেলায় হাত দিয়ে চাপড়ে চাপড়ে মা ঘুম পাড়াতেন এই গানটি গেয়ে তখন। এবং পরবর্তী সময়ে বোধহয় সেই সমস্ত মামাসিরা এখনও রয়েছেন, ঠাকুমা দিদিমারা এখনও রয়েছেন, যারা এই গানের সঙ্গে সেই সময়টাকে বা ওই বাচ্চাকে ঘুম পাড়ানো, ঘুম পাড়ানি গান হিসেবে এই গানটাকে রিলেট করেন। কেন বলছি এত কথা? একটা কারণেই বলছি, গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু একটা গান মনে পড়ছে আপনাদের, পদ্মদীঘির ধারে ধারে ডাহুক ডাকা মাঠের পারে, সেই গানটি যিনি গেয়েছিলেন অমল মুখোপাধ্যায়, সেই অমল মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন

অদ্ভুত সুন্দর একটা গান শুনছিলাম আমরা। আজকে আমাদের বিষয়টাই এমন যে বিষয়টাতে আমরা খুব অনেক রকমের গান শুনতে পারবো, বৈচিত্র্য থাকবে, তাই না? যেহেতু অনেক সুরকার পাবো, অনেক গীতিকার পাবো, তাই অনেক রকম কথা, অনেক রকম সুর, খুব রঙিন আজকের সুরেলা সফর। চলে যাব আমাদের পরবর্তী গানে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই গান, যদিও এই গান কেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এমন অনেক গান গেয়েছেন যেটা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, তো আজকে এই গানটাই শোনার সাধ জাগলো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। সেই অসামান্য গান শুনে নিই।

বাংলা গানের যেটাকে স্বর্ণযুগ ধরা হয়, সেই সময় এমন অসামান্য বহু গান রয়েছে যে সমস্ত গানের সুরকার স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে একটা গানের কথা ভীষণ মনে পড়ছে কোয়েল, সূর্যমুখী ছায়া ছবির একটা গান যেটির সুরারোপ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। অসাধারণ একটি গান, আমাদের সবার প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শুনে নি সেই গান।

0: হেমন্ত মুখোপাধ্যায় মানে একরাশ বৈচিত্র্য। আমরা বৈচিত্র্যের কথাতেই যাব, কারণ এত বিচিত্র বিচিত্র সুর তিনি করেছেন বাংলা ছবিতে, হিন্দি ছবিতে বা আধুনিক গানে, সমস্ত ক্ষেত্রেই তার অবাধ বিচরণ ছিল। কিন্তু এই মানুষটিকে যখন জিজ্ঞাসা করা হতো যে গীতিকার, সুরকার, গায়ক হিসেবে আপনি নিজেকে কোনটাতে সবথেকে এগিয়ে রাখবেন, তখন অনায়াসে তিনি বলতেন গায়ক। মানে সুরকার হিসেবে নিজেকে তিনি খুব উদাসীন রাখতেন,
1: বেশি নম্বর দিতেন না
0: একদমই।
1: অথচ এই যে পরপর দুটো গান শুনলাম, সুরের কি মানে পার্থক্য, সুরের কি বৈচিত্র্য রয়েছে?
0: ঠিক ঠিক ঠিক। এমনকি তোমার সুদীপ্ত দা, হয়তো তোমার মনে আছে, তুমি জানো ঘটনাটা, তুমি যে আমার গানটি হারানো সুরের, সেই গানটি যখন গীতা দত্ত রেকর্ড করেছেন, তারপর উত্তম কুমার স্বয়ং বলছেন যে আচ্ছা গানটা খুব ফ্ল্যাট শোনাচ্ছে না তো রেকর্ড হয়ে যাওয়ার পর? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন না না, নিশ্চিন্ত থাকুন, এই গান লোকের মনে লাগবেই। এবং সেই গান দেখো এভার গ্রিন একটা রোমান্টিক সং হয়ে গেল।
1: এবং দেখো মানে অ্যাসাচ বলতে গেলে কিন্তু গানের কথার মধ্যে বিশেষ কিছু নেই,
0: কিছুই নেই।
1: তুমি তোমার আমার ও তুমি আমার
0: কানে কানে শুধু
1: একবার বলো তুমি আমার, মানে কিচ্ছু নেই আলাদা করে। কিন্তু তাহলে কি বলবো, সেখানে গায়কের অবশ্যই একটা মুনশিয়ানা আছে, গায়ক গায়িকার, এবং অবশ্যই সুরের একটা,
0: সুরের একটা ধারা, একটা একটা অদ্ভুত আবেদন আছে। এই আবেদনটাই আবার অন্য ক্ষেত্রে, তুমি এক্ষুনি যেটা বলছিলে ফোক, একটা একটা ফোকের জায়গা যখন আসছে, সেখানেও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় অসাধারণ। আমরা পরের গানটা শুনলে সেটা বুঝতে পারবো,
1: বাঘিনী ছায়াছবি,
0: বাঘিনী ছায়াছবি
1: মান্না দের কণ্ঠে
0: একদম।

সংবাদ বিরতির পরে আবারও ফিরে এলাম কারগান নিয়ে, রামকুমার চট্টোপাধ্যায়। আমরা ফিরে এলাম, এই গানটা কেন শুনলাম বা শোনালাম?

0: কিন্তু সবাই হয়তো আমরা প্রকাশ করিনি সেটার ইচ্ছেটা, এখন জানলাম অনেকেই। তো এবারে পরের গানে যাব,
1: পরের গানে যাব যে গানটির সুর করেছিলেন আর একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর, গানের কথা মুকুল দত্ত এবং সুরকার। আচ্ছা থাক, পরে বলবো,
0: সুর শুনলেই বোঝা যাবে হয়তো।
2: কি লিখি তোমায়,

0: কে বুঝতে পারলেন যে গানের সুরারোপ করেছিলেন কে?
1: একদমই, এই গানের সুরারোপ সুর শুনলেই বোঝা যায় এই গানের সুরারোপ কে করেছেন। আমরা নীলগাগান কি ছাউমে যদি শুনি বা অন্যান্য ছবিগুলোর গান যদি শুনি বা আধুনিক গান, তাহলেই বুঝতে পারবো স্বয়ং কিশোর কুমার। কিশোর কুমারের অথচ দেখো এই মানুষটি, কিশোর কুমার এত অসাধারণ সুরকার, এই মানুষটি যখন লুকোচুরি ছবি করলেন তখন কিন্তু দায়িত্ব দিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, তখন কিন্তু সেটা নিজের হাতে রাখলেন না,
0: নিজের হাতে রাখলেন না
1: একেবারে।
0: এবার যে গানটা আমরা শুনব সেই গানটির কথা মুকুল দত্ত, এবং গানের সুরারোপ করেছিলেন আবার কে? আবার সেই ওয়ান এন্ড অনলি কিশোর কুমার। কিন্তু গায়িকা কে, কাকে দিয়ে গাওয়ালেন মুকুল দত্ত এবং কিশোর কুমার এই অসামান্য গান? শুনে দেখুন।

0: এ হেন কিশোর কুমারের কণ্ঠে এবার আমরা শুনব গান। কিন্তু কিন্তু কোয়েল সেই গানে সুরারোপ করেছিলেন কে?
1: এইবারে এই কিশোর কুমারের যে গানটা আমরা শুনবো তার সুরারোপ আবার করলেন একটু আগে যার গলায় আমরা গান শুনলাম কিশোর কুমারের সুরে, ব্যাপারটা এবার উল্টে গেল, ভাইস ভার্সা হয়ে গেল। এইবারে তিনি করছেন সুর, গাইছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর।

0: ঠিক এইরকম একটা গান শোনার পর মনটা যেন কেমন ভারী হয়ে যায়, তাই না?
1: একদমই, মনটা ভারী হয়ে যায় ঠিকই, কিন্তু এইটা ভাবলে মনটা আবার ভালো হয় যে এই যে আজকে এমন একটা বিষয়, এটা মুকুল দত্তের কথায় শুনছিলাম আমরা এই গান লতা মঙ্গেশকরের সুরে, এই যে বৈচিত্র্যটা আজকে পেলাম, এতজন শিল্পী, তাদের কারোর কথা, কারোর সুর, কারোর কণ্ঠ, অদ্ভুত একটা ঐক্য তৈরি হলো।
0: একদমই তাই। আরও একজন শিল্পীর কথা মানে এখন অতটা বোধহয় শোনা যায় না, মানে এখনকার জেনারেশন হয়তো সেইভাবে জানে না। তিনি মৃণাল বন্দ্যোপাধ্যায়।
1: ঠিক।
0: তার সুরে এবার যে গানটি আমরা শুনব সে গানটি গিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শুনবো সেই গান, ভীষণ মিষ্টি একটা গান।

0: অসাধারণ, মন ভালো করা একটা গান অনেকদিন বাদে শুনলাম, তাই না কয়েল?
1: হ্যাঁ সত্যি তাই। আসলে আজকে ওই যে বলছি না বারবার, যে এত বৈচিত্র্য, মানে এতগুলো এতগুলো সুর, এতগুলো কথা, এতগুলো মানুষের কণ্ঠ সব মিলিয়ে, ওই কারণেই কিন্তু এত রঙিন আজকের সুরেলা সফরটা। কিন্তু এই মুহূর্তে আরেকজনের কথা মনে পড়ছে, তিনি গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীপ্রসন্ন মজুমদার তার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, আমরা আবার যদি বলি অখিল বাবু, মানে অখিল বন্ধু ঘোষ। তো অখিল বন্ধু ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদার মাঝে মধ্যেই এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘুরতেন তাদের বন্ধুত্বের খাতিরেই। তো একদিন রাত্রে তারা এক জায়গা থেকে ফিরছেন, তো একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অখিলবাবু বলছেন গৌরীপ্রসন্ন মজুমদারকে, আচ্ছা অনেকদিন ধরে একটা রোম্যান্টিক গান লেখা হচ্ছে না, একটা চল একটা রোম্যান্টিক গান বাঁধা যাক। তো এইটা বলার পর গৌরীবাবুর তো আর ঘুম আসছে না রাত্রিবেলা। তিনি বাড়িতে গিয়ে বিছানায় ছটফট ছটফট করছেন এবং কথা ভাবছেন যে কিভাবে কি রোম্যান্টিক গান লেখা যায়। এবং ওই রাতেই খসখস করে যা মাথায় এসছে খাতা কলম নিয়ে বসে বসে লিখে ফেলেছেন,
0: মানে আকাশের চাঁদের দিকে তাকিয়ে।
1: একদম একদম একদম। তারপরে ভোরের আলো ফুটে গেছে ততক্ষণে, এবং তিনি তখন অপেক্ষা করছেন কখন তিনি অখিল বন্ধু ঘোষের বাড়িতে যাবেন আর কি ছুটে। যেই একটু বেলা হয়েছে ছুটে গেছেন তার বাড়িতে এবং গিয়ে সদ্য লেখা গানটা ধরিয়ে দিয়েছেন। ধরিয়ে দিয়ে বলছেন যে রোম্যান্টিক গান করতে চাইছিলে, করো রোম্যান্টিক গান। তো অখিলবাবু দেখে মুগ্ধ, উনি বলছেন যে এ গানের সুর তো দেশে হলে হবে না, এ গানের সুর তেমনই হওয়া চাই যেমনটা এটা ডিমান্ড করে। তো শুনি সেই গান।
0: এবং সুর আরোপ করলেন স্বয়ং শিল্পী,
1: একদম নিজে অখিল বন্ধু ঘোষ, তার সুরে তারই কণ্ঠে এই গান।

এবার তেমন একটা গান, গানের পিছনে একটা ছোট্ট গল্পই, হ্যাঁ গল্পই বলা যায়। সেই ভদ্রলোক সঙ্গীত জগতেরই একজন বিশেষ ব্যক্তিত্ব, তো বেশ কিছু শব্দ তার মনের মধ্যে গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াচ্ছিল কিছুদিন ধরে। একদিন হাতে খাতা আর পেন নিয়ে তিনি সেই শব্দগুলো লিপিবদ্ধ করলেন এবং তারপর সেটি তার অর্ধাঙ্গিনীকে দেখালেন। সেই লেখাটি, সেই গানটি তার অর্ধাঙ্গিনী সেটি পড়লেন এবং চমৎকৃত তো হলেনই এবং বললেন, না, এই গানের সুর আর কেউ করবে না, করব আমি এবং এই গান গাইব আমি। এবার বলে দিই সেই ভদ্রলোক এবং তার অর্ধাঙ্গিনীর নাম। সেই ভদ্রলোক হলেন আর কেউ নন, শ্যামল গুপ্ত, আর তার অর্ধাঙ্গিনী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এই সন্ধ্যা মুখোপাধ্যায় শ্যামল গুপ্ত জুটি শোনার পরে এইবারে একজনের কথাই মানে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, যার কথা না বললেই নয়, বলতেই হবে বাধ্যতামূলক, তিনি মান্না দে। মান্না দের সুরে গান কিন্তু আমরা এখন অবধি শুনিনি, এবারে শুনবো, এবং এমন একজনের কণ্ঠে শুনবো যে কণ্ঠটিও আমাদের অত্যন্ত প্রিয়, সুমন কল্যাণপুর।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আপনার স্মার্টফোন হোক বা হেডফোন, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है? हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
0: सुरेला सफरे आज मेलडी मेकर्स, मेलडी मेकर्स।

0: গানটি আমরা শুনছিলাম কার কণ্ঠে, নতুন করে বলার নিশ্চয়ই কোনো অবকাশ নেই, মাহমুদ রফির কণ্ঠে। কিন্তু যেটা বলার যে এই গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, কিন্তু সুরারোপ করেছিলেন আর একজন দিকপাল সঙ্গীতশিল্পী, তিনি সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়ের সুর করা অজস্র বাংলা গান রয়েছে, যেগুলো যে গানগুলো আমাদের হয়তো মুখে মুখে ফেরে, হয়তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তিনি যে সুরারোপ করেছেন সেই গানের সেটা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। চলে যাব এর পরের গানে। আসলে গান একটু বাঁচতে হচ্ছে, এত গান রয়েছে আমাদের হাতে
1: আজকে, অনেক মানে সংখ্যায় অনেক বেশি গানের, এবার সেখান থেকে বেছে বেছে শোনানো এটা একটু মুশকিলের কাজ। তো যাই হোক, তবু আমরা আজকে এবারে একটু তুলনায় নতুন শিল্পীর গান,
0: নতুন শিল্পীর গান একদম তাই। শিল্পী শম্পা কুণ্ডু, গানের কথা অর্ণাশীল, গানে সুরারোপ করেছেন শ্রীকান্ত আচার্য।

0: আরেকজন শিল্পীর কথা বাদ দিলে বা তার গান না শোনালে, তার সুরারোপিত গান না শোনালে বোধ হয় কোথাও একটা অপরাধ করে যাব আমরা।
1: একদমই, সেই সময় এসে এইটুকু তো আমাদের রেখে যেতেই হবে।
0: যে শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনব, তিনি শৈলেন মুখোপাধ্যায়। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানটিতে সুরারোপ করেছেন ওয়ান অ্যান্ড অনলি ভূপেন হাজারিকা।

0: ঘড়ি বলছে আমাদের সময়টা একদম শেষ। আজকের শেষ গান শুনবো শুনবো আমরা এই গান সুকন্যার কণ্ঠে, সুরকার হৈমন্তী শুক্লা।
1: আরো অসংখ্য গান এখনো রয়ে গেল, যদি আবার কখনো সময় হয় নিশ্চয়ই এই রকমই কোনো অনুষ্ঠান নিয়ে আমরা আসবো সুরেলা সফরে। সঙ্গে ছিলাম আমি সুদীপ্ত,
0: আর আমি কোয়েল। সকলে ভালো থাকবেন।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কৃষি ও শিল্পের প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী 400,000 কৃষককে 300 কোটি টাকা বিদ্যুৎ বিলে ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তারা ছাড় পাবেন। এতে কৃষকরা বছরে 25,000 থেকে 30,000 টাকার ছাড় পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে রাজ্য সরকার কৃষকদের বছরে আরও 3,000 টাকা করে দেবে, ফলে তারা বছরে মোট 9,000 টাকা করে পাবেন। এর ফলে উপকৃত হবেন 54,00,000 কৃষক পরিবার।
1: প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন, বছরে 6,000 টাকা 2,000, 2,000, 2,000 করে কৃষকরা পেতেন এই রাজ্যে। 6,000 টাকার সাথে আমরা রাজ্য সরকার আরো 3,000 টাকা দিয়ে পিএম কিষাণ সম্মান নিধিতে আপনাদের 9,000 টাকা দেব। এর জন্য উপকৃত হবেন 54,00,000 কৃষক পরিবার।
0: মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না। কুইন্টাল প্রতি 2,500 টাকার সহায়ক মূল্যে ধান কেনার সঙ্গে সঙ্গে বাড়তি 200 টাকা পাবেন কৃষকরা। বিকশিত ভারত ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, প্রত্যেক দিন 300 টাকা করে মজুরি পাবেন জব কার্ডধারীরা। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই যোজনার টাকা যারা লুট করেছে সেই টাকা আদায় করা হবে, প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও ঘোষণা করেন তিনি। আবাস যোজনায় 3,09,263টি বাড়ি তৈরি করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকার 1,91,000 বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছিল, বর্তমান সরকার দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে। অন্নপূর্ণা যোজনায় 9,52,331 জন সুবিধে পেয়েছেন, এর শনাক্তকরণের কাজ চলেছে, যোগ্য প্রাপকরা পুজোর আগেই টাকা পাবে বলেও তিনি আশ্বাস দেন। পুজোর আগে হোমগার্ড স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাওয়েন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 1 অক্টোবর থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানো হয়েছে, ফলে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে হচ্ছে 758 টাকা। ভারতীয় জনতা পার্টির 4 মোর্চার রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। দলের বিধায়ক অমিত সামন্ত হয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি, এছাড়া অভিনেত্রী অঞ্জনা বসু মহিলা মোর্চা, ধনঞ্জয় ঘোষ ওবিসি মোর্চা এবং বিশ্বজিৎ বিশ্বাসকে দলের এসএসসি মোর্চার রাজ্য সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ এই 4 জনকে নিয়োগ করেন। এদিকে শ্রমিক বাবু বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে অবাধ শান্তিপূর্ণভাবে কোনো মৃত্যু ছাড়াই এরাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এরকম ভোট আগে কখনো দেখেনি, কিন্তু তারপরে যেভাবে জ্ঞানেশ কুমারের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি তা মেনে নেওয়া যায় না। পানিহাটিতে আজ এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে সাংবাদিকদের শ্রমিকবাবু বলেন, বিজেপি চায় এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।
2: যারা অসহায় প্রান্তিক মানুষকে লুট করেছেন, সম্পূর্ণ সরকারি ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে আইনানুগ পথে। আমরা তৃণমূলের পথে হাঁটিনি। 4 তারিখ রাত্রেবেলা আমরা 21 সালের 2 মেয়ের কথা মনে করতে পারতাম, যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষায় উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা সে পথে হাঁটিনি। আমরা চাই এরাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের উপরে ভিত্তি করেই যা কাজ করা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতে উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আজ বিজ্ঞানী ও শিল্প

গবেষণা পরিষদ সিএসআইআর এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আজ অন্ত্যোদয় দিবস, রাজনীতিবিদ দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবার্ষিকী উপলক্ষে 2014 সালের 25শে সেপ্টেম্বর ভারত সরকার দিনটিকে অন্ত্যোদয় দিবস হিসেবে ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

চীন আগুয়ায় এশিয়ান গেমসের টেবিল টেনিসে ভারত আরও একটি পদক নিশ্চিত করেছে। ভারতের দিয়া চিতালে এবং মানুষরা জুটি হংকংয়ের ওং চুং টিং এবং ডু হই কেম জুটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। এদিকে ভারতীয় ক্রীড়াবিদ মনপ্রীত কৌর এশিয়ান গেমসে মহিলাদের শর্টপাটে ব্রোঞ্জ পদক পেয়েছেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 6:35 মিনিটে।

0: व्यवस्था जरूरी होगी। इस अधिनियम का एक महत्वपूर्ण आधार भी है।
1: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন, আবাস যোজনার টাকা যারা লুট করছে তা আদায় করা হবে। পূর্ব বর্ধমানে আজ এক জনসভায় তিনি 4 লক্ষ কৃষককে বিদ্যুৎ দিলে ছাড়, কিষাণ সম্মান নিধি ও কৃষক বন্ধু প্রকল্পে আরও সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্য সরকার চলতি মরশুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে 48,34,000 বেশি মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। পুজোর আগেই হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালায়েন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউট ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে আবারও কড়া বার্তা দিয়েছেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠে আজ এক জনসভায় তিনি আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যোজনার টাকা যারা লুট করেছে সেই টাকা আদায় করা হবে, প্রয়োজনে নেওয়া হবে।

0: আইনি ব্যবস্থা। আবাস যোজনায় 3,09,263টি বাড়ি তৈরি করা হবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকার 1,91,000 বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছিল, বর্তমান সরকার দিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত 9,52,331 জন সুবিধে পেয়েছেন, যোগ্য প্রাপকরা পুজোর আগেই টাকা পাবেন বলেও তিনি আশ্বাস দেন। বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সীমান্ত নিরাপত্তা, গোরক্ষা ও নেশামুক্ত রাজ্য গড়ারও ডাক দেন। ওই জনসভা থেকেই শ্রী অধিকারী 4,00,000 কৃষককে বিদ্যুৎ বিলে 300 কোটি টাকা ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তারা এই ছাড় পাবেন, এর ফলে বছরে ছাড়ের পরিমাণ হবে 25-30,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গেও রাজ্য সরকার কৃষকদের বছরে আরও 3,000 টাকা করে দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। কৃষক বন্ধু প্রকল্পের যে যাচাই পর্ব চলেছে তা সম্পূর্ণ হলে এই প্রকল্পে কৃষকরা বছরে 4,000 টাকা করে পাবেন বলেও তিনি উল্লেখ করেন।
1: প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন, বছরে 6,000 টাকা কৃষকরা পেতেন এই রাজ্যে। 6,000 টাকার সাথে আমরা রাজ্য সরকার আরো 3,000 টাকা দিয়ে পিএম কিষাণ সম্মান নিধিতে আপনাদের 9,000 টাকা দেব। এর জন্য উপকৃত হবেন 54,00,000 কৃষক পরিবার।
2: 30 সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। 100 যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে তাহলে আমরা তাদের এককালীন বছরে 4,000 টাকা একবার দেব।
0: সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা থাকবে না বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কুইন্টাল প্রতি 2,500 টাকার সহায়ক মূল্যে ধান কেনার সঙ্গে বাড়তি 200 টাকা পাবেন কৃষকরা। রাজ্য সরকার চলতি মরশুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে এখনও পর্যন্ত 48,34,237 মেট্রিক টন ধান সংগ্রহ করেছে। এর মধ্যে চাল সংগ্রহের জন্য সংগৃহীত ধানের পুরোটাই নথিভুক্ত চালকলগুলিতে পাঠানো হয়েছে বলে খাদ্য দপ্তরের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। সংগৃহীত চালের মূল্য 1,15,011,29,84,000 টাকা, এর ফলে 27,06,514 জন কৃষক উপকৃত হয়েছেন। চা বাগান শ্রমিকদের বোনাস, বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে এক জরুরি বৈঠকে পৌরোহিত করেন শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। চা বাগান সংস্থাগুলির প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে 19টি চা বাগান সংস্থা শ্রমিকদের বোনাস দিয়েছে, বাকি সংস্থাগুলিও বোনাস দেওয়ার কথা জানিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। পুজোর আগে হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 1 অক্টোবর থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানো হচ্ছে, ফলে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে হচ্ছে 758 টাকা। একই সঙ্গে বিভিন্ন পদাধিকারীদের ভাতাও বাড়ানো হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবার সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা। একটি প্রতিবেদন,
3: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78,00,000-এরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে এই যোজনার ফলে দেশের পথবিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
4: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পর্চা লাগছে না,

0: এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা, সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আগামীকাল সকাল 9:00 শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর আবার তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্র সদনে ওই বৈঠকে সিবিএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিংও উপস্থিত ছিলেন। সিবিএফসি কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মার তত্ত্বাবধানে আয়োজিত ওই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সন্তোষ কুমার আজমেরা কলকাতা প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে সংঘ লোক সেবা আয়োগ, ইউপিএসসির যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ভোররাতে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের তাকদা গ্রামীণ হাসপাতালে ধসের ফলে একাংশ ভেঙে পড়ে এক রোগীর।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सबके योगदान और भागीदारी से ही विकसित भारत का संकल्प साकार हो सकता है। श्री मोदी ने सेवा संकल्प अभियान के अंतर्गत उत्तर प्रदेश के वाराणसी से गुजरात के वडनगर जा रहे सेवा यात्रियों से वीडियो कॉन्फ्रेंस के माध्यम से संवाद किया। प्रधानमंत्री ने कहा कि वडनगर ने उन्हें जीवन को दिशा देने वाले संस्कार दिए, जबकि काशी ने उन संस्कारों में सेवा के अनगिनत रंग जोड़े। उन्होंने प्रसन्नता व्यक्त की कि युवा भी सेवा के विभिन्न रंगों के साथ इस यात्रा को समृद्ध कर रहे हैं।
4: हमें आत्मनिर्भर भारत बनाना है। चुनौतियां आएगी, चुनौतियों को चुनौती देने का तो संस्कार लेकर के हम चले हैं। इसलिए हमें हर दिन एक नई ऊर्जा लेकर सेवा भाव के साथ राष्ट्र कल्याण, राष्ट्र सेवा का काम, जन सेवा से राष्ट्र सेवा, इस मंत्र को जीना है। इस यात्रा में भी जितने ज्यादा लोगों को सेवा के काम में जोड़ेंगे, ये यात्रा उतनी ज्यादा सफल होगी।
3: प्रधानमंत्री इस समय नई दिल्ली के दीनदयाल उपाध्याय पार्क में भजन क्लबिंग कार्यक्रम में शामिल हैं। गृह मंत्री अमित शाह ने कहा है कि वैश्विक अनिश्चितताओं के बीच भारत 7.8% की वृद्धि दर हासिल कर सबसे तेजी से बढ़ती प्रमुख अर्थव्यवस्था बना हुआ है। उन्होंने कहा कि वैश्विक क्रेडिट रेटिंग एजेंसी मूडीज ने भारत के वृद्धि दर अनुमान को बढ़ाया है और जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भी देश की संप्रभु रेटिंग को उन्नत किया है। ग्रेटर नोएडा में उत्तर प्रदेश अंतर्राष्ट्रीय व्यापार प्रदर्शनी का शुभारंभ करते हुए

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে,
2: 100.1 এফএম গোল্ড, স্টুডিওর ঘড়ির কাঁটা 8:11 হয়ে 13 সেকেন্ড। তাপস আর দেবারতী রয়েছি সঙ্গে আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার কথা নিয়ে।
3: আর আপনার কথা মানে আপনারই কথা। আপনি আসবেন টেলিফোনে, আপনি আসবেন আমাদের ফেসবুক পেজ 100.1 এফএম গোল্ড কলকাতা, সেখানে আজকের আপনার কথার যে পোস্ট বা পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত মানে আপনার কথা। আর ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9903052, আবার বলি 9903052,

0: 3059992, সেখানেও কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আর ফোন নাম্বারটা
1: আমাদের ফোন নাম্বার 2248-8085, তবে অবশ্যই শুরুতে 033 কিন্তু ডায়াল করতে ভুলবেন না।
0: আর যেটা এখনো বলা হয়নি যে কি নিয়ে আপনি আপনার কথা বা আপনার মতামত জানাবেন, আমরা বলছি যে গান আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি। আবার বলি,
1: একদমই তাই, গান আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি। কি মনে করছেন আপনারা?
0: তাহলে একটা গান শোনাই, তারপর দেখা যাক আপনার ভাবনাটা কি।
1: একদম।

0: আর আজ আবার বলি যে এই মুহূর্তে আপনার কথায় আমরা এখন মানে গান এখন আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি, এ নিয়ে আপনারা বলছেন। দেখা যাক 2248-8085-এ আজকের প্রথম বন্ধু কি বলেন।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার তাপসদা, আর দেবারতী তোমাকেও
1: নমস্কার,
2: শুভ সন্ধ্যা। আমি শুভা ভট্টাচার্য বাঁশজনী থেকে বলছিলাম।
0: বলুন।
2: হ্যাঁ সত্যি বলতে গান আর কেবল শোনার বিষয় নয়, আপনারা যেটা দিয়েছেন আর কি টপিকটা, এখন আমরা গান দেখি, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রযুক্তির হাত ধরে আমাদের গান উপভোগ করার মাধ্যমটা পুরোপুরি বদলেই গেছে। একটা সময় ছিল যখন রেডিওর সামনে বসে

বা ক্যাসেট প্লেয়ারে গান শুনে আমরা মনের ভেতর একটা কল্পনার জগৎ তৈরি করতাম। আর আজকের ইউটিউব, ওটিটি আর রিলস এর যুগে গান হিট হওয়ার পেছনে সুরের পাশাপাশি তার ভিজুয়াল প্রেজেন্টেশন, সিনেমাটিক মেকিং এবং কোরিওগ্রাফি একটা মস্ত বড় ভূমিকা পালন করেছে। এখন ভালো সুরের সাথে চোখ ধাঁধানো ভিডিও না থাকলে গান যেন পূর্ণতা

0: ঢুকে গেছে। ডিরেক্টর স্ক্রিনে যা দেখাচ্ছেন আমাদের মনও সেটাই ভাবছে। সব মিলিয়ে গান এখন শুধু কানের আরাম নয়, চোখেরও এক মস্ত বড় খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনাদের দুজনের আলোচনাও ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকেও।
2: এবার আমরা একটু হোয়াটসঅ্যাপের দিকে চোখ রাখি।
1: বেশ, নিশ্চয়ই।
2: 9903059992 আপনাদের নম্বর।
1: হোয়াটসঅ্যাপে প্রথম যে বন্ধুর মেসেজ চলে এসেছে, তিনি সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, একটা সময় গান ছিল শুধু শোনার বিষয়, রেডিওতে চোখ বন্ধ করে গান শুনতাম, গানের সুরে হারিয়ে যেতাম, কথাগুলো মনে মনে আওড়াতাম, শিল্পীর কণ্ঠ আর সুরই ছিল গানের আসল পরিচয়। কিন্তু সময় বদলেছে, বদলেছে গান শোনার অভ্যাসও। এখন গান শুধু শুনি না, গান দেখি, গানের সঙ্গে থাকে চোখ ধাঁধানো ভিডিও, নাচ, লোকেশন, সাজসজ্জা আর নানা রকম দৃশ্যের বাহার। অনেক সময় গান সুরের চেয়ে ভিডিওটাই বেশি মনে থাকে। আগে গান আমাদের কানে এসে মন ছুঁয়ে যেত, এখন গান চোখ দিয়ে ঢুকে তারপর কানে পৌঁছায়। প্রযুক্তি গানকে আরও দৃশ্যমান করেছে ঠিকই, কিন্তু সেই চোখ বন্ধ করে শুধু সুর শোনার দিনগুলো যেন কোথাও একটু হারিয়ে গেছে। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে।
2: চলে যাব 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে, সেখানে আজকের যে পোস্ট বা পোস্টার তার কমেন্ট বক্সে এস এন মণ্ডল বাপি কুড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন যে, একটা সময় ছিল প্রায় দুদশক আগে, সালটা 2002, যখন আমার কাছে গান শোনার প্রধান মাধ্যম ছিল শুধুমাত্র রেডিও। তখন গান শোনার জন্য কিছু বাড়িতে ক্যাসেট বাজানো হতো ঠিকই, কিন্তু তা মুষ্টিমেয় কয়েকজন ব্যবহার করত। তারপর ধীরে ধীরে বাজারে আসলো সিডি, ডিভিডি, সেখান থেকেই যেন গান দেখা ও শোনার অভ্যেসে পরিণত হল। এরপর উন্নত প্রযুক্তি, মোবাইল ফোন বা দামি স্মার্টফোন এসে গেল সকলের হাতের কাছে। এর ফলে সঙ্গীতকে শ্রবণ যন্ত্রের গণ্ডি পেরিয়ে দর্শনেন্দ্রিয়ের অনুষঙ্গ বাড়িয়ে দিল। যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই গেল বদলে, তাই তো মানুষ ব্যস্ত থাকে ভিডিও, গান আর লোক দেখানো রিলে। সুতরাং কথাটা বাস্তব, গান এখন আর কেউ শুনি না, বরং দেখেই বটে।
1: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, গান আর কেবল শোনার বিষয় নয়, এখন গান দেখার বিষয় ঠিক তাই। এখন ফেসবুকের সৌজন্যে গান তো দেখতেই থাকছে, পুরনো গানগুলোকে নিয়ে ফেসবুকে ছেলেমেয়েদের এই গানের উপরে ভিত্তি করে ভিডিও বানানো, সেই ভিডিও ফেসবুকে আমরা দেখছি, দেখতে খারাপ লাগে না। তার একটাই কারণ, গানগুলো তো সেই স্বর্ণযুগের গানই শুনতে পাচ্ছি, ভালোই লাগছে। সুমিতা রায় লিখেছেন ঢাকুরিয়া থেকে।
2: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বলছেন যে, নতুন গান, নতুন সুর, আবিষ্কারের ফল। গানের সাথে নাচ এসেছে, নাচের সাথে গান, নাচে গানে উড়ে গেল দুঃখ অভিমান। রাতের পরে দিনটা যেমন আসে, আলোর স্রোতে রূপ ঝলমল ফুল পরিরাকাশে, বিলের জলে শাপলা ভাসে, নদীর তীরে কাশের বন উদাস করে মন। গান এখন হয় না শোনা, দেখতে সময় যায়, প্রজাপতির রঙিন পাখায় নাচে গানে মনটা ভরে যায়। মানে দেখায় বেশ খুশি কিন্তু উনি,
1: একদমই তাই। পরের বন্ধুর মেসেজ হোয়াটসঅ্যাপে এসেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া কলকাতা থেকে, এবং বরাবরের মতোই ছন্দে ছন্দে তিনি লিখেছেন, গান শোনার সাথে সাথে গান দেখার সুবিধা, মোবাইলে অনবরত, আদৌ নেই কোনো বাধা, গলা মাথায় তার জড়িয়ে গুঁজে দেওয়া কানে, অনন্ত সময় যাবত নিমগ্ন শুধু গানে, শ্রবণেন্দ্রিয় অনুরণিত শব্দের কম্পাঙ্কে, দর্শনেন্দ্রিয় সদা ব্যস্ত মোবাইলের দিকে, চিকিৎসা শাস্ত্রের সতর্কবার্তা, দৈহিক যন্ত্র হচ্ছে আক্রান্ত, চোরে না শোনে ধর্ম কাহিনী, গানে হয় না আদৌ ক্লান্ত। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ।
2: অনেকে কিন্তু

0: ছন্দে ছন্দে লিখছেন, তাই না?
1: হুম,
0: অমিতাভ হোড় গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে বলছেন, শুভ সন্ধ্যা তাপস ও দেবারতী, শুভ সন্ধ্যা আপনাদেরও। দেখো, গানের জগৎ আলাদা আর গান দেখার জগৎ আলাদা। যে গান আর তার সুর পর্দায় রূপালী হয়ে আসে, সেই গান তার সুর হারিয়ে ফেলে। বহু বছর আগে আমার দাদা গানের জগতে ছিলেন, তখন সেই দিনের গান খুব একটা রূপালী পর্দায় দেখা যেত না, আর সেই সব দিনের গান রূপালী পর্দায় না দেখিয়েও প্রাণবন্ত হয়ে উঠত। তা ধরো প্রায় 40-45 বছর আগেকার কথা। দেবব্রত বিশ্বাসের কথা বলছি, উনি রবীন্দ্রসঙ্গীতের এক মহান গায়ক ছিলেন। ওঁর সাথে আমাদের পরিবারের যাতায়াত খুব ছিল, আমি প্রায়ই ওঁর বাড়িতে যেতাম। ওঁর কাছে গানের সম্বন্ধে, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, বিস্তর আলোচনা হয়। গানের দৃষ্টি, তার সুর, তার লয়, তার উচ্চারণ ও তার উপস্থাপনা, ভীত মানুষের মনকে কোন জগতে নিয়ে যেতে পারে চিন্তার অতীত। এক বিশিষ্ট গায়ক বলেছিলেন, গান শুনতে হয়, দেখবে দৃশ্যে। গান মন ও প্রাণের সাথী, হৃদয়ের এক অংশ। গান দেখব কেন? দৃশ্যে দেখব, সুর শুনব আর সুর মিলিয়ে উপভোগ করব।
1: খুব সুন্দর মেসেজ একটা আমরা কিন্তু শুনলাম, তাই তো? পরে দেখি কে মেসেজ করছে। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘরিয়া থেকে, গান হলো প্রাণের আরাম। এই গানের প্রতিটা ছন্দ প্রাণের ভিতরে প্রবেশ করত। চোখ বন্ধ করে কল্পনা করতাম প্রতিটা সুর যেন একটা আবেদন। চোখে সেই গান দেখার, ফোনে এই গান আর প্রাণের প্রবেশ করে না। আমরা ব্যস্ত হয়ে পড়েছি শুধু ছবি দেখতে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছে।
2: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: সেই আপনার কথায় আজ আপনাদের সঙ্গী দেবারতী আর তাপস। গান এখন আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি। এ নিয়ে কথা হচ্ছে ফোনে 2248-8085, আমাদের হোয়াটসঅ্যাপ 9903050992 এবং 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টের কমেন্ট বক্সে।
1: ইতিমধ্যে আমাদের টেলিফোনে বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
3: শুভ সন্ধ্যা, শুভজিৎ বলছি বেলকরিয়া থেকে।
1: শুভ সন্ধ্যা।
3: গানটা তো অডিও, মানে গানের শুরুটাই হয়েছিল অডিও দিয়ে, কিন্তু যখন সেটা অডিও ভিজুয়াল হয়ে যায় তখন যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের ইনোভেটিভ আইডিয়া শুরু হয়, ক্রিয়েটিভিটি আসে। কিন্তু আমার ছোটবেলায় মনে আছে রেডিওতেই মনের মতো গান মনে রাখা কথা হতো, সেই যে একটা আকর্ষণ, মানে আমি যখন একটা গান শুনছি আমার মনের মধ্যে সেই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে, সেটা হয়তো যখন আমি কেউ ওটাকে রিক্রিয়েট করে দিচ্ছে তখন হয়তো তার সাথে আমার মিলতে না পারে, কিন্তু আর একটা আলাদা পিকচার হয়তো গ্রো করছে। কিন্তু মানে গানের যে মাধুর্য, যেটা আমাকে সেই ক্যারেক্টারটা আনতে সাহায্য করছে যেখানে আমি ভিজুয়ালাইজ করতে পারছি, সেইটার একটা অভাব আছে। আর একটা আমি পয়েন্ট আউট করবো যে গান যখন একটা ধরুন পুরনো কোনো গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো একটা গান আমি শুনছি, যখন সেটাকে আমি ভিজুয়ালাইজ করলাম, অনেক সময় ক্রিয়েটর যারা তারা হয়তো ওই বেস যে কনসেপ্ট, যে ভিত্তিতে উনি গানটা মানে সুর দেওয়া হয়েছে, লেখা হয়েছে, সেটার সাথে আবার তাল মেল খায় না, সেখানে একটা বিচ্যুতি ঘটে। সেখানে তখন মনে হয় যে না, এইটা একটা মিস করলাম, এই জায়গাটা হয়তো হলো না। কিন্তু সিনেমাতে যখন সেটা পিকচারাইজেশন হচ্ছে, সেটা কিন্তু একটা সমগ্র একটা টিম ওয়ার্ক করে যে আদৌ ওটা মিলছে। এখনকার দিনের কথা বলছি, আগেকার দিনে যেটা, তো গানের জায়গা তো সেই গানই থাকবে, অডিওই থাকবে, ভিজুয়ালটা আসলে খারাপ কিছু নয়, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, আনতেই হবে। তবে আমি হচ্ছে গানের সাপোর্টে, গান দিয়ে শুনব, শুধু গান দিয়ে।
0: বেশ, অনেক
3: ধন্যবাদ।
0: আরেকবার আমাদের ফেসবুক পেজে চলে আসি। শীষ মোহাম্মদ পাইক পাড়া নলঘাটি বীরভূম থেকে বলছেন, যখন আমরা সিনেমা দেখতাম তখন গান দেখতে যেতাম, যখন টিভি এলো তখন গান দেখতে পেতাম, গ্রামোফোনে গান শুনতাম।

0: রেডিওতে গান শুনতাম, টেপ রেকর্ডার, কম্প্যাক্ট ডিস্ক, গান শুনি আর মোবাইলে টিভিতে গান দেখি। অর্থাৎ হ্যাঁ, একই কথা বলছেন, শুধু মাধ্যমগুলোকে একদম আলাদা করে দিচ্ছেন, কোথায় শুনি আর কোথায় দেখি, তাই তো?
1: ঠিক তাই। পরের বন্ধুর মেসেজ দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমা দাস লিখছেন, শুভ সন্ধ্যা। গান আর এখন কেবল শোনার বিষয় নয়, বরং দেখারও বিষয়। এই ধারণাটি বর্তমান প্রযুক্তি নির্ভর যুগের এক চরম সত্য। গান শুধু কানে শুনলে যে আবেগ তৈরি হয়, তার সঙ্গে চমৎকার ভিজুয়াল বা দৃশ্য যুক্ত হলে তা শ্রোতার মনে আরও গভীর প্রভাব ফেলে। পরিশেষে বলা যায়, গান দেখার এই আধুনিক প্রবণতা সঙ্গীতের মূল আবেদনকে হারিয়ে দেয়নি, বরং তার পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে প্রযুক্তির এই চাকচিক্যের মাঝেও গানের মূল প্রাণ কিন্তু তার সুর ও কথায়। সুর যদি হৃদয়স্পর্শী হয়, তবেই তার দৃশ্যরূপ দীর্ঘস্থায়ী প্রভাব বজায় রাখতে সক্ষম হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
0: পাঠিয়েছেন তরুণ কুমার দত্ত, বলছেন যে গান আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি, এটা একদম সত্যি কথা। কারণ প্রযুক্তি উন্নয়নে, মিউজিক ভিডিও প্রসারে ও সোশ্যাল মিডিয়ার প্রসারে গান এখন রূপালি পর্দায় দেখতে পাই। গানকে এখন আমরা দেখতে পাই, সুন্দর গানের ভিডিও দেখতে ভালো লাগে। গানের যে আবেগ, গানের লেখা প্রতিটি শব্দের মানে গানের ভিডিও মাধ্যমে দৃশ্যমান হয়ে থাকে।
1: রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন, যারা গান দেখে দেখে, আমি কিন্তু গান শুনি এবং মন দিয়ে কত স্বপ্নের জাল বুনি। যারা গান দেখে তারা শ্রোতা নন, অনেকে গান দেখিয়ে পয়সা করে উপার্জন। আমি ইচ্ছে করলেই ফোনে গান শুনতে পারি, কিন্তু না, শুনতে হবে রেডিওতে। সেই আনন্দ আলাদাভাবে উপভোগ করা যায়। গান আমাদের জীবনের একটি ঐতিহ্য বা অঙ্গ। আমি সেই ছোট্টবেলা থেকে গান শুনি ও শিখেছি। মানুষের জীবনে গান যে কতখানি জুড়ে আছে তা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারি। গান শুনতে হয়, দেখা যায় না। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে এই মেসেজ করেছেন।
0: গুড ইভিনিং, শুভ সন্ধ্যা তাপস দাদা ও দেবারতি দিদি ভাই। আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমরা যখন গান শুনি, শুনতে শুনতে সত্যি সেই জগতে পৌঁছে যাই, একদম বাস্তবে, যেন চোখের সামনে ফুটে ওঠে। আমরা গানের সঙ্গে সঙ্গে গানের ছবি বা কোনো গানের মধ্যে যদি গ্রাম্য কোনো দৃশ্য থাকে, সেগুলো চোখের সামনে ভেসে ওঠে। একটা গান মনে পড়ে, কিশোর কুমারের গাওয়া, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। ওই গান শুনতে শুনতে আমরা দেখতে থাকি, পুরো চোখের সামনে বাস্তব দৃশ্য ভেসে ওঠে।
1: ঠিক ঠিক তাই। এই গানের কথা শুনে আমারও যেন ওই ভিজুয়ালাইজেশনটা, মনের মধ্যে যে ছোটবেলার কল্পনাটা, ওটাই মনে এলো। অনিমেষ ভট্টাচার্যের মেসেজ বেহালা থেকে। তিনি লিখছেন, প্রিয় আপনার কথা, সোশ্যাল মিডিয়ায় গান দেখি, সেখানে নানা রকম সাজ, আলোর বাহার, কিন্তু আগের মতো গান শুনে কল্পনা করার ও নিজের মতো একটি দৃশ্য সৃষ্টি করার সুযোগ পাই না। দৃশ্য শ্রাব্য হওয়াতে গান কালজয়ী কথা এবং সুর এখন অধরা। তবে যারা সম্পূর্ণ দৃষ্টিহীন, তাদের কাছে গান আজও শোনার বিষয়। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য লিখেছেন।
0: দিনেশ নস্কর বালি খাওড়া থেকে। একটা সময় ছিল রেডিও মাধ্যম, সেখানে খবর আর গান শুনতাম। পরে আবার টেলিভিশন এলো, সেখানে গান দেখি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। আর এখন প্রযুক্তির উন্নতির কারণে স্মার্টফোন এলো প্রতিটা মানুষের হাতে হাতে, সেখানে এখন রিস্ক দেখি, গান শুনি। আচ্ছা, আপনি ওটা রিল লিখতে গিয়েছিলেন, ওটা অটোমেটিক রিস্ক নিয়ে নিয়েছে, একবার চেক করে পাঠালে ভালো হতো। সেখানে এখন রিল দেখি, গান শুনি, মনোরঞ্জন করি। এখন রেডিও টেলিভিশন মানুষ সেইভাবে আর দেখেও না, শোনেও না। আমার মনে হয় যা, রেডিও টেলিভিশন কিছুই না দেখলে এরকম মেসেজগুলো আপনারা লিখছেন কি করে?
1: আপনি তো রেডিও শুনছেন, সেজন্য তো মেসেজ করছেন। শুভ সন্ধ্যা তাপস ও দেবারতিকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। দেখো, আজকের যে বিষয়টা সেটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না, গান এখন শোনার বিষয় নয়, আমরা গান তো সবাই সবসময় শুনি। হ্যাঁ, আরও বলেছ এখন আমরা গান দেখি, সে তো আমরা ছায়াছবিতে গান প্লাস অভিনয় দেখি।
0: একটা কথা একটু বলি যে গান এখন আর শোনা, কেবল শব্দটা কিন্তু লেখা আছে, কেবল এটা দেখতে হবে।
1: একদম একদমই তাই, কিন্তু গান এখন আর শোনার বিষয় নয় তা কিন্তু না। গান আমি নিজে গাই, গান আমি নিজে শুনি, এটা আমার অনেক দিনের অভ্যাস। তাই বলবো সবাই গান শুনুন, গানকে ভালোবাসুন। আর আমাদের তো একটা ভালো মাধ্যম রয়েছে, FM গোল্ড, আকাশবাণী কলকাতা। এটুকুই আজ বললাম। লিখেছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
0: হ্যাঁ, আমার মনে হয় যে একটা একটা শব্দ কিন্তু একটা পুরো
1: মানেটা অর্থটা পাল্টে দিতে পারে।
0: একদম তাই,
1: একদম। আমাদের টেলিফোন কিন্তু চলে আসছে, আর দেখে নিই বরং কে রয়েছেন সঙ্গে।
0: হ্যাঁ, এপাশে মোটামুটি আপনারা যারা ফেসবুক পেজে লিখেছিলেন সবারটা পড়ে ফেলেছি আমি। নমস্কার।
1: হ্যালো,
0: আপনি আছেন?
1: না, কোনোভাবে সম্ভবত হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিশ্চয়ই আবার চলে আসব, তবে তার আগে রইল আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, গানের সুরে মাতোয়ারা, 8 থেকে 80, গানের সুর কানে এলে মনে জাগে খুশি, প্রকৃতির সব ঋতু কবিদের গানে ধরা, প্রেম ভালোবাসা হাসি কান্না গানই আছে ভরা, আলোর ঝলকানিতে শিল্পীদের রঙিন সাজে, নাচের তালে দৃশ্য বাজে গান বিরাজে, সোশ্যাল মিডিয়ায় কানের সাথে চোখের সন্তুষ্টি, এখন হয়েছে এক নতুন ধারার সৃষ্টি, তাও বলি গান শোনার সাথে দেখা গেলে আনন্দ, শুধু শোনাতেও বেশ মজা, লাগে না তো মন্দ। বেহালা থেকে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM
0: গোল্ডে। আপনার কথায় আজ দেবারতী আর তাপস। গান এখন আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি।
1: দেখি বন্ধুরা কি বলছেন। হ্যালো
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
3: আমি শ্যামল বসু চৌধুরী বলছি। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, গান শুধু তো শোনার জন্য সেটা তো আগে জানতাম, তার জন্য আমরা রেডিওর মাধ্যমে গান শুনতাম, গান শুনটা শুনতাম যখনও কোনো সব বিভিন্ন গানগুলো রেডিওর মাধ্যমে, আজকে 9:30 সময় এই গান অনুরোধে আসলে হবে, রম্যগীতে হবে, সেগুলো শুনতাম, এনজয় করতাম, সোজাসুনি করতাম। কিন্তু প্রযুক্তির উন্নতি এবং আধুনিকতার যন্ত্রের মাধ্যমে পর্দায় দেখা এই এক আলাদা অভিজ্ঞতা, শোনা এবং সেই সঙ্গে পর্দায় দেখা, চোখ এবং মন দিয়ে অনুভব করা এক দৃশ্যমান শিল্পর মধ্যে পড়ায় আমরা একটা শিল্পর পর্যায়ে ফেলতে পারি। ভালো গান কোন শিল্পীর মাধ্যমে চোখের সামনে যদি ফুটে ওঠে তার একটা আলাদা অনুভূতি। এই আমার বক্তব্য। নমস্কার,
0: অনেক ধন্যবাদ। আমার একটু হোয়াটসঅ্যাপে যাই। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে বলছেন যে বর্তমানে যে সকল গান শ্রুতিমধুর, হৃদয় গ্রাহী নয়, সেই সকল গানই দৃষ্টিনন্দনের মাধ্যমে শ্রোতাদের হৃদয় জয় করার চেষ্টা করে, যা খুবই ক্ষণস্থায়ী এবং কালজয়ী গানের ত্রিসীমানায় পৌঁছতে পারবে বলে আমি মনে করি।
1: পারবে না বলে আমি মনে করি। বেশ, পরের মেসেজ পড়ব। লিখছেন আমাদের আরও একজন পুরনো বন্ধু যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর্যে তাপস দাদা ভাই ও আর্যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। প্রযুক্তির কারণে শ্রোতাদের কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার সময় এখন কমে গিয়েছে। একটি সাধারণ মেলোডি গানও যদি ভালো ভিডিওর মাধ্যমে ভাইরাল না হয় তবে তা মহাশূন্যে হারিয়ে যায়। গান এখন আর শুধু সুরের মূর্ছনা নয়, এটি একটি পারফর্মিং আর্ট। আজ একজন গায়ক বা গায়িকা কেবল তাঁর কণ্ঠ দিয়ে জনপ্রিয় হতে পারেন না, তাঁর পোশাক, নাচ, স্টাইল এবং ভিডিওর বাজেট গানটির হিট হওয়ার পিছনে বড় ভূমিকা রাখে। মানুষের মস্তিষ্ক এখন অডিওর চেয়ে ভিজুয়াল দৃশ্য দ্রুত গ্রহণ করে। ইউটিউব বা টিকটকের যুগে চোখের আকর্ষণ ছাড়া শুধু অডিও দিয়ে শ্রোতাকে ধরে রাখা বড় কঠিন। আমি মনে করি এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে গানের মূল সুর যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন জুখিয়া বাজার কাঁথিপূর্ব মেদিনীপুর থেকে।
0: পরের হোয়াটসঅ্যাপ মেসেজ আমি চলে যাব। পাঠিয়েছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। গানের মতো গান বরাবরই আমাদের শ্রবণেন্দ্রিয়কে তৃপ্ত করেছে। গানের কথা ও সুরে গাঁথা মালাখানি কণ্ঠশিল্পীর কণ্ঠে শোভা পায়, যা আমাদের কর্ণকুহর থেকে সুরের পিয়াসি আমাদের মনকে সুরের ঝর্ণাধারায় ভাসায়। গানেই ফুটে ওঠে নানা রঙের নানা ছবি, যা আমাদের মনের পর্দায় ফুটে ওঠে। তবে বিগত বেশ কিছু বছর ধরে গান দেখতে আমরা অনেকেই অভ্যস্ত হয়েছি এবং হয়তো ভালো লাগছে। ব্যক্তিবিশেষ অনুযায়ী গান শোনা বা দেখার রুচি আলাদা হতেই পারে। আসলে সিনেমাতে গানের সাথে ছবি দেখতে ভীষণ ভালো লাগে। হয়তো সেই ধ্যান ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই এখন গান দেখানোর এত প্রবণতা দেখা যায়।
1: বেশ, পরের মেসেজ লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। লিখছেন, আমার মতে গান আর কেবল শোনার বিষয় নয়, এখন আমরা গান দেখি এটাই সত্য। আগে গান শুধু শোনা হতো, আগে মানুষ রেডিও ক্যাসেটে চোখ বন্ধ করে গানের সুর আর কথার মধ্যে ডুবে যেত। এখন গান দেখার জিনিস, এখন ইউটিউব রিলস মিউজিক ভিডিওর জন্য গান শোনার আগে তার ভিডিও নাচ লোকেশন দেখাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। গান ভালো না হলেও ভিডিও সুন্দর হলে, নায়ক নায়িকা সুন্দর হলে গান হিট হয়ে যায়। আমরা এখন আর গানের কথার মানে নিয়ে ভাবি না, আমরা দেখি গানটা কেমন লাগছে দেখতে। রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখেছেন সুশান্ত সেনগুপ্ত।
0: পরের হোয়াটসঅ্যাপ মেসেজ বেশ দীর্ঘ লেখা লিখেছেন বালিখাওড়া থেকে কিশোর। বলছেন যে, আমি কিশোর বলছি বালিখাওড়া থেকে। মানুষ এখন গান শুনছে কম, দেখছে বেশি। তবে বিশ্বাস করুন, আমি গান শুনি বেশি, দেখি কম। আকাশবাণী বিভিন্ন অনুরোধের আসর বা টেলিফোনে গান শোনার জন্য অনুরোধ করি। যে লাইভ অনুষ্ঠানগুলো হয় সেখানে অনেক গান শোনা যায় একসঙ্গে। দোকানে বসে আমি শুনি, সেসব যেসব কাস্টমাররা আসে তারাও শুনে ফেলে। তারা বলে, আপনার কাছে এলে রেডিওতে গান শোনা যায়। আমার ভিডিও বাজিয়ে দেখে অনেকে অবাক হয়ে যায়। এখন কে রেডিও শুনি, অনেক দিন পর রেডিও দেখলাম। আমি ক্যাসেটের যুগে বড় হয়েছি, একটা সময় রেডিওতে শুনতাম, ভালো গানটা একবারই হতো, আর একবার ইচ্ছা করলে শুনতে পেতাম না, তখন টেপ রেকর্ডার কিনলাম। সেখানে পছন্দের গান অনেকবার শুনতে পেতাম, তারপর সিডি কিনলাম, তারপর ডিভিডি কিনলাম। সেখানে শোনা দেখা একসঙ্গে হয়ে যেত। এই শুরু হলো দেখা আর শোনা একসঙ্গে। এখন তো মোবাইলটা খুললে নাচ করছে, গান যাচ্ছে, যে যেরকমভাবে পারে নাচ করছে, নাচ গান করছে। আসল নকল সব মিশে গেছে। বাসে ট্রেনে অনেকটা সময় থাকতে হলে আমি নিজেও গান শুনি, গান দেখি এবং বডিটা নাড়াই। কখন যে গন্তব্যস্থান চলে আসে বুঝতে পারি না, এটা আমার সুবিধা হয়েছে। এই সময় আমি গান শুনি দেখি, এছাড়া অন্য সময় কাজের মাধ্যমে থাকি, সেই সময় জোরে চালিয়ে দিই ব্লুটুথ, কাজ করতে খুব এনার্জি পাই। তবে আমি দেখা থেকে শুনি বেশি, সেটা পাড়া প্রতিবেশী সবাই জানে। বেশ, পরের হোয়াটসঅ্যাপ
1: সুজিত মণ্ডল উত্তর জোজরা থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা দিদি, গান আমি দেখি না, তাই তো রেডিওর পাশেই বসে রেডিও শুনি। ফোন আছে, ইন্টারনেট আছে, তবুও গান শুনতে রেডিওর উপরেই ভরসা রাখি। বেশ,
0: মানে কিশোরের দীর্ঘ মেসেজকে আমি ব্যালেন্স করে দিয়েছি। চলে যাব এরপর কে পাঠিয়েছেন। হ্যাঁ, একসময় গান মানিয়েছিল রেডিওর সামনে বসে চোখ বন্ধ করে সুরের ভেলায় ভেসে যাওয়া। শিল্পীর কণ্ঠ, কথার মাধুর্য আর সুরের ওঠানামাই তৈরি করত মনের মধ্যে এক একটি ছবি। কিন্তু সময় বদলেছে, এখন গান প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছে মিউজিক ভিডিও, নাচ, পোশাক, লোকেশন, চিত্রনাট্য ও নানা ধরনের দৃশ্য নির্মাণ। ফলে গান শুধু কানে নয়, চোখেও পৌঁছে যাচ্ছে। এই পরিবর্তনের ভালো দিকও আছে, একটি গানের ভাব, গল্প বা বক্তব্য দৃশ্যের মাধ্যমে আরও সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে। নতুন প্রজন্মের শিল্পীরা সৃজনশীলভাবে গানকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। সামাজিক বার্তাবাহী গানও ভিডিওর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে এর মধ্যে কোথাও যেন গানের আসল প্রাণ হারিয়ে না যায়। চমকপ্রদ দৃশ্য তারকা বা প্রযুক্তির আড়ালে যেন কণ্ঠ, কথা ও সুর চাপা না পড়ে, কারণ একটি সত্যিকারের ভালো গান

0: চোখ বন্ধ করেও অনুভব করা যায়। আজ তাই গান আমরা দেখি ঠিকই, কিন্তু গানের সৌন্দর্য অনুভব করতে মাঝে মাঝে চোখ বন্ধ করাও দরকার। প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন।
1: পরের বন্ধু লিখছেন, সুবীর বোধক খালনা হাওড়া থেকে, গান শোনার জন্য কান দরকার, বর্তমান সময়ে গীতিকার ও সুরকার ও গায়কের বড়ই অভাব। পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে আর জন্ম নেবে না, তাই এখন মানুষ গানকে দেখে। খালনা হাওড়া থেকে লিখেছেন সুবীর বাবু।
0: পাঠিয়েছেন জয় মহলানবিশ যতুপার থেকে, আমার গান শুনতেই ভালো লাগে, কারণ আগেকার বেশিরভাগ গানের কথা সুর ও ছন্দ মনে রাখার মতো ও হৃদয়স্পর্শী ছিল, যা এখনকার গানে খুব কমই পাওয়া যায়। এখনকার কিছু গান ভালো লাগলেও তার সিকোয়েন্স মনকে ছুঁয়ে যায় না।
1: পরের বন্ধুর মেসেজ লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। শুভ সন্ধ্যা তাপসদা, দেবারতি দি, এফ এম গোল্ডের সকল সদস্য, শ্রোতা বন্ধুদের, গান শোনাটাই বেশি হয়ে থাকে। গান তো আমাদের মন ভালো করার মেডিসিন। প্রথমে গান শোনার মাধ্যম এই রেডিও, তারপর একে একে ক্যাসেট। যতদিন এগোচ্ছে শোনার মাধ্যমও বদলাচ্ছে। সিনেমা ছাড়াও অনেক সং অডিও ভিডিও হতে থাকলেও ধীরে ধীরে গানের কথার থেকে দেখার পরিবেশনে গুরুত্ব বাড়ল। তবে এ কথা মানতেই হবে, গান সুর তাল ও কথার মিলিত এমন এক ওষুধ যা শুধুমাত্র কান দিয়ে হৃদয় ও মনকে স্পর্শ করে। দিন এগোনোর সঙ্গে পছন্দ বদলাতে পারে, কিন্তু গানের সঙ্গে কানের সম্পর্কটা একই থেকে যাবে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতার মেসেজ।
0: আর একটি মাত্র মেসেজ আছে, পড়তে পারবো কি? নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য। গান দেখা যায় না, গান দেখানো অসম্ভব, যে গান আমরা দেখি আমার মনে হয় সেই গানের ভেতর অনেক ফাঁকি রয়েছে, তাই দেখানো হয়। গান যদি দেখানো যেত তাহলে পাখি যখন গান গায় সে কেঁদে গাইছে নাকি হেসে গাইছে সত্যিকে আমরা বুঝতে পারি। এইটুকুই আজ, এই পর্যন্তই আমরা শেষ করবো আজকের আপনার কথা। আর দেবারতি তাপস ফিরবে ঠিক রাত 9:30 সঙ্গে
1: সঙ্গে অনুগল্প। অনুগল্পের আসরে আপনাদের সকলকে আগাম স্বাগত জানাই। ছোট একটা বিরতির পর ফিরছি আবারও।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: এমন একটি নয়, অসংখ্য গল্প আজ শোনাব, কারণ আজ মাসের চতুর্থ শুক্রবার, আর আজ অনুগল্পের আসর। আপনাদের পাঠানো অসংখ্য অনুগল্প নিয়ে আজ আপনাদের সঙ্গে আমরা, আমি তাপস,
1: আর আমি সঙ্গে রয়েছি দেবারতী।
0: তাহলে দেবারতী, আমরা সেই গল্পের ঝাঁপি খুলেই ফেলি।
1: একদম।
0: প্রথম যে গল্প, আপনারা জানেন যে এই সেপ্টেম্বর মাস বিষয় মন কেমনের গন্ধ, এই বিষয়ে এবারের গল্পটি পাঠিয়েছেন 96 কানুনগো পার্ক গড়িয়া কলকাতা 84 থেকে অরুণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম দিয়েছেন মন কাড়ানিয়া শরৎকাল। প্রতিবছর এই আশ্বিন মাসেই সুমনের মায়ের জন্য মন কেমনটা বড় বেড়ে যায়, কারণ মায়ের হাতে লাগানো পাঁচিলের ধারে ওই শিউলি গাছটা, মা 8 বছর হল জীবনের পরপারে চলে গেছেন, কিন্তু এই শরৎকাল পুজো এলেই শিউলির গন্ধে মো মো করে চারদিক। ভোরের শিশির ভেজা ঘাসে ঝরে পড়া শিউলি মা কুড়িয়ে ঠাকুরকে দিতেন। এখনো ঠিক এই সময়েই সেই গাছে শিউলি ফোটে, ঝরে, গন্ধ বিলায়, কিন্তু মা নেই। বড় মন কেমন করা শরৎকাল সুমনের।
1: চলে আসবো আমরা আমাদের পরের গল্পে। আমাদের এই গল্প লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি কলকাতা 51 থেকে। তিনি শিরোনাম দিয়েছেন বেঁচে থাকার গন্ধ। এক মাথা কোঁকড়া চুল, গালভরা হাসি, সবে এক পা দুপা হাঁটতে শিখেছে। সুচিস্মিতা ওর জন্যই দুধ গরম করতে উঠেছিল, সেই ফাঁকে সিঁড়ি দিয়ে বলটা গড়িয়ে গিয়েছিল, ধরতে গিয়ে সেও। তারপর থেকেই সুচিস্মিতা বিখ্যাত সাইকিয়াট্রিস্ট অদ্রিজা সেনগুপ্তর চিকিৎসাধীন। একটা ঝাঁকড়া চুলের পুতুলকে নাওয়ানো, পাউডার লাগানোই তার জগৎ। সারাক্ষণ নাক গুঁজে বসে থাকে সুচিস্মিতা, কোনো কারণে গন্ধটা না পেলেই সে বেপরোয়া হয়ে ওঠে। বেবি পাউডারের ওই গন্ধটাই যে এখন সুচিস্মিতার বেঁচে থাকার গন্ধ। লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি কলকাতা 51 থেকে।

0: শৈলেন্দ্রনাথ সাহা, কালীতলা, লস্করপুর, চব্বিশ পরগনা, কলকাতা থেকে লিখছেন মন কেমনের গন্ধ, এই শিরোনামে তাঁর অনুগল্প। হরেক রকম গন্ধ জানি, প্রতিটি গন্ধের নিজস্বতা মানি। বর্ষা স্নাত কদম ফুলের গন্ধ মন নিজস্বতায় আকুল করে প্রকৃতির ছন্দ। শেউলি ফুলের গন্ধ যে বুঝতে পারেনি মন, আকুলি বিকুলি মন, শরৎ এলো বর্ষা গেল নীলকণ্ঠ উড়ে গেল। কাশের বনে ঢেউ, মা আসবে আনন্দেরই ঢেউ। যতই ভাবি গন্ধের সাতকা হন, তবু বুঝতে পারিনি মন কেমনের গন্ধ কেমন, এ বড় কঠিন ঠাই। দুঃখ কষ্ট মনের দহন, বুঝতে পারলাম না সহজে কেমনে পাবো আমি মন কেমনের গন্ধ, কিরূপ জানিতে।
1: চলে যাব পরের গল্পে। গল্পটি পাঠিয়েছেন চুঁচুড়া হুগলি থেকে সুরশ্রী ঘোষ সাকা। গল্পের নাম দিয়েছেন মন কেমনের গন্ধ। শিউলি ফুটছে চারিদিকে, কাশে ভরে উঠছে কত ক্ষেত চর, কিন্তু

কিচ্ছু ভালো লাগছে না আমার। কত পুজো এলো গেল, তোমাকে দেখতে পাই না আমি। মা ছাড়া কার শারদোৎসব ভালো লাগে বলো? কিরে, কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস? সেখানে তো কেউ নেই। তুই একটা গন্ধ পাচ্ছিস রুমা? কিসের গন্ধ? কই না তো। মন কেমনের গন্ধ রে, আমি সব সময় পাই। জীবনের টাটকা তাজা গন্ধ টেনে নিতে শেখ দেখি এবার। এভাবে মরে বাঁচিস না।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।
1: মিহির কুমার সিনহা লিখছেন নির্মল মায়া ভবন, বিধান পার্ক, বরানগর, কলকাতা 90 থেকে। গন্ধে যায় চেনা। উড়িষ্যার জলেশ্বর বন বাংলোর বাইরের কোলাহল শুনে ডাক্তার শতপথি দেখলেন কিছু স্থানীয় লোক, সঙ্গে বন বিভাগের কর্মীরা বলছে, দেখুন ডাক্তারবাবু, এই বুড়ো বাদরগুলো পাশের জঙ্গলে ঘুরছিল। ডাক্তার শতপথি বললেন, এগুলো বাঁদরও নয় বুড়োও নয়, এগুলো বাচ্চা ওরাংওটাং, গন্ধে এদের চেনা যায়। ভারতের চিড়িয়াখানায় ছাড়া কোথাও দেখা যায় না, সুদূর সুদান অঞ্চলে এদের বাস। এখন আমাদের কাজ এদের যত্ন করে রাখা, আর পুলিশের কাজ কারা কী কারণে এদের এনেছে তা দেখা।
2: পরের গল্প পাঠিয়েছেন বারাসাত, কলকাতা 124 থেকে শঙ্কর চন্দ্র দে। গল্পের নাম দিয়েছেন শিউলি সুবাস। বয়স বাড়ার সাথে সাথে চোখে কম দেখা, কানে কম শোনা, আবার নাকেও গন্ধ কম পাই। মনোরমা চলে যাবার পর একতলার ছোট্ট ঘরটা আমার আস্তানা, ছেলে বৌমা কদাচিত এই বুড়োটার খোঁজ নেয়। নাতি নাতনি পড়ার চাপে সময় পায় না দাদুর কাছে আসতে। কাজের মেয়ে মানদাই আমার দেখাশোনা করে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শিউলি ফুলের গন্ধে, ফুলের মিষ্টি সুবাস আমার সারা ঘর সুবাসিত। মনোরমার হাতে লাগানো শিউলি তার সৌরভে জানান দিল জগৎ মাতার আগমনী বারতা। আর মনোরমার গায়ের মিষ্টি ঘ্রাণ

সেপ্টেম্বর মাসের অনুগল্পের এবারের প্রেরক শুভ্রা সামন্ত বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে তিনি লিখছেন, শিরোনাম দিয়েছেন মন কেমনের চাপা। চাপার গন্ধ পেলে একটা মন খারাপ জড়িয়ে ধরে মনিকা ম্যাডামকে। ফুলগুলোকে এক মনে দেখতে থাকেন, অমনি পনিটেল দোলাতে দোলাতে ছুটে আসে ক্লাস নাইনের নিবেদিতা। ওড়নার ভাঁজ থেকে একগুচ্ছ চাঁপা বের করে বলে, আপনার জন্য এনেছি ম্যাডাম। সেই শিক্ষকতা জীবনের প্রথম দিনে করপুট ভরে চাঁপা এনেছিল নিবেদিতা। যেদিন অন্য স্কুলে চলে গেলেন ম্যাডাম, সেদিনও স্কুল মাঠের কোনায় অশ্রু সজল চোখে নীরবে দাঁড়িয়ে নিবেদিতা, হাতে চাঁপা। মনিকা ম্যাডামকে বড্ড ভালোবাসত নিবেদিতা, ম্যাডামও চোখে হারাতেন নিবেদিতাকে। একদিন কলেজ যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় নিবেদিতার। খবরটা জানার পর থেকেই চাঁপার গন্ধে নিবেদিতার জন্য আকুল হন মনিকা ম্যাডাম।

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আজকের অনুগল্পের আসর নিয়ে ফিরছি সংবাদের পর ঠিক রাত 10:10 মিনিটে। দেবারতী আর তাপস।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আপসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দেন। এশিয়ান গেমসে আজ ভারত আরও একটি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এ পর্যন্ত ভারত 2টি সোনা সহ 23টি পদক নিয়ে পদক তালিকার 12 স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাডনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন, যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, গ্রামীণ পরিকাঠামো উন্নত হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: হমে আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতি আয়েগি, চুনৌতিয়ং কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হম চলে হ্যায়, ইসলিয়ে হমে হর দিন এক নই উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র সেবা কা কাম, জনসেবা সে রাষ্ট্র সেবা, ইস মন্ত্র কো জিনা হয়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগোঁ কো সেবা কে কাম মে জোড়েঙ্গে, ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
0: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য ভারতের উদ্দেশ্য সাধন করে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল

0: মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা, একটি প্রতিবেদন।
1: দেশের পথ বিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথ বিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
2: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গা যেতে পারি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1958 বা আপসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। ইম্ফল শহর সহ 13টি পুলিশ থানার অন্তর্গত এলাকা বাদে সমস্ত মণিপুর রাজ্যে এই মেয়াদ বৃদ্ধি বলবৎ হবে। নাগাল্যান্ডে ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেডিমা, মন, কিফিরে, নোকলাক, ফেক, পেরেন এবং মেলুরি, এই 9টি জেলায় আপসপা থাকছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাংল্যাং ও লংডিং জেলা এবং নামসাই জেলার আসাম সীমান্তের 3টি থানার আওতাধীন এলাকায় আপসপার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতের উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আজ বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আগামীকাল সকাল 9টায় শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে এও সতর্ক করে দেন যে লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না, শুধুমাত্র আসল প্রক্রিয়াই বিলম্বিত হবে এর ফলে। রাষ্ট্রসংঘে পরিকাঠামোগত পরিবর্তনে বিলম্ব নিয়ে আন্তর্জাতিক মহলে যে হতাশার সৃষ্টি হয়েছে তা ইঙ্গিত করে যে সংস্কারের বিরোধীরা এই প্রতিষ্ঠানকে সমর্থন না করে একে নিজেদের কাজে ব্যবহার করছে। এর আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর্মেনিয়া, বারবাডোজ এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। বিদেশমন্ত্রী জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল অবলাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বোভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কান্নোরের সঙ্গেও বৈঠক করেছেন।

নিউইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব শ্রী সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শুধু রোগমুক্ত থাকাই নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা এবং শারীরিক ও মানসিক সুস্থতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্মেলন 2026-এ তিনি বক্তব্য রাখছিলেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশিশেখর ভেমপতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সিবিএফসি কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মা আয়োজিত ওই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দর সিং সোনা জিতেছেন। পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনসে ঐশ্বরী প্রতাপ সিং তোমার, রুদ্রাংশ বালাসাহেব পাতিল ও নীরজ কুমারের দলটি রূপো পেয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। এদিকে মহিলাদের শর্টপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে মানুষ শাহ ও দিয়া চাতালের জুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। এশিয়ান গেমসে আজ ভারত আরও 1টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসরে। দেবারতী আর তাপস আপনাদের সঙ্গে। মন কেমনের গন্ধ, এই নিয়ে সেপ্টেম্বর মাসের অনুগল্পের আসর। এবারের গল্প, গন্ধটা যখন সন্দেহজনক, পাঠিয়েছেন অভিজিৎ পাল চৌধুরী, পূর্বাশা, নাটাগড়, সোদপুর থেকে। ছোট্ট থেকেই তিতিরের বেজায় ন্যাওটা তিন্নি। তিতির হল ওর জ্যাঠাইয়ের মেয়ে, তিন্নি ডাকে বর্দি ভাই বলে। বিয়ের পর তিতির শ্বশুর বাড়ি চলে গেলে তিন্নির সে কি কান্না। বছর ঘুরতেই এসেছিল দুঃসংবাদ, রান্না করার সময় কাপড়ে আগুন লেগে বড়দের সঙ্গে তিন্নিও গিয়েছিল ও বাড়িতে ওর বর্দি ভাইয়ের ব্যক্তিগত জিনিসগুলো ফিরিয়ে আনতে। চোখে পড়েছিল সাদা মেঝেতে আবছা কালচে ছোপ আর আসবাবপত্রে হালকা কেরোসিনের গন্ধ। সময়ের সাথে সেই গন্ধ তিন্নিকে বোঝায় একতলায় রান্নাঘর থাকতেও কেউ দোতলার শোয়ার ঘরে রান্না করে না।
1: পরের অনুগল্প লিখেছেন শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা বজবজ, কলকাতা 138 থেকে। গল্পের নাম সম্মতি। শুভ অপরাহ্ন দেবারতী। আজ আমায় প্রথমে গতদিনে শেখানো আবৃত্তিটা বলবে, তারপর আজ নতুন কিছু শিখব। গোধূলির আলো দেবারতীর চোখে পড়েছে। দেবারতী সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ ম্যাম, কিন্তু আপনার মন খারাপ কেন? আমি চমকে উঠি, তুমি বুঝলে কেমন করে? ম্যাম, আমি দেখতে পাই না ঠিক কথা, কিন্তু গন্ধ তো পাই। আপনি কথা বলতেই আমি আপনার মন কেমনের গন্ধ পেয়েছি যে। চোখ থাকতেও অনেকেই অন্ধ, আর দেবারতী, শ্বশুরবাড়ির গঞ্জনা পীড়া দিল আমায়।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ।
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসর হ্যালেট পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে, আজের সঙ্গে দেবারতী আর তাপস। এবারে যে গল্পটি পড়ব সেটি পাঠিয়েছেন সাউথ সিঁথি থেকে বৈশাখী চক্রবর্তী। গল্পের আলাদা কোনো নাম দেননি, মন কেমনের গন্ধ এটাই লিখেছেন।
1: এই শায়ন, হঠাৎ পিছিয়ে পড়লি কেন? কাকে দেখে ভাবে দাঁড়িয়ে পড়লি গুরু? আমরা তো কাউকে দেখলাম না।
0: আরে কেউ না।
1: তাহলে কি বল?
0: আরে একটা গন্ধ।
1: গন্ধ কিসের? কি সব বলছিস, কিছুই বুঝতে পারছি না।
0: এই পানের দোকানের জর্দা খয়ের মিষ্টি সুপুরির গন্ধে মনটা কেমন হু হু করে উঠল জানিস? ছোটবেলায় যখন দিদার পাশে শুতাম, দিদার গা থেকে ঠিক এই গন্ধটা পেতাম। দিদা তো ওই গন্ধটা নিয়ে কবে চলে গেছে, গন্ধটা আবার যেন দিদাকে এনে দিল।
1: পরের গল্প লিখেছেন, নাম দিয়েছেন মন কেমনের গল্প গন্ধ, জয়িতা ঘোষ হালদার, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 28 থেকে।
0: একটা আলাদা নাম দিয়েছেন স্নেহ।
1: ঠিক, স্নেহ। তিনি লিখছেন, তোর জেঠুমনি বড়মার বাড়িতে একদিন ঘুরে আসিস মনু। কেন মা? আজই জেঠুমনি ফোন করে বলছিল তোর কথা। মনুর খুব প্রিয় মানুষ বড়মা। রবিবারের ডিউটিটা একদিন বহু কষ্টে ছুটি করা গেল। জেঠুর বাড়ি গিয়ে বড়মার ঘরটায় ঢুকতেই সেই মিষ্টি

0: চন্দন ধূপের গন্ধ, যেন এক্ষুনি বড়মা বলবে, মনু এসেছিস, বস বাবা, তোর জন্য মালপো ভেজে আনি। কিন্তু ঘরের দেয়ালে ছবি হয়ে বড়মা হাসছে কেবল, তবুও তার গায়ের গন্ধটা মনুকে আচ্ছন্ন করে রেখেছে।
1: এবারের গল্প মন কেমনের গন্ধ নিয়ে, শিরোনাম ন্যাপথলিনের গন্ধ। পাঠিয়েছেন দেশবন্ধু নগর কলকাতা 59 থেকে কৃষ্ণা চক্রবর্তী। ভাদুরে রোদ খাইয়ে ন্যাপথলিন দিয়ে আলমারিতে রাখলে জামা কাপড় ভালো থাকে সারা বছর। ভাতঘুমের মধ্যেও চমকে ওঠে শুভেন্দু, মনে পড়ে যায় মায়ের বলা কথাগুলো। শীতকালে কম্বল গায়ে দিলেই ন্যাপথলিনের গন্ধ পেত। কতদিন রুমাল দিয়ে ন্যাপথলিন জড়িয়ে পকেটে রেখে দিত, মাঝে মাঝে বার করে নাকের কাছে ধরত। এখনো যেন দেখতে পায়, অসুস্থ অবস্থাতেও মা ন্যাপথলিনের কৌটো খোলার চেষ্টা করছে। এই গরমেও আলমারি থেকে পাতলা চাদর বার করে গায়ে জড়িয়ে ন্যাপথলিনের গন্ধে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল শুভেন্দু।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold,
1: আর সেখানে শুনছেন অনু গল্পের আসর দেবারতী আর তাপসের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা শুনব আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায় কথা বলেছেন গত মাসের অনু গল্পের আসরের বিজয়ীর সঙ্গে, শুনব সেই কথোপকথন।
2: আজ আমরা অনুগল্পের বিজয়ীকে নিয়ে চলে এসেছি, আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। প্রথমবার আকাশবাণী।
3: নমস্কার। প্রথমবার মানে এটা একটা স্বপ্নের জায়গায় এসেছি, ছোটবেলা থেকে এত শুনেছি, এত মহান লোকেরা এখানে এসেছে, এখানে আসার সুযোগটা আপনারা দিয়েছেন, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং সারা জীবন এটা আমার স্মৃতিতে থাকবে
2: নিশ্চয়ই। আর আপনি লেখালেখি করেন?
3: হ্যাঁ, আমি মূলত ছোটদের লিখতাম, শিশু এবং কিশোর, তো এখন একটু আমার পাবলিশারদের চাপে পড়ে একটু বড়দেরও লিখছি, ঐতিহাসিক বড়দের রহস্য গল্প এগুলো লেখা শুরু করেছি। আমি আশা করছি আগামী 2027 বইমেলায় আমার এবছরই 7-8টা বই বেরোবে বিভিন্ন প্রকাশনাতে।
2: বেশ বেশ, তার মানে আপনি তো মানে অনেক বছর ধরেই লিখছেন।
3: অনেক বছর ধরে লিখছি সেটা ঘটনা, কিন্তু খুব নিয়মিত লেখক তা নয়, কারণ কাজকর্মের পাশেই এটা লেখা হয়।
2: আচ্ছা, আপনি অন্য কোন প্রফেশনে রয়েছেন?
3: আমি এক্সপোর্টে আছি, আমি লেদার গুডস এক্সপোর্ট করি, সেটাও বাই প্রফেশন।
2: তো আপনি তাহলে আপনার কর্মজগতে ব্যস্ততার পাশাপাশি লেখালেখিও করেন?
3: হ্যাঁ, লেখালেখি করছি।
2: বাহ, কারণ আপনি যেহেতু বইতে লেখেন অনেকটা সময় বের করতে হয় বইয়ের তো একটা কাজে, মানে এমনি কোথাও একটা পত্রিকায় লেখা, সংবাদপত্রে লেখা বা অনলাইন আজকাল তো ওয়েব পোর্টালেও লেখা যায়, সেই লেখা আর বই লেখার মধ্যে কিন্তু বেশ তফাৎ থাকে, কারণ বইকে সাজাতে হয়। তো
3: ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি অনলাইন বা পত্রিকা বা এই ধরনের জায়গায় লেখায় একটা চাপ থাকে যে নিয়মিত তোমাকে লেখাটা দিতে হবে, আমি অতটা সময় পাই না বলে আমি বইয়ের পেছনে সময় এক বছর আমি হয়তো সময় দিতে পারবো যাতে বইটা করা যায়, কিন্তু এই যে চাপ আমাকে 15 দিন পর পর লেখা দিতে হবে বা এক মাসের মধ্যে একটা লেখা দিতে হবে, এই সময়টা আমার পক্ষে দেওয়াটা মুশকিল হয়ে যায় বলেই আমি বইয়ের দিকে, আর আমার প্রকাশনা সংস্থারাও আমাকে সাপোর্ট করেন,
2: অনুগল্পের সাক্ষাৎকার দিতে মানে বিজয়ী হয়ে, সেটা তো নিঃসন্দেহে বিশেষ আপনার কাছে। আর রেডিও তো আপনি যা বলছিলেন ছোটবেলা থেকেই শোনেন।
3: নিশ্চয়ই, রেডিও ছাড়া রেডিওতেই তো বড় হয়েছি, রেডিও আর দূরদর্শন, তারপর বাকি যেগুলো এসছে সেগুলো তো আমাদের প্র্যাকটিক্যালি বড় বয়সে এসছে।
2: আর আপনি যে ধারায় লিখেছেন সেটাকে আমরা ফ্যান ফিকশন বলি, যে ধারায় আপনি গল্পটি লিখেছেন, তো ফ্যান ফিকশন কি এই অনুগল্পের ক্ষেত্রে আনা এটা একটু তো চ্যালেঞ্জিং বটেই, তো ফ্যান ফিকশন কি অনুগল্পের জন্যই প্রথম লিখলেন নাকি আগেও লিখেছেন?
3: দেখুন, আমি যখন লিখি না যেটা মনে আসে লিখি, এত বড় লেখক আমি নই, যদিও আমার বই ভালোই বিক্রি হয় যদি বিক্রির নিরিখে বলেন, আমি এত ভেবে লিখি না, আমি নিজের আনন্দে লিখি, কোনটা চ্যালেঞ্জিং কোনটা আনচ্যালেঞ্জিং সেগুলো লিখতে লিখতে যা উপলব্ধি হয়
2: হয় সেটাই। অনুগল্প এটা কি প্রথম, মানে অনুগল্প লেখার অভিজ্ঞতা কি এই আকাশবাণীর জন্যই নাকি আগেও আপনি লিখেছেন?
3: আগে তো একবার চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়ায় দু একটা জায়গায় দিয়েওছি, সবাই ভালো বলেছে, কিন্তু এই গল্পটি এবং সিরিয়াসলি আমি এখানে দেব বলেই আমি লিখেছি, এবং আপনারা যে উৎসাহ দিয়েছেন আগামী দিনেও তো লিখতে হবেই বলে হচ্ছে।
2: নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই লিখবেন এবং রেডিও শুনবেন।

0: করেন, নিজের কাজ নিয়ে ভালো থাকুন। অনেক ধন্যবাদ আকাশবাণীর তরফ থেকে,
1: অনেক অনেক ধন্যবাদ।
2: শুনলাম আমরা সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন, কথা বলেছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ শ্রীমতী পায়েল চট্টোপাধ্যায়। আমরা গত মাসের অনুগল্পের বিজয়ীর সঙ্গে কথা বলেছিলাম।

0: অন্য গল্পের আসর দেবারতী আর তাপস। এবারের যে গল্প সেই গল্পের কিন্তু কোনো শিরোনাম আমি দেখতে পাচ্ছি না। পাঠিয়েছেন বাসুদেব ঘোষ সংহতিপল্লী গুসকরা পূর্ব বর্ধমান থেকে। ফিরছিলাম কাজের জায়গা থেকে। আকাশে ঘন ঘটা, মাঝে মাঝে তীব্র বিদ্যুৎ ছটা, সায়াহ্নেই আধার, গাড়ির গতি বাড়ছে, সবাই যে যার মতো ছুটছে প্রাণপণ বাড়ির দিকে। বাড়ি মানে নিশ্চিন্ত আশ্রয়। বিকেলের ফুচকার দোকানে একবার আকাশের দিকে আর একবার রাস্তার দিকে তাকিয়ে দুশ্চিন্তা তার চোখে কপালের ভাঁজে, বাজারের দিকে তার গাড়ি এগিয়ে চলেছে, বাড়ি থেকে বৃষ্টি মাথায়, কিন্তু রাস্তাঘাট যে বিলকুল ফাঁকা। ফুচকা খাবে গো? মন কেমনের গন্ধ, ফুচকাওয়ালার বাক্সময়।
1: পরের গল্প লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া হাওড়া থেকে। তার গল্পের শিরোনাম সেই গন্ধ সেই ভালোবাসা। ল্যাবরেটরি থেকে পরীক্ষা নিরীক্ষা করতে করতে শেষমেশ বেরিয়ে গেলেন সুব্রত। অনেকদিন ধরেই হাইড্রোজেন সালফাইডের বিশ্রী পচা ডিমের গন্ধটা অসহ্য লাগছিল ওঁর, ভীষণ বিরক্তিকর। বছরখানেক পরেই সুব্রত আবার ফিরলেন সেই ল্যাবরেটরিতেই। ক্ষতিকর গ্যাসের তীব্র গন্ধ থেকে বাঁচতে সেই গন্ধের টানেই নাক মুখে বিশেষ ধরনের রেসপিরেটর পরে নিলেন তিনি। আসলে মৃত্যুশয্যায় ছেলের হাত দুটো ধরে মায়ের একান্ত অনুরোধ ছিল, বাবা সুব্রত, সফল বিজ্ঞানী তোকে হতেই হবে, অসহায় দরিদ্র মানুষগুলোর মুক্তির পথে তুই মুশকিল আসান হয়ে উঠিস।
0: এবারের গল্প পাঠিয়েছেন মৌসুমী পাত্রশীল গঙ্গাসাগর থেকে। গল্পের নাম মায়ের আঁচল। শহরের ব্যস্ততায় মাকে অনেক দিন ফোন করা হয়নি। হঠাৎ এক বর্ষার সন্ধ্যায় বাড়ি ফিরতেই মা দরজায় দাঁড়িয়ে বললেন, ভিজেছিস? আয় মাথাটা মুছে দি। সেই পরিচিত আঁচলে মাথা রাখতেই বুকের ভেতর ভেসে এলো ভেজা মাটি আর মায়ের স্নেহের গন্ধ। তখন বুঝলাম পৃথিবীর সব আশ্রয় হারালেও মায়ের আঁচলে মাথা রাখলে মানুষ আবার নিজের ছোট্ট ঘরটাকে ফিরে পায়। মায়ের আঁচল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।

0: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: পরের গল্প লিখেছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। তিনি শিরোনাম দিয়েছেন সেই চেনা গন্ধ। আত্মীয়ের বাড়িতে ওই একই খাবার, ইলিশ, কাতলা বা মাগুর, চিকেন বা মাটন, ডিম, পোস্ত, বিরিয়ানি বা পোলাও, আবার সেই খাবার। হপ্তান্তে পেট অস্বস্তিকর। বাড়ি ফিরে মাকে সুমন বলে, সেই তোমার হাতের রান্না খাবো। হ্যাঁ হ্যাঁ, সেই শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ, কলাইয়ের ডাল, কাঁচা পেঁয়াজ, একটু শাক আর সবুজ লঙ্কা, সঙ্গে সেই ঢেঁকি ছাঁটা চালের মোটা সাদা গরম ভাত। আহ, কি সুঘ্রাণ, কি তৃপ্তি! আজ মনে লেগে আছে সেই গন্ধ।
3: গল্পের নাম ভয়ার তো শ্যামলি, লেখায় অমিত কুমার রায়, ঝিখিরা, জয়পুর, হাওড়া। গরম গরম গরম দুম, অলকা আর নেই। আকাশে মেঘের হঠাৎ তাণ্ডব শুনে অলকা মেঠো তালতলায় ছুটে গিয়েছিল শ্যামলিকে আনতে। ঝলসে গেছে বজ্রপাতে শ্যামলির অলকার মুখ, পুড়ে গেছে চুল, ভাঙা পাঁচিলটা তার বুকে আছড়ে পড়েছে আক্রোশে। ভয়ার তো শ্যামলি তার মন কেমনের গন্ধে ডেকে চলেছে, হাম্বা হাম্বা হাম্বা। দুচোখে তার জল, শ্যামলির সামনে খড় ভুসি ঘাস জল, তবু খেতে পারে না, মন কেমনের গন্ধে ডেকে চলে হাম্বা হাম্বা।
2: পরের গল্প পড়ব, লিখেছেন মৌসুমী ঘোষ, চুঁচুড়া, হুগলি থেকে। তিনি গল্প লিখেছেন এবং গল্পের নাম দিয়েছেন মন কেমন করা নায়ক। উত্তম কুমারকে আমি কখনোই প্রেমিক হিসেবে পেতে চাইনি, কখনো তার বাইকের পিছনে বসে এই পথ যদি না শেষ হয় গাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবিনি। তার সিনেমা দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে, সিনেমার গানগুলো শুনলে আমার মায়ের গাওয়া গানগুলো কানে বাজে। তিনি আমার কাছে সেই মন কেমন করা নায়ক, যাকে আমার মা স্বপ্নের পুরুষ ভাবত। প্রতিবারের মতো আজও তিনি মায়ের জন্য মন কেমন করা সেই গন্ধটা ছড়িয়ে দিলেন আমার ড্রয়িং রুমে।

0: অন্য গল্পের আসরের এবারের যে গল্প পাঠিয়েছেন লহরী চ্যাটার্জি ওঝা, বিজয় কুমার ওঝা, 68 কাটোয়া রোড, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর, পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম দিয়েছেন অক্ষরে আটকে থাকা মায়া। বৃষ্টি থেমে যাওয়া এক বিকেলে আলমারির অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো পিসিমণির দেওয়া বইটি। কতকাল ছুঁয়ে দেখিনি, ধুলো রাস্তর সরিয়ে প্রথম পাতা খুলতেই থমকে গেল সময়। সেখানে আজও জেগে আছে তোমার চেনা হাতের লেখা, লহরী লহর তুলে এগিয়ে চলো বিষাদ ভুলে, অনতি দূরে ওই পারাবার পার হবে তুমি অনায়াসে। তুমি নেই আজ কয়েক বছর হলো, তবু মনে হলো তুমি কোথাও যাওনি, এ ঘরের বাতাসে মিশে আছো, আমার মাথায় হাত রেখে ফিসফিসিয়ে বলছো, কাঁদিস না মা, এগিয়ে যা, বাইরে সন্ধ্যা নামে। আর আমার ভেতরের সব মন কেমন, সব জমে থাকা বিষাদ ওই দুটো লাইনের লহরে ভেসে অনায়াসে পার হয়ে যায় পারাবার। মন খারাপগুলো হয়তো একরকম এক লহমায় সবটুকু ভাসিয়ে নিয়ে যায়।
1: নির্মল কুমার প্রধান লিখছেন বরদাপুর পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। তিনি লিখছেন মন কেমনের গন্ধ, যার শিরোনাম দিয়েছেন শৈশবের স্মৃতি। একটা স্মৃতি মাধুরী ছড়িয়ে আসে, আবার তৃষ্ণা বাড়িয়ে ট্যান্টেলাস কাপের মতো হারিয়ে যায়। ভালো লাগায় কাতর হয়ে পড়ি, হুশ করে এসেই ভুরোয় গন্ধটা, মনে হয় স্বর্গের পারিজাত, মর্তের পথচারী, ইলোরার গুহামূর্তির অমূর্ত ভালোবাসা। জীবনের চড়াই উতরাই পথে মৃগনাভি কস্তুরীর মতো খুঁজে চলা আর না পাওয়ার যুগলবন্দিতে হারাই। শৈশবের লুকোচুরি খেলা, শেষ বিকেলে মেঠো উঠোনে খুশি ও আনন্দের লুকোচুরি খেলা, আর মিষ্টি গোধূলির গন্ধ শোকে উতল হৃদয় আজও। বিষণ্ণতা কখনো বুদবুদ হয়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসরে আজ দেবারতী আর তাপস। মন কেমনের গন্ধ এই নিয়েই এবারের বিষয়, পরের গল্প নাম ওই বিষয়টাই শিরোনাম। পাঠিয়েছেন শিশির দাস প্রান্তিক নগর মহতাবপুর মেদিনীপুর থেকে। রাতভর বৃষ্টি, আবার একটা কর্মনাশা দিন। বাদলের ধারা ভাসিয়ে নিয়ে যায় হেনাদির মন, ভেসে ওঠে নিজের অঙ্গনওয়াড়ি সেন্টার, শুনশান ক্লাসরুম, জলে থই থই উনুন, চোখ আটকে যায় ফ্রেম বন্দি মাদারের ছবিতে। বেলা বাড়ে, হলুদ ফোড়ন, ঘি আর ভাজা ডিমের ঝাঁঝালো গন্ধ, বৌমার কিচেন উপচে ছড়িয়ে যায় গোটা ঘর। হুমা, বুধনি, হিমাল, পানমণি, তোরা সব বড্ড খিদে লেগেছে না রে, টান পরে আছলে। কার সাথে কথা কইছো ঠাম্মা, কেউ তো নেই? ঘোর কাটে হেনাদির।
1: পরের গল্প লিখেছেন কৃষ্ণনগর নদিয়া থেকে উমা পাল। তার গল্পের শিরোনাম প্রথম ভালোবাসার গন্ধ। প্রচণ্ড ভিড়ে ঠাসা বাসটার ভেতরে দাঁড়ানোটাই যখন দমবন্ধ অবস্থা, ঠিক তখনই অর্ণবের নাকে ভেসে এলো সেই পরিচিত সুবাস, প্রথম প্রেমের যে গন্ধ স্মৃতিতে লেপটেছিল। বাঁদিকে তাকাতেই সে দেখল ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে মেঘা। অর্ণবের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল, বিচ্ছেদের দীর্ঘ ব্যবধান নিমেষে উধাও। হঠাৎ আচ্ছন্ন করা গন্ধ বুকের গভীরে জমে থাকা সব অভিমান মুছে দিয়ে জাগিয়ে তুলল হারিয়ে যাওয়া মানুষকে আবার কাছে পাওয়ার সুতীব্র ব্যাকুলতা।
0: এবারের গল্প শেফালি মায়া। পাঠিয়েছেন পম্পা সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। সন্ধেবেলা বারান্দায় বসে রেডিও শুনছিল বিষ্ণু। ও এখন নিশ্চিন্ত, ছেলে চাকরি করছে, বাড়িটা পাকা হয়েছে, টালির চাল চুঁয়ে বৃষ্টির জল পড়ে না, আকাশে শরতের তুলো মেঘ। হঠাৎই বিষ্ণুর মনটা ছ্যাঁত করে উঠল। এখানেই ছিল শিউলি গাছটা, চাঁদের আলোয় হীরক খণ্ডের মতো জলজল করত ফুলগুলো, বিষ্ণুর ভাঙা ঘরে ম ম করত সুবাস। বাড়ি করার সময় গাছটা কাটা পড়েছে, স্মৃতির অলিন্দে বিষ্ণু আতিপাতি করে খুঁজছে সেই গন্ধ। রেডিওতে বাজছে শিউলি ফুল, শিউলি ফুল।

0: পরের গল্প লিখেছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে। তিনি গল্পের শিরোনাম দিয়েছেন গন্ধ অনুভবে। রাত 9টার ডাউন ট্রেন পাস করল, বেড়ার ঘরের তালা খুলে জবা, মন মাতানো জুঁইয়ের গন্ধ বন্ধ ঘরে ঘুরপাক খাচ্ছে তখনও। মালা পরানো পলাশের ছবিতে চোখ পড়তেই পুরনো স্মৃতির মুখোমুখি, ধূপ জুঁইয়ের গন্ধে চোখের জলে বিদায় জানিয়েছিল। পেট চালাতে আয়ার কাজ নেয়, পায়খানা পেচ্ছাপ বেটসোরের গন্ধে অভ্যস্ত, কোনো গন্ধ পাইনি এতদিন। সকালে জুঁইয়ের মালা পরিয়েছে বরকে, 24তম বিবাহবার্ষিকীতে পরাতে পারেনি। আপ ট্রেন চলে যেতেই তরঙ্গায়িত জুঁইয়ের গন্ধ জবার অনুভবে 25তমতে।
1: এবারের গল্প পাঠিয়েছেন অনিমেষ ব্যানার্জি, বৈশাখী আবাসন, ব্লক এজি, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 91 থেকে। গল্পের নাম দিয়েছেন শিকড়। কর্পোরেট ব্যস্ততা ভুলে পুজোর 4 দিন অরিত্র ছেলেবেলার সোনালি স্মৃতিগুলো ছুঁতে গ্রামে ফিরে এবছর এয়ারপোর্টের লাউঞ্জে উদাস হয়ে ভাবে, আজ 10ই, কৈশোরের দিনগুলো ভেসে ওঠে। বিসর্জনের পর সবাই এসে জমত দুর্গা মণ্ডপে, শূন্য মণ্ডপের দিকে তাকালে বুকের ভিতরটা কুমড়ে উঠত, শিউলি ও ধুনোর গন্ধ মিশে এক মন কেমনের গন্ধ আচ্ছন্ন করে দিত মন। আজ লাউঞ্জে বসে ফরাসি পারফিউমের গন্ধ ছাপিয়ে তার নাকে ভেসে আসে ছেলেবেলার মন কেমনের চেনা গন্ধ।

0: ভাইয়া।
1: পরের গল্প লিখেছেন শেখ জাকির হোসেন। তিনি লিখেছেন বাগবাড়ি পোস্ট বালিগড়ি জেলা হুগলি, সেখান থেকে। তার গল্পের নাম দিয়েছেন মায়ের গন্ধ। নদীর পাড়ে কাশফুলের মেলা, আকাশে শরতের মেঘ ঘোষণা দিচ্ছে মা আসছে। গত বছর কি ব্যস্ততাই না ছিল, বাবার পাঞ্জাবি, বাবানের টি শার্ট, মায়ের শাড়ি, আর এবছর নীহারিকা ধীরে ধীরে বিছানা থেকে উঠে দোপাল্লার আলমারিটা খুলে দাঁড়াল। প্রথমেই চোখে পড়ল মায়ের গরুদের শাড়িখানা, যেটা দেখে মা বলেছিল, খামোখা এত দামি শাড়ি কিনতে গেলি? আজ মা নেই। নীহারিকা শাড়িটা বুকে চেপে শ্বাস নিল। কর্পূর আর ধুনোর গন্ধ আর প্রাণ জোড়ানো মায়ের গন্ধ।

অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে।

0: হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: আজ সঙ্গী দেবারতী আর তাপস, মন কেমনের গন্ধ এই বিষয় নিয়ে অনুগল্প। শিরোনাম স্মৃতির গন্ধ। পাঠিয়েছেন ডক্টর সজল কুমার মাইতি, সৌরভ আবাসন, সল্টলেক, কলকাতা 97 থেকে। রাতের শেষ ট্রেনটা চলে গেলে স্টেশনটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। নূপুর স্টেশনের বেঞ্চে বসে মায়ের পুরনো চিঠিটা খুলল। কাগজে কোনো সুগন্ধি ছিল না, তবু নাকে ভেসে এলো শিউলি আর সোঁদা মাটির গন্ধ। মায়ের হাতের লেখা পড়তে পড়তে এসে বুঝল মন কেমনেরও গন্ধ আছে, স্মৃতির গন্ধ। বহু বছর পর সেই গন্ধই তাকে বাড়ি ফিরিয়ে নিল। দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে মায়ের সুরেলা কণ্ঠ, এত দেরি করলি কেন? চোখ মুছে হাসল। আজ তার ঘর সম্পূর্ণ।
3: পরের গল্প লিখেছেন নন্দা রায় পোড়েল, লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। তার গল্পের শিরোনাম ঝরা শেফালি। উঠোনে শায়িত শব্দেহে শেউলি ফুল ছড়ানো, গন্ধ পেয়ে কোকিয়ে ওঠে, এটা বিশ্বাসঘাতক তার প্রিয় ফুল। অগ্রহণী বিয়ে হতো, তার আগেই নির্জন রাস্তায় দুষ্কৃতীদের হাতে অপাশবিক অত্যাচারে চোখ হারিয়েছে। ফুলগুলো রোহিতের পায়ে দে, মানে? হ্যাঁ, জীবন দিয়ে তোকে সে বাঁচিয়ে মরণের পরে চোখ দুটো তোকে দিয়ে গেছে। মা, আমি ভেবেছিলাম সে কাপুরুষের মতো পালিয়েছিল। তোর চোখেই সে একাত্ম হয়ে বেঁচে থাকবে, ওর চোখেই তুই জগতের আলো দেখবি। মনে পড়ল ওকে লেখা, চোখের জল নয় গো বিদায় ক্ষণে, মুঠো ভরে দিও শিউলির সুঘ্রাণে।
2: পরের গল্প জয়শ্রী পার্ক বেহালা, কলকাতা 34 থেকে পাঠিয়েছেন জয়শ্রী মাইতি। গল্পের নাম উৎসের সন্ধানে। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় কলেজ শেষে ঢাকুরিয়া স্টেশনে ফিরছিল তৃষা। মাতৃহীনতার এক মাস কেটে গেছে, আনমনে মায়ের স্মৃতিতে ডুব দিয়ে হারিয়ে ফেলে স্টেশনের পথ, প্রায় নির্জন রাস্তা। গলা শুকোয়, অস্ফুটে বলে, মা গো তুমি কোথায়? কোত্থেকে ভেসে এলো ধূপের গন্ধ? এ যে মায়ের শেষ যাত্রার গন্ধ, সে মন কেমনের গন্ধের উৎসের সন্ধানে কখন পৌঁছে যায় স্টেশনে, গন্ধ মিলিয়ে যায় খাওয়ায়। ছলছলে চোখে তৃষা বলে ওঠে, মা তুমি কি আমায় পথ চিনিয়ে আনলে মা?

0: অন্য গল্পের আসর, তার অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি। মন কেমনের গন্ধ নিয়ে এবার পরের গল্পে আমরা।
1: লিখছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা দুই, কালিকাপুর, কলকাতা 78 থেকে। তার গল্পের শিরোনাম আশীর্বাদ।
0: দুচোখের পাতা এক করতে পারিনি সারা রাত। আগামীকাল কোম্পানি সামিট প্রেজেন্টেশন, গভীর রাতে মায়ের ফোন। বলো মা।
1: খোকা, কিছু মনে করিস না, জানি ওখানে মধ্যরাত্রি, এখানে দুর্গা মণ্ডপে সন্ধি পুজো চলছে, মোবাইলে হঠাৎ তোর নম্বরে চাপ পড়ে গেল।
0: ঢাকির আওয়াজ, 108 পদ্মে ও প্রদীপের আলোয় দুর্গতি নাশিনী মায়ের সাথে আমার গর্ভধারিণী মায়ের আদর মাখা মুখখানি, সুদূর দেশে শরতের শিউলি সুবাসে মন কেমন করা গন্ধে আমার সকল বিষণ্ণতায় পেলাম স্নেহ আশীর্বাদের পরশ। ভালো থেকো মা।

0: পরের গল্প লিখছেন কৃষ্ণাংশু মাকুর, আর গোয়াল পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে। গোত্রান্তর। আচ্ছা মা, এর আগে কখনো আমরা এখানে এসেছি? কেন, তোর মতো আমারও প্রথম আসা। জানো, কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই ঘর বাড়ি, গাছপালা, মানুষজনের গন্ধ, স্পর্শ যেন খুব চেনা। তুমি পূর্বজন্ম মানো? মায়া হাসে, পাগল একটা। পরদিন ওরা কলকাতায় ফিরে আসে। বিস্মিত মেয়ের প্রশ্নে নিরুত্তর মায়া। কাল যে হঠাৎই মমতার সাথে দেখা, নাড়ি ছেঁড়ার গন্ধ বোধ হয় ভোলা যায় না। মায়া কিভাবে বলবে মেয়েকে, মাত্র 8 মাসের কন্যা শিশুকে মমতার বুক থেকে তুলে এনে নিজের শূন্য কোল ভরিয়েছে।
1: এবারের গল্প পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, বাদপুর যোগগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। হাওয়ায় মিঠাই চাই শব্দটা শুনতেই মৈনাক ফেলে আসা শৈশবের রোদেলা গন্ধে বিভোর। ফোনালাপে মৈনাক, তোরা একটিবার আয়না রে, কিভাবে আসি বল? অফিসের চাপ, সংসারের এত সব সামলে আর হয়ে ওঠে না। তুই তো আর ঘর সংসার করিস নি, কি করে বুঝবি? টিপ্পনী কাটে সমরেশ। বেশ, তাহলে 5 ব্যাকবেঞ্চারের গত 25 বছরে একবারও রোদেলা গন্ধ মাখা করলো না। কনফারেন্স কল কাটে নিরাশ মৈনাক। শেষমেশ 5 বন্ধুর দেখা হলো, এবারও উদ্যোক্তা মৈনাক। 4 বন্ধুর কাঁধে চড়ে অন্তিম যাত্রায় চলেছে মৈনাক।

0: ১৬ জগত রায় চৌধুরী রোড, বরিশা, কলকাতা ৮ থেকে শ্রাবণী সেনগুপ্ত লিখছেন সোঁদাগন্ধ। হঠাৎ নেমে আসা বৃষ্টির ধারা মাটির সোঁদাগন্ধ পৌঁছে দেয় শহরের বহুতলের জানালার ধারে দাঁড়ানো বর্ষার কাছে। বুকের ভিতর জেগে ওঠে পুরনো চিনচিনে ব্যথা। অনেকেদের সঙ্গে বর্ষার দিনে একই ছাতার তলায় হেঁটে যাওয়া, এই রকম সোঁদাগন্ধের আশায় কত পথ পেরিয়ে সেই ঝুপড়ির ধারের চা দোকানের নড়বড়ে বেঞ্চ ভাগ করে টিউশনের টাকায় এক ভাঁড় চায়ের অমূল্য স্বাদ নেওয়া, সবই এখন অতীত। মন কেমনের সোঁদাগন্ধ বুঝিয়ে দেয় আমরা জিতে যাওয়ার লড়াই লড়তে লড়তে কখন যেন হেরে ভূত হয়ে গেছি।
1: এবারের গল্প পাঠিয়েছেন বিল্লুদল রায়, পিকনিক গার্ডেন রোড, কলকাতা ৩৯ থেকে। মন কেমনের গন্ধ, আজ টুকাইয়ের অষ্টম জন্মদিন। শ্রমিকের ঘুম ভাঙল, ঘরময় খাসির ঝোলের সুবাস ম ম করছে। টুকাইয়ের মা খাসি রান্না করলে এই গন্ধটা বেরোত, গন্ধটা টুকাইয়ের খুব প্রিয়। স্ত্রীর মৃত্যুর পর শ্রমিক টুকাইয়ের জন্য বার কয়েক খাসি রেঁধেছে, ওই গন্ধটা আসে না, ওটা ওর মায়ের হাতের জাদু ছিল। ঘুমন্ত ছেলেকে উঠালেন, গন্ধ পেয়ে টুকাই এক ছুটে রান্নাঘর। রান্নাঘর ফাঁকা, মা কোথায়? আকাশে, ওখান থেকে তোর জন্মদিনের উপহার পাঠিয়েছে, আয় বুক ভরে নি।
0: সরসুনা, কলকাতা ৬১ থেকে। পরের গল্প লিখেছেন শীর্ষেন্দু গায়েন, সোঁদা মাটির গন্ধ। কি অরণ্য, অফিস যাবে না নাকি?
1: না লাবণ্য, কাজটা ছেড়ে দিয়েছি। তোমাকে বলতে চেয়েও সময়াভাবে বলা হয়নি, কথা বলার সময় যে বড় কম। গগনচুম্বী অট্টালিকা, ঝাঁ চকচকে প্রশস্ত রাজপথ, আধুনিক প্রযুক্তি, সব কিছু কেমন যেন অন্যের মনে কয়। মনস্থির করেছি দেশে ফিরব, আমার জন্মস্থান।
0: এত বড় সিদ্ধান্ত নিলে, অথচ বিয়ের সময় কি এই কথা ছিল?
1: তুমি স্বাধীন লাবণ্য, আমার দুয়ার খোলা থাকবে সব সময়। অনেক কথার মধ্যে থেকে এই কথাটা রাখতে পারলাম না, উপেক্ষা করতে পারলাম না। মায়ের শেষ কয়েকটি কথা, রান্নার সুবাস, তীব্র দাবদাহের পর কালবৈশাখীর স্বস্তির বৃষ্টি, ধূলিধূসরিত গ্রাম্য পথ, সবুজ প্রান্তর থেকে উঠে আসা সোঁদা মাটির গন্ধ, আর দেশমাতৃকার ডাক।

0: অনুগল্পের আসর। এবার কিন্তু অনুগল্পের আসরের সেই সেপ্টেম্বর মাসের সেরা গল্প এবং সেরা গল্পকার।
1: গল্পটি লিখেছেন কুন্তলা ঘোষ, বিরাটি কলকাতা 51 থেকে। শিরোনাম দিয়েছেন বেঁচে থাকার গন্ধ। একমাথা কোঁকড়া চুল, গাল ভরা হাসি, সবে এক পা দুপা হাঁটতে শিখেছে। সুচিস্মিতা ওর জন্যই দুধ গরম করতে উঠেছিল। সেই ফাঁকেই সিঁড়ি দিয়ে বলটা গড়িয়ে গিয়েছিল, ধরতে গিয়ে সেও। তারপর থেকেই সুচিস্মিতা বিখ্যাত সাইকিয়াট্রিস্ট অদ্রিজা সেনগুপ্তর চিকিৎসাধীন। একটা ঝাঁকড়া চুলের পুতুলকে নাওয়ানো, পাউডার লাগানোই তার জগৎ। সারাক্ষণ নাক গুঁজে বসে থাকে সুচিস্মিতা। কোনো কারণে গন্ধটা না পেলেই সে বেপরোয়া হয়ে ওঠে। বেবি পাউডারের গন্ধটাই এখন সুচিস্মিতার বেঁচে থাকার গন্ধ।
0: অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের সেরা গল্প এই বেঁচে থাকার গন্ধ, আর সেরা গল্পকার হলেন বিরাটি কলকাতার
1: কুন্তলা ঘোষ।
0: তার জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন। আর এই গল্পের রেশ ধরেই আজকের অনুগল্পের আসর আমরা শেষ করব। সঙ্গে ছিলাম আমরা, আমি তাপস,
1: আর আমি সঙ্গে ছিলাম দেবারতী।
0: ভালো থাকুন প্রত্যেকেই।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:26 হয়ে 52 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গান, এবারে অন্তরা চৌধুরীর কণ্ঠে

অন্তরা চৌধুরী কণ্ঠে এতক্ষণ শুনলেন, শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:45 হয়ে 36 সেকেন্ড। এবারে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে

ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গানগুলি শুনলেন। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:03:44 শুনছেন বাংলা আধুনিক গান। এবারের গানটির শিল্পী রুমা গুহ ঠাকুরতা।

রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে এতক্ষণ শুনছিলেন, শুনছেন বাংলা আধুনিক গান। এবারে শুনে নিই পরপর কয়েকটি গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

অজয় চক্রবর্তীর কণ্ঠে গান শোনার পর এবারে কয়েকটি গান শুনে নিন ইলা বসুর কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এই আগের অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:44:08। এবারের গানটির শিল্পী, গানগুলির শিল্পী ইলা বসু।

ইলা বসুর কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএস বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:01। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন হারানো সুর ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে এই গান।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:16:40। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে পরের গান শুনে নিই অনুসন্ধান ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের আজকে শেষ গান মধুর মিলন ছায়াছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

মধুর মিলন ছায়াছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:12। এখন শুরু হচ্ছে নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে পরপর দুটি লোকগীতি শুনে নিন নানা রঙের গানের অনুষ্ঠানে। প্রথমে ভূমির পরিবেশনায়, দ্বিতীয় গানটি শুনবেন দোহারের পরিবেশনায়। শুনবেন এখন লোকগীতি।

নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন পরপর দুটি ব্যান্ডের গান। প্রথমে ক্যাকটাসের পরিবেশনায়, তারপরে শুনবেন ফসিলসের পরিবেশনায়।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:25 হয়ে 2 সেকেন্ড। নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন পরপর দুটি নজরুল গীতি। প্রথমে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে, তারপর শুনবেন মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:36 হয়ে 21 সেকেন্ড। নানা রঙের গানে অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি। প্রথম গানটি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে এবং পরের গান মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শুনে নিন অতুল প্রসাদী গান, পরপর দুটি অতুল প্রসাদী গান। প্রথম গানটি গেয়েছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিতীয় গানটি শিল্পী বিভাস চট্টোপাধ্যায়।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অতুল প্রসাদী গান। এবারে পরপর দুটি গান শুনে নিই রজনীকান্তের গান। প্রথমে অর্চনা ভৌমিকের কণ্ঠে। অর্চনা ভৌমিকের কণ্ঠে গান শোনার পর শুনবেন দ্বিতীয় গানটির শিল্পী সুমিতা গঙ্গোপাধ্যায়। শুনে নিন এখন রজনীকান্ত সেনের গান।

0: রজনীকান্তের গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন টিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় ভোর 4:06। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: প্রথমে সেতার বাদন, শিল্পী সুগত নাগ, রাগ বিলাস কানিটোরি, তবলায় সঞ্জয় কুমার মুখার্জী।

বিলাস খানের টরির আগে সেতার শুনলেন, শিল্পী ছিলেন সুগত নাক। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন খেয়াল, রাগ নটভৈরব, শিল্পী অর্ঘ চক্রবর্তী, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিস অধিকারী, হারমোনিয়ামে তানপুরায় দেবল মুখার্জি। রাগ নটভৈরব।

নাট ভৈরবের আগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। ভোর 5টায় আপনাদের প্রিয়

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেডিওতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 26শে সেপ্টেম্বর শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করব আজকের চিরন্তনী।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। বঙ্গসাহিত্যের রাত্রি স্তব্ধ চিরতন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত কি পুণ্য নিমেষে তব শুভ ফুদয় বিকিরিত প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গ ভারতীর ভালে পড়ালো প্রথম জয় টিকা, রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় যবনিকা, হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে, যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা সুফ্র রুচি, সকরুণ মাহাত্মের পূর্ণ গঙ্গা স্নানে আহা সূচি, ভাষার প্রাঙ্গণে তব আমি করিব তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি, সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। একজন মহৎ প্রাণের প্রতি আরেকটি মহৎ প্রাণের এই প্রণাম। বিদ্যাসাগরের প্রতি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে এমন একটা চরিত্র বিদ্যাসাগর, যাকে নিয়ে

অনেক অনেক কথা বললে পরেও মনে হয় সম্পূর্ণটা বলা হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ লিখছেন, বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া করুণার অশ্রুজলপূর্ণ উন্মুক্ত অপর মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। আমি যদি অদ্য তাহার সেই গুণকীর্তন করিতে বিরত হই, তবে আমার কর্তব্য একেবারেই অসম্পন্ন থাকিয়া যায়। কারণ বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। এখানেই তার আসল পরিচয়, তিনি যথার্থ মানুষ ছিলেন। সেদিন হয়েছিল কি, আমি গেছিলাম তিতলিদের বাড়িতে। এবার তিতলিদের বাড়িতে গেলে পরেই বেশ অনেক কিছু শুনি যেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো তিতলিদের বাড়িতে গিয়ে দেখি তিতলির দাদু এবং তিতলির দাদা উজ্জয়ন দুজনের মধ্যে কথা হচ্ছে অহংকার নিয়ে। তিতলির দাদা উজ্জয়ন বলছে, আসলে ও এখন যেহেতু MBBS কমপ্লিট করে এখন হাউস ইন্টার্নশিপ করছে, তার সঙ্গে তিতলিও রয়েছে, যখন খুব বড় উঁচু স্তরের আলোচনা হয় তখন তিতলি চুপচাপ শোনে, বোঝার চেষ্টা করে। উজ্জয়ন বলছে যে অহংকারটা মানুষের খুব দরকার। দাদু বলল, হ্যাঁ শোন, তুই ঠিকই বলেছিস, অহংকার কখনো কখনো উদ্ধত্ত হয়, আবার কখনো কখনো অহংকার আত্মমর্যাদা হয়। এই সূক্ষ্ম পার্থক্যটা যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু তার ব্যবহার ভুল হয়ে যায়। ঠিক যেমন ধর, একটা ধারালো ছুরি যদি একজন ডাক্তারের হাতে পড়ে, সে কিন্তু অপারেশন করে প্রাণ বাঁচায়, আর সেই ছুরি যদি কোনো খুনির হাতে পড়ে, সে প্রাণটা নিয়ে নেয়, তাতে কিন্তু ছুরিটার কোনো বৈশিষ্ট্যর পরিবর্তন ঘটে না, তার ব্যবহারের ক্ষেত্রেই পরিবর্তনটা ঘটে। এবং এই কথা প্রসঙ্গেই চলে এলো বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগরের আত্মগরিমা তাকে এমন একটা জায়গা তৈরি করে দিয়েছিল, তার কারণটা ছিল তার মহৎ হৃদয়, যা আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কোনো অন্যায়, কোনো দম্ভ, কোনো উদ্ধত্তের কাছে তা মাথা নমিত হয়নি। এমনকি তখনকার শাসক ব্রিটিশ রাজপুরুষরাও তাকে কিন্তু অবহেলা করতে পারেননি। এই অবহেলা করতে না পারাটা কিন্তু একটা বড় গুণ একজন মানুষের কাছে। আপনি আনডিনায়েবল, আপনি হতে পারেন সত্য, হতে পারেন মিথ্যা, হতে পারেন আমার সঙ্গে তা আপনার মতামতের কোনো মিল হচ্ছে না, কিন্তু আপনি আনডিনায়েবল, আপনাকে অবহেলা করা যাবে না। আসলে প্রবল সততার সঙ্গে সাহস এবং সদিচ্ছা যদি যুক্ত হয় তাহলে রূপ পায় বিদ্যাসাগরের। আজকে তার জন্মদিন। দেখুন, সেদিনকে দাদু যেটা বলছিল উজ্জয়নকে, কতটা যুক্তিপূর্ণ কথা। সেই সময়ের যে ইংরেজ রাজকুল, সেই ইংরেজ রাজকুল তাকে কিন্তু অসম্ভবভাবে বিভিন্নভাবে তাকে সাহায্য করেছে, শুধু নয়, তাকে সম্মান জানিয়েছে। কিন্তু আমাদের দেশে অনেকেই সেই সময় নিজের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে

নিজের অনুগ্রহ লাভ করেছে। ধরুন এমন অনেক সময় হয়েছে যখন অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে নিজেদের লোকের সম্বন্ধে বা কাছের লোকের সম্বন্ধে সে খুব খারাপ কথা বা তার বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে বা তার যেগুলো অসুবিধে রয়েছে কিংবা তার যেগুলো দোষ রয়েছে সেগুলো নিয়ে বলে বলে নিজে আমি খুব ভালো এটা প্রমাণ করার চেষ্টা করা। দাদু একটা কথা বললেন যে দেখ উচ্চন, একটা বোর্ডে মনে কর দুটো লাইন সমান লাইন টানা আছে, দুজন মানুষ, তার মধ্যে একজন মানুষ নিজেকে বড় করতে চায়, সেই লাইনের সঙ্গে আরো কিছু যুক্ত করে নিজেকে ডেভেলপ করে, নিজের গ্রোথ তৈরি করে, আর যার মধ্যে সেই ডেভেলপমেন্টের বা গ্রোথ হওয়ার ক্ষমতা নেই, সে নিজেকে বড় দেখাতে চায় অন্য মানুষটাকে, মানে অন্য লাইনটাকে মুছে ছোট করে দিয়ে। তাহলে এই যে গ্রোথ হওয়ার ক্ষমতা, তার জন্য কিন্তু শক্তি লাগে, কাঠিন্য লাগে, আর সেই কাঠিন্যটাই আনে আত্মগরিমা, আত্মমর্যাদাবোধ। কারণ আত্মমর্যাদাবোধ, আত্মগরিমা না থাকলে তুমি কিন্তু প্রতি মুহূর্তে নিজের অসম্মান করবে অপরের অসম্মান করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আমার কাছে যে এই যে আমাদের দেশের অনেকেই নিজেদের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে সে সময় ইংরেজের অনুগ্রহ লাভ করে চেষ্টা করেছিল, বিদেশেরা কিন্তু তা করেননি। আর প্রতি মুহূর্তে এই যে ঘটনাটা চলেছিল, তার পারিবারিক একটা কোথাও যেন পূর্বপুরুষের মধ্যে এই মহত্বের উপকরণ প্রচুর পরিমাণে সঞ্চিত ছিল। আমরা যদি বিদ্যাসাগরের চরিত্র গঠনের কথা দেখি, তার পিতামহ রামজয় তর্কভূষণের কাছ থেকে তিনি পেয়েছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্বের ধরন। তার পিতামহী দুর্গা দেবী, তাদের মধ্যে যে মহত্ব ছিল তিনি ধারণ করেছিলেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কিংবা ভগবতী দেবীর কথা তো বলা যায়, বিশেষ করে ভগবতী দেবীর কথা। জননীর চরিত্র এবং পুত্রের চরিত্রের মধ্যে কোনো বিশেষ যেন প্রভেদ দেখা যাচ্ছে না, যেন তারা যেন পরস্পরের পুনরাবৃত্তি। অনেকেই, যারা অনেক মানুষ, তাদের মনের মধ্যে অপরকে দয়া করার বা সাহায্য করার ইচ্ছে থাকে, কিন্তু তারা দোহাই দেয় কি নিজের অসচ্ছলতা। কিন্তু দেখুন ভগবতী দেবী যেটা করেছেন, বিদ্যাসাগরও যেটা করেছেন, নিজের কোনো প্রকার অসচ্ছলতাকে তারা পরের উপকার থেকে বিরত করতে পারেনি। অনেক বড় বড় রাজা মহারাজা প্রচুর ক্ষমতা নিয়ে যে উপাধি লাভ করতে পারেননি, বিদ্যাসাগর তিনি কিন্তু একজন দরিদ্র পিতার সন্তান, দরিদ্র সন্তান হয়ে দয়ার সাগর নামটি এই বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত করে নিয়েছিলেন। এই কথাগুলো যখন শুনছিলাম দাদুর কাছে, তখন সত্যি সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের জীবনটা পুরো ভাবানো দরকার, জানানো দরকার জীবনটাকে। আর এই যে বারবার আমাদের ফিরে ফিরে আসেন যেসব বিখ্যাত মানুষদের কথা, তারা আমাদের কাছে শুধু ইন্সপিরেশন নন, তারা আমাদের পথপ্রদর্শক। আমরা যদি তাদের জীবনের কিঞ্চিত মাত্র অংশ গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেকখানি বদলে যাবে। আসলে আমরা এখন ক্রোধ দেখাই, কিন্তু আমরা সাহসী হয়ে উঠতে পারি না। সাহসী হতে গেলে যে জিনিসটা দরকার খুব বেশি করে, দাদু বলছিলেন যে প্রথমে নিজেকে ছাড়তে জানতে হবে। আমাদের ভয় হয় আমরা হারিয়ে ফেলব, বিদ্যাসাগরের সেই ভয়টা ছিল না, কারণ তিনি জানতেন তার যে ক্ষমতা সেটা অন্য কিছুর ওপর নয়, নিজের ওপরে রয়েছে। এর খুব সুন্দর উদাহরণ দিলেন দাদু, বললেন যে যেমন মনে কর খুব ঝড়ের মধ্যে একটা পাখি গাছের একটা মগডালে বসে আছে, একটা পাতলা ডালের ওপর, সে ডালটা যখন তখন ভেঙে যেতে পারে, পাখিটা কিন্তু ভয় পাচ্ছে না, কারণ পাখিটার সাহস ওই ডালের ওপর নির্ভর করছে না, পাখিটার সাহস তার নিজের পাখার উপরে।

কারণ সে জানে ডালটা যদি কখনো ভেঙে যায় সে তার পাখা মেলবে। ঠিক তেমনি বিদ্যাসাগর তার চারপাশের যে মানুষজন, ইংরেজ যেসব রাজকর্মচারী কিংবা তার যে কলেজের প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রেই তার যে জায়গাতে তিনি কাজ করতেন, সেই উপাধি বা সেখানকার পদবি, সেগুলো কিন্তু তার কাছে খুব বড় ব্যাপার ছিল না, যার জন্য তিনি বহুবার চাকরি ছেড়ে দিতে পেরেছেন, ইংরেজের মুখের ওপর জুতো তুলতে পেরেছেন। আসলে এই যে দৃঢ়তা, সততা, সদিচ্ছা, এটাই কিন্তু তার প্রতি মুহূর্তের মনের মধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। এবং এই কথা প্রসঙ্গে চলতে চলতে এই বিভিন্ন রকম ছোট ছোট গল্প উঠে আসছিল, সে গল্পগুলো আপনাদেরকে শোনাবো। তবে এই মুহূর্তে দুর্নিবারের কণ্ঠে একটি গান, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে, যে যেন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতর দল দাস রূপ ধরি। পরিমলে ফুলকুল দশদিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দেখুন, এই কবিতাতে মাইকেল কিন্তু বিদ্যাসাগরের যে দয়া, ভালোবাসা, করুণা, সেই রূপটাই কিন্তু প্রকাশ করেছেন। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ যখন লিখছেন বিদ্যাসাগর চরিতে, বলছেন বিদ্যাসাগর বঙ্গদেশে তাহার অক্ষয় দয়ার জন্য বিখ্যাত, কারণ দয়াবৃত্তি আমাদের অস্ত্রপ্রাত প্রবণ বাঙালির হৃদয়কে যত শীঘ্র প্রশংসায় বিচলিত করতে পারে আর তেমন কিছু নয়। কিন্তু এখানেও গড়পড়তা বাঙালির সঙ্গে বিদ্যাসাগরের বিরাট পার্থক্য আমরা দেখতে পাই। কি সেই পার্থক্য? রবীন্দ্রনাথ বলছেন বিদ্যাসাগরের দয়ায় কেবল যে বাঙালি জনসুলভ হৃদয়ের কোমলতা প্রকাশ পায় তাহা নয়, তাহাতে বাঙালি দুর্লভ চরিত্রের বলশালিতা প্রকাশ পায়, পরিচয় পায়। তার দয়া কেবল একটা প্রবৃত্তির ক্ষণিক উত্তেজনা নয়, তাহার মধ্যে একটা সচেষ্ট আত্মশক্তির অচল কর্তৃত্ব সর্বদা বিরাজ করত, সেই জন্যেই তা এমন মহিমশালিনী। আসলে আমরা প্রতি মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে জীবনের আমাদের আবেগ দ্বারা সঞ্চালিত হয়ে কোনো কাজ করে ফেলি। ধরুন কোনো মানুষের কোনো দুঃখ দেখলাম, খুব আবেগতাড়িত হয়ে পড়লাম। কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে এটা শুধু আবেগ ছিল না, সেটা একটা ধারাবাহিকতা ছিল, পুনরাবৃত্তি ছিল। এবং এই পুনরাবৃত্তি ব্যাপারটা কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা কনসিস্টেন্সি বলতে পারি, সেটা কিন্তু একাগ্রতা থেকে, চিন্তার একাগ্রতা, তার মানসিক বল, মানসিক জোর। কারণ প্রতি মুহূর্তে কিন্তু একটা অপোজিট ওরিয়েন্টেশন, জীবনের বিপরীতমুখী চলনের মধ্যে কিন্তু চলতে হয় এখানে, যার ফলে তার দয়া কেবল একটা প্রবৃত্তির ক্ষণিক উত্তেজনা নয়, সেটা যেন একটা সচেষ্ট আত্মশক্তির একটা প্রকাশ প্রতি মুহূর্তে পেয়েছে। বিদ্যাসাগরের কথা বলতে গেলে আরেকজনের কথা উঠে আসে, রাজা রামমোহন রায়ের কথা দাদু বলছিলেন। এদের দুজনের যে সবথেকে বড় বৈশিষ্ট্য সেই সময়ের পরিপ্রেক্ষিতে, আজকের দিনে দাঁড়িয়ে নয়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে, যেখানে তারা একই সঙ্গে ভারতবর্ষীয়, ঠিক তেমনিভাবে ইউরোপীয় যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু তাদের চরিত্রে দেখা যায়। কিন্তু সেই চরিত্রটা কোনো অনুকরণগত সাদৃশ্য নয়, কারণ সেই সময়ে বেশিরভাগ মানুষ ইউরোপীয়দের অনুকরণ করত, তাদের বেশভূষা পরত, তাদের ভাষাটাকে মানে কপি করার চেষ্টা করত। কিন্তু বিদ্যাসাগরকে কোনোভাবেই বেশভূষায়, আচার ব্যবহারে ইউরোপীয়দের কপি করতে হয়নি, তিনি সম্পূর্ণ বাঙালি ছিলেন। তার স্বজাতীয় শাস্ত্রজ্ঞান তাহার সেই সময় তার সমতুল্য আর কেউ ছিল না। স্বজাতিকে মাতৃভাষায় শিক্ষাদানের মূল পত্তন তিনিই করে গেছেন, বা তারাই করে গেছেন। কিন্তু তাদের মধ্যে মূল যে ভাবটা ছিল, যেটা দাদু বারবার করে বলছিলেন, নির্ভীকতা, বলিষ্ঠতা, সত্যচারিতা, লোকহিতৈষী, দৃঢ় প্রতিজ্ঞ, আত্মনির্ভরতা, এগুলো শুধু কথার কথা নয়, প্রত্যেকটা শব্দকে নিয়ে দাদু বিচার করছিলেন এত সুন্দর করে। বলছিলেন দেখো, রামমোহন রায়কেও তুমি দেখবে, বিদ্যাসাগরকেও দেখবে,

তারা অসম্ভব নির্ভীক ছিলেন, সাহসী ছিলেন। এই সাহসটা কোত্থেকে এসেছে? আমরা কেন আজকে এত ভীতু হয়ে যাই? তার কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে হারানোর ভয়। যদি আমার কিছু হয়, যদি আমার পরিবারের কিছু হয়, যদি আমার যেভাবে আমি চলছি কমফোর্ট জোন থেকে বেরিয়ে মানে আমার নষ্ট হয়ে যায়। তাদের সম্বন্ধে কত লোক কত গালাগাল করেছে, লোকনিন্দার ভয়ে এখনকার দিনে দাঁড়িয়ে বুঝতে পারবো না সেই সময় লোকনিন্দার ভয়টা কত মারাত্মক ছিল। কারণ আজকে তো সমাজের সেই পরিবেশটাই নেই, কে কাকে নিন্দে করবে? কিন্তু সে সময় লোকনিন্দার ভয়ে মানুষের সব কিছু তাকে মানে ঘর দোর সব আলাদা করে দেওয়া হতো, ধোবা নাপিত বন্ধ করে দেওয়া হবে। সেই রকম সময় দাঁড়িয়ে তিনি নির্ভীকভাবে তার আদর্শের জন্যে কাজ করে গেছেন। বিধবা বিবাহ নিয়ে খুঁজে খুঁজে বার করেছেন পরাশর সংহিতার সেই শাস্ত্রের লাইনগুলো। কেন? দয়ার জন্যে, মনের মধ্যে অসম্ভব কষ্ট দুঃখ। আরে এই বাংলার সব ছোট ছোট বিধবা যারা হচ্ছে তারা সারা জীবন ধরে কি কষ্ট পাচ্ছে। রাজা রামমোহন রায় একইভাবে সে সময় সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা করেছেন। কেন? দয়ার জন্যে, করুণার জন্যে, ভালোবাসার জন্যে। কিন্তু এই নির্ভীকতা যদি না থাকতো, তার বলিষ্ঠতা যদি না থাকতো, তাহলে তিনি করতে পারতেন না, ভাবতেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেন না। আমরাও আজকে অনেক কিছু ভাবি, আমরা রুখে দাঁড়াতে পারি না। তার একটাই কারণ, আমাদের হারানোর ভয়। তিনি সত্যচারী ছিলেন, তাই তার ভয়টা ছিল না। আসলে সততার একটা অসম্ভব সাহস আছে, এই সততার সাহসটা কিন্তু যে সৎ নয় তার কাছে থাকবে না। তার কিন্তু সবসময় একটা গিল্টি কনসাসনেস থাকবে। তিনি লোক হিতৈষীতে কাজ করেছেন, মানুষের জন্য, গ্রেটার গুডের জন্য কাজ করেছেন, কখনো নিজের স্বার্থে কোনো কাজ পরিচালনা করেননি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বারবার দেখেছি নিজের পরনের কাপড় অন্য লোককে মানুষ দিয়ে দেয়। আসলে এই যে লোক হিতৈষী, এই যে দয়া, এটা কিন্তু আবেগ থেকে নয়, এটা একটা ধারাবাহিক, একটা পুনরাবৃত্তি, পরম্পরা থেকে এসেছে, ভারতীয় পরম্পরা থেকে। তার সঙ্গে সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি যে কাজটা করব সেটা করবই। এই দৃঢ় প্রতিজ্ঞতা তৈরি হয় আত্মনির্ভরতা থেকে। পাখির কথা দাদু যেটা বলছিলেন, যে পাখির সাহস কিন্তু সেই ডালটার, সরু ডালটার উপর নয়, তার পাহার উপরে। এই আত্মনির্ভরতাই কিন্তু তাকে এই দৃঢ় প্রতিজ্ঞ হতে সাহায্য করেছিল। এভাবে প্রতিটি শব্দ, প্রতিটি গুণকে তিনি বিচার করে যখন বোঝাচ্ছিলেন, উজ্জয়ন তিতলি খুব মন দিয়ে শুনছিল, আমিও খুব মন দিয়ে শুনছিলাম এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। সত্যি সত্যি দেখুন, জীবনটাকে যদি আমরা এভাবে দেখি, তার কিয়দংশ যদি নিতে পারি আমাদের নিজেদের জীবনে, নিজেদের জীবনটাকে আরো অন্যরকম উত্তম করে তুলতে পারি। আসলে ঠিক ভুলের যে দ্বন্দ্ব আমাদের প্রতি মুহূর্তে তৈরি হয়, সে বিষয়ে দাদু খুব সুন্দর একটা কথা বললেন। শাস্ত্রে বলছে, প্রতিটি মানুষের জীবনে একটা লক্ষ্য আছে, তুমি সেই লক্ষ্যটাকে প্রথমে দেখো, সেই লক্ষ্যের সঙ্গে যা যা সংযুক্ত সেগুলোই ঠিক, আর সে যা তোমার লক্ষ্য ভ্রষ্ট করবে সেগুলোই ভুল। আমরা জীবনের লক্ষ্যটা কাঙ্ক্ষিত লক্ষ্য বলে মনে করি না, আমরা তার থেকে পেরিয়ে যাই, যার ফলে ঠিক ভুল তখন আমাদের কাছে মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু বিদ্যাসাগরের কাছে সেই ঠিক আর ভুলের একটা বড় ডিমার্কেশন লাইন ছিল, এই কারণে তিনি তার নিজের লক্ষ্য সম্পর্কে যথেষ্ট পরিমাণে বুঝতেন যে কোন জিনিসটা আমি করবো আর কোন জিনিসটা করবো না। একটা নির্দিষ্ট লাইন ছিল তার মাঝখানে, ডিমার্কেশন লাইন। কিন্তু আমরা এই ক্ল্যারিটিটাই আমাদের কাছে থাকে না, যার ফলে আমরা কখনো কখনো চলতে চলতে দিশেহারা হয়ে পড়ি, আর তখনই এই সব মানুষের আমাদের হাত ধরেন। সত্যি সত্যি দাদু বলছিলেন যে বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি, যেখানে অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে হয়তো একজন দুজন মহামানবকে পাওয়া যায়, কিন্তু বাংলায় এত এত মহামানব, তুমি যার কাছে নিজের ভরসা রাখবে সেই তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। সে রামমোহন বিদ্যা